0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজকের চিরন্তনীটা একটু অন্যরকম ভাবে সাজিয়েছিলাম, যেহেতু বলেছিলাম সোজা রথের দিনে এসে উল্টো রথেও আপনাদের সঙ্গে, উল্টো রথের পরে আপনাদের সঙ্গে থাকব। সেজন্য রথের সঙ্গে আমাদের জীবনের যে বিভিন্ন রকমের ধরন রয়েছে সেটাকে নিয়েই সাজিয়েছিলাম আজকের এই চিরন্তনী। আসলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই যে রথ, রথ কিন্তু এগিয়ে চলে, জীবনের বন্ধুর পথ অতিক্রম করে, সমস্ত প্রতিকূলতাকে জয় করে। তেমনি মানব জীবনেও আমাদের এগিয়ে চলতে হয়, জীবনের সব প্রতিকূলতাকে, বাধাকে পেছনে ফেলে। রথের সঙ্গে তেমনি ভালোবাসারও একটা সম্পর্ক থাকে, নিবিড় সম্পর্ক। প্রিয়তম আসেন রথে চড়ে তার ভালোবাসার কাছে। উল্টো রথের পরে যখন প্রভু নেমে যান এই উল্টো রথ থেকে, তখন কিন্তু সেই রথ আর চলে না, সেই রথকে তখন ভেঙে ফেলা হয়। তখন সেই রথের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, কাঠ পুড়িয়ে ভোগ রান্নার কাজ বা ইত্যাদিতে। বলেছিলাম যে আমাদের শরীর থেকেও যখন ঈশ্বর একবার বেরিয়ে যান তখন ওই শরীরের আর কোনো গুরুত্ব থাকে না, ওই দেহ তখন পুড়িয়ে দেওয়া হয় কিংবা পঞ্চভূতে বিলীন করার বিভিন্ন রকম ব্যবস্থা হয়। আসলে সবকিছুর আধার সেই ঈশ্বর। যদি আমরা মনে করি তাহলে সেই ঐশ্বরিক চেতনার সঙ্গে নিজের সংযুক্ত হওয়ার একটা পদ্ধতি বা কাজ আমরা প্রতি মুহূর্তে করে যাই আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে। এই যে বিভিন্ন ক্ষেত্রে মানুষ যেটা বলে সাধনার কথা, স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক সাধনা, এবং যে জার্নি সেটা হচ্ছে নিজের চেতনার স্তরের বিস্তার। প্রথমে ব্যক্তি চাঁদ চেতনা, তারপরে সার্বজনীন চেতনার সঙ্গে নিজেকে সংযুক্ত করা। আসলে এই যে মুক্তি পাওয়া, মুক্তি কিন্তু আমরা পাই না, মুক্ত আমরা হয়েই আছি। এই বোধটা শুধু আমাদের নিজেদের মধ্যে প্রগাঢ়ভাবে তৈরি হয় কিংবা আমরা সেটা অনুভব করতে পারি। যখনই ভাবলাম যে আমি মুক্ত, তখনই সেই মুহূর্তেই কিন্তু আমি মুক্ত হয়ে যাই, আবার বন্ধন এসে জড়ায়। অনেকটা সেই কচুরি পানার মতো, যতই ঠেলে দাও জলটাকে যখনই দেখা যাবে তার কিছুক্ষণ বাদে আবার কচুরি পানা ভরে যাবে। বিদ্যা অবিদ্যার এই যে দ্বন্দ্ব, বা বুদ্ধের ভাষায় মারের যে দ্বন্দ্ব, বোধির সঙ্গে মারের যে দ্বন্দ্ব, কিংবা ভার্চু ভাইসের যে দ্বন্দ্ব, সেটা কিন্তু প্রতি মুহূর্তে চলে। আর এটাই হচ্ছে জীবনের অদ্ভুত একটা লীলা খেলা। আপনারা 9903653992 আপনাদের বার্তা পাঠিয়েছেন, সেগুলো একটু চট করে পড়তে শুরু করি, তারপর ফিরে আসবো আবার নতুন কিছু কথায়। দেখা যাক কে কে কি লিখেছেন। শুক্র শনি রবির ভোরে চিরন্তনী আনে নতুন আলো, মোটিভেশনের গল্পে জাগে জীবন করে তোলে ভালো, মনের তারে ছুঁয়ে যায় সুরের মিষ্টি গান, চিরন্তনীর

প্রতিটি সকাল হয়ে থাকুক অনুপ্রেরণার প্রাণ। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকে। শুভ সকাল দাদা ভাই, আজকের গল্প শুনছি ভালো লাগছে। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া থেকে, ধন্যবাদ শর্মিষ্ঠা। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত। গল্প গানে মুখরিত হয় সবার প্রিয় চিরন্তনি, ভোরের আলোই বিবেক জাগায় শাশ্বত এই বাণী, ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী সেজ্যোতি বিবেকনগর তেমাথানী সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বিশ্বকবির রথের কথা শনিবারের ভোরে, চিরন্তন ভালোবাসায় চিরন্তনীর দোরে, রথচক্রেও ভালোবাসার টান, বেঁধে বেঁধে থাকি সব দিন সব সময় বেতারে যুথবদ্ধ রাখি। রাবীন্দ্রিক গানের সুধায় চিরন্তনী আজ, ঋষি কবির সৃষ্টি সুধায় গান গল্পের সাজ, আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি, আজকে গান বাড়িয়ে অনন্য নিবেদন বলি। দেহ রথে মন লাগাম, পরম পিতাই রথি, সপ্তাহের তিনটে দিন সবাই যে হন সাথী, অসাধারণ কোলা যার অপূর্ব সুরের দোলা, এমন অনুভূতি যাবে না মোটেই ভোলা। বন্ধু তুমি নতুন নতুন ভাবনার দিয়ে দিশা, ঘোচাও তুমি আমাদের সকল অমানিশা। অরিজিৎ দাস অধিকারী বিবেকনগর তেমাতেন সবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। অর্জুন সিং হাওড়া আমতা রামচন্দ্রপুর থেকে লিখছেন, সুপ্রভাত দাদা, আজকের চিরন্তনী ভিন্ন স্বাদে পেলাম, বেশ ভালো লাগলো, ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন উজ্জ্বল দাদা ভাই, সুপ্রভাত, শনিবারের চিরন্তনী আজকের পরিবেশনায় রবীন্দ্রনাথের গান গল্প কবিতা অপূর্ব আপনার উপস্থাপনায় ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। নিবেদিতা সেন লিখছেন শাহরাফুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ শনিবারের চিরন্তনী এত ভালো লাগলো, অনেকদিন মনে থাকবে, ধন্যবাদ আপনাকেও। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, চিরন্তনী ও উজ্জ্বল দা সুপ্রভাত, রাজ ভিখারি শুনে মনটা ভরে গেল অসাধারণ, আর অনেক কথা মনে পড়ে যাচ্ছিল, আজকের গল্প আপনার কথা সমৃদ্ধ করল, খুব সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ ধীরেন আপনাকেও। আজ শনিবারের চিরন্তনীর আসর উজ্জ্বল ভট্টাচার্য এক অন্য মাত্রায় নিয়ে গেলেন, লিখছেন বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে, আত্মনিবেদনের অপূর্ব বার্তা দিয়ে ভোরবেলাটা অন্যরকম হয়ে গেল, গতকাল ছিল উল্টো রথ, তা নিয়ে হালকা চালে আমার লেখা দু এক লাইন। অনেক হলো আদর খাওয়া মাসির বাড়ি গিয়ে, এবার ফেরো নিজের ধামে উল্টো রথের দিনে, মাসির বাড়ি অশ্রু সজল গুঞ্জিকাতে ঢেউ, কেউ বা বাজায় খোল করতাল নামগান গায় কেউ, ফেরার পথে ভক্ত স্বজন সবাই প্রহর গোনে, এক পলক দেখা পাবে এই আশা যে মনে, মন্ডা মিঠাই পাপড় ভাজা মাটির পুতুল দিয়ে, উল্টো মেলায় ছুটছে সবাই জয়ধ্বনি দিয়ে। খুব সুন্দর, সমসাময়িক বিষয়গুলোকে এত সুন্দর আপনি তুলে ধরেন, অনেক ধন্যবাদ আপনাকে। গতকাল একটা মজার ঘটনা ঘটল, আসলে এক বন্ধু তখন লিখেছিল, মানে ছবি পাঠিয়েছিল একটা, সেটা হচ্ছে উল্টো রথের একটা ছবি, মানে রথটা চূড়াটা মাটির দিকে আর চাকাটা ওপরের দিকে, আমার ছোটবেলাকার ভাবনা এরকম, একটা বাচ্চা ছেলের সামনে মাথায় হাত দিয়ে হাত মাথায় চুল করছে এরকম একটা, তো দেখে হঠাৎ করেই মনে হলো উল্টো রথের কি যে মানে, ছোট্টবেলায় কেউ কি জানে, আসল কথা হাওয়ার টানে রথ চলেছে স্বর্গ পানে। আমাদের সবার রথই কিন্তু চলেছে স্বর্গ, অর্থাৎ মৃত্যুর পরের যে স্বর্গ তা নয়, স্বর্গ অর্থাৎ সুন্দরতম একটা অংশ, পরিবেশ, জীবন, অনুভূতি, যাই খুশি বলতে পারেন। আমরা যখন এই উল্টো দিকে টানি, ধরুন আমাদের যে শ্বাসক্রিয়া চলে, সেই শ্বাসক্রিয়ায় আমরা যখন শ্বাসটা উপর থেকে নিচে নামাচ্ছি, আর সেই শ্বাসটাকে যখন নিচ থেকে উপরে তুলছি উল্টো রথে উল্টো পথে,

তখনই কিন্তু মূলাধার থেকে গিয়ে সহস্রারিষ্টে প্রকাশিত হচ্ছে, আর তখনই সেই অপূর্ব চেতনা মনের মধ্যে ধরা দেয়, যেটাকে হয়তো ভক্তজন বলেন ভগবানকে পাওয়া, জ্ঞানীরা বলেন ব্রহ্ম চৈতন্যে বিলীন হওয়া। যাই হোক, তত্ত্বকথা থাক, চলে আসে আপনাদের কথায়। সুপ্রভাত ভাই উজ্জ্বল, গান গল্প পাঠ ও আপনার স্বভাবসিদ্ধ কণ্ঠবৈচিত্র্যতায় পরিপূর্ণ রথের সাথে বাস্তব জীবনের তুলনামূলক সমস্ত প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে এগিয়ে চলার যে অনবদ্য সত্য বর্ণিত হল, তা তারিফ না করলেই নয়। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা আপনাকে। এরপরে লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে। গুড মর্নিং উজ্জ্বলদা, আজকে আপনাকে ও চিরন্তনীর সকল শ্রোতাদের জন্য পাঠলাম পুরীর জগন্নাথের মিষ্টি, ভালো থাকবেন। ধন্যবাদ, আমরা সবাই গ্রহণ করলাম। আসলে প্রতিটি ক্ষেত্রে এই যে আপনাদের বিভিন্ন রকম যে বার্তা, সেই বার্তাগুলো আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত প্রেরণা যোগায়, ভালো লাগা যোগায়, আর সেই জন্যই মনে হয় যে আরও নতুন নতুন কী কী জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দাস, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, চিরন্তনী। এরপরে লিখছেন, ধন্যবাদ আপনাকে কমলেন্দুবাবু। চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে, নমস্কার, সুপ্রভাত, শনিবারের ভোরে চিরন্তনীর আসর রবীন্দ্র গান কবিতায় উঠল ভারী চমে, সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন। ভবানী শঙ্কর রায় শ্রীধাম ঠাকুর নগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বলদা, আজকের রথের সারথি তুমি, অসাধারণ উপস্থাপনায় করে মন মাতানো বলি, চিরন্তনী এগিয়ে চলুক এভাবেই রবি ঠাকুরের বাণী, রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি, তাই দেখে অন্তরালে হাসে অন্তর্জামী। ভবানী শঙ্কর রায়, আসলে সত্যি তাই, প্রতিটি ক্ষেত্রে আমরা ভাবি আমরাই বুঝি সব, রথ পথ মূর্তি, কিন্তু যে অন্তর্জামী সে অন্তর্জামী ছড়িয়ে আছে সব ক্ষেত্রে সব জায়গায়, আহম ব্রহ্মাস্মি। অর্থাৎ এই প্রতিটি মুহূর্তে প্রতিটি অনুভূতির মধ্যে প্রতিটি বস্তু প্রতিটি অবস্তু সব কিছুর মধ্যে যখন সেই চৈতন্যের প্রকাশ ঘটে, তখনই কিন্তু পূর্ণতা তৈরি হয়, আর রথ তখনই গিয়ে পৌঁছয় তার গন্তব্যে। উল্টো রথযাত্রার পরের দিনে হরিশয়ন একাদশী, আজ আমাদের প্রভু এইটুকু একটুকু নিদ্রা যাবে, আমার দেহরথ ঠিক চালাও দয়াল হরি, দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। উত্তরবঙ্গ থেকে লেখেন আপনারা, বিভিন্ন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ডাড়বঙ্গ সব জায়গা থেকে, আসলে এই যে ভালো লাগাগুলো আপনারা পাঠান, এগুলো কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে বারবার করে বলি প্রাণিত করে। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ উল্টো রথ বাই ইউর ড্রামাটিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। অনেক ধন্যবাদ আপনাকেও। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, জীবনের খেয়া বাইতে গিয়ে এই জীবনের পথে এই খেয়া ভিড়ল এসে নিঝুম এক রাতে, ভাবনার দেশে দিলাম পাড়ি শুনি আনন্দধ্বনি, এ যেন চিরকালের আমার চিরন্তনী। চিরকালীন চিরন্তনী আপনাদের জন্য। গুড মর্নিং উজ্জ্বল ভাই, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখছেন, শনিবারের শ্রাবণ ভোরে রথ নিয়ে কবিতা গল্প আর গানের অনবদ্য পরিবেশনা খুব খুব ভালো লাগছে। ওয়ার্ল্ড কাপ নিয়ে দুটো লাইন, চায়ের কাপে তুফান তুলে ওয়ার্ল্ড কাপ হলো শেষ, ফেভারিট টিম জিতল ট্রফি, বিশ্বজনে খুশির রেশ, আবার চার বছরের অপেক্ষা। উল্টো রথের অনেক শুভেচ্ছা, জয় জগন্নাথ। আপনাকেও অনেক শুভেচ্ছা। ডোরা লিখছেন, শুভ সকাল বন্ধু, অসাধারণ অসাধারণ উপস্থাপনা, চোখ বন্ধ করে মন দিয়ে শুনলাম, খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ ডোরা আপনাকে।

বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের ভালো লাগাগুলো প্রকাশ করেন, যখন তখন সেগুলো কিন্তু আমাদের কাছে সত্যি বড় ছুঁয়ে যায়। বিশ্বনাথ মণ্ডল চক হরহরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন, প্রিয় ভোরাই, আজ উজ্জ্বলবাবু আপনার সুচারু উপস্থাপনায় উল্টো রথের পরদিন রথের বিষয় আপনার ভাষ্য, রবীন্দ্রনাথের কৃপণ কবিতার আবৃত্তি এবং আপনার কণ্ঠে বেশ উপভোগ হয়েছে। অজস্র ধন্যবাদ জানাই আপনার সুন্দর উপস্থাপনার জন্য। ধন্যবাদ আনতে বিশ্বনাথ মণ্ডল চক হরহরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ। শুধু কৃপণ কবিতাটা নয়, কৃপাণীর সঙ্গে আরও তিনটে কবিতা এবং একটা গল্প ছিল, সবটা নিয়ে একটা কোলাজ, তার সঙ্গে গান ছিল এবং গানগুলোও কিন্তু যেন ওই ঘটনার সঙ্গে মিলে মিলে ফিরে ফিরে আসছে। ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন তপতিদি হিন্দমটর থেকে, আজ শনিবারের চিরন্তনী বলিষ্ঠ কণ্ঠে ছন্দে ছন্দে গল্প গাঁথা, সাথে গান শুনে ভরিয়ে দিল মন প্রাণ। রথ তো মানব শরীরের সাথে মিল দেখায়, খুব ভালো লাগলো, সবাইকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে। শিবশঙ্কর সাতপুয়া গড়হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, শুভ সকাল, রাত্রি শেষে ভোরের শনিবারের চিরন্তনী, আবার এক বছরের পর স্নান হবে, রথের দিন আসবে, উল্টো রথের দিনও আসবে। আমি শিবশঙ্কর সাঁত। হ্যাঁ, ফিরে ফিরে আসে। আসলে আমাদের এই যে সময় চক্র, এই সময় চক্রটা আমরা যতই লিনিয়ারভাবে ফেলি না কেন, আমাদের নিজেদের সুবিধের জন্য, যে এত বছর অমুক সালের অমুক বছর অমুক মাস, সেজন্য একটা রৈখিক গতি দিই আমরা, কিন্তু প্রকৃতির কাছে রৈখিক কোনো গতি নেই। প্রকৃতির কাছে সব গতি একদম চক্রপথ, রথের চাকার মতো ফিরে ফিরে আসে। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, আবার ফিরে আসে গ্রীষ্ম। এইভাবেই কিন্তু চলতে থাকে জীবনের প্রতিটি ধাপ, সুখ দুঃখ যেমন ঘুরে চলে রথের চাকার মতো। আসলে এই চাকা, রথের যে চাকা, সেটা কিন্তু অনেক কিছুর রূপক। এরপর লিখছেন আলপনা মণ্ডল কলম্পার আসাম থেকে, উরে বাবা বহু দূর থেকে, উজ্জ্বল দাদার অসাধারণ উপস্থাপনায় চিরন্তনী শুনলাম, খুব ভালো লাগছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এত দূর থেকে এভাবে আপনারা অনুষ্ঠান শোনেন এবং শুনে আপনারা যেগুলো লেখেন সেগুলো বড় বেশি ছুঁয়ে যায়। একটা গান শুনি জগন্নাথের ওপরে, রুদ্র রায়ের গান, তারপর আবার ফিরে আসছি ঠিক 5 মিনিট বাদে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ডিপিজার জি বাঁকুড়া থেকে লিখেছেন, সোজা রথ উল্টো রথ মানে যাওয়া আর আসা, আসলে খণ্ড থেকে অখণ্ড পূর্ণ জীবন চিত্র। আপনার কথায় ওই শ্লোকটার কথা মনে পড়ল, পূর্ণমাধা পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। যদি পূর্ণ থেকে পূর্ণকে বাদ দেওয়া হয় তাহলেও সেই পূর্ণটাই পড়ে থাকে। এক অদ্ভুত অঙ্ক। সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে লিখছেন, গুড মর্নিং দাদা ভাই, চিরন্তনীর গল্প শুনছি, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকেও। আর কেউ কিছু লিখেছেন কিনা একটু চট করে দেখে নি। না, আজকের মতো। হ্যাঁ, শনিবারের ভোরে চিরন্তনীর তে উজ্জ্বলদার অসাধারণ উপস্থাপনার গানে গল্পে কবিতা এক মন ভরানো অনুষ্ঠান শুনলাম মৌলি ডাকুরিয়া থেকে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে শেষ করছি, মহুয়া অপেক্ষা করছে আপনাদের জন্য, আর কাল সৌম্য আসবে আপনাদের কাছে। এই মুহূর্তে বন্দে মাতরম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: নমস্কার, সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের প্রভাত বিনা। আপনার সঙ্গে আজকের প্রভাত বিনায় রয়েছি আমি শ্রাবস্তী। আজকে এক বিশেষ দিন, আজ 25শে জুলাই। আমাদের খুব মহান এক ব্যক্তিত্বের জন্মদিন আজ। তিনি কে? তিনি একজন দক্ষ শিকারী ছিলেন না, বরং ছিলেন এক গভীর প্রকৃতিপ্রেমী ও বন্যপ্রাণী সংরক্ষক। আর কে তিনি তার ব্যাপারে বলবো, তার বিষয়ে বিভিন্ন রোমাঞ্চকর গল্প বলবো আজকের প্রভাত বিনায় একটা গানের উপরে, কণ্ঠে মনোজ মুরলী নায়ার।

একবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দশকে হিমালয়ের পাদদেশের এক অঞ্চলের মানুষের মাঝে ত্রাস সৃষ্টি করেছিল এক মানুষ খেকো বাঘিনী। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এই মানুষ খেকোর পিছু নিয়েছিল সেখানকার পুলিশ, গুপ্ত শিকারী, এমনকি একটি রেজিমেন্ট। বলা হয়ে থাকে প্রায় 476টি নথিভুক্ত মৃত্যুর জন্য এই বাঘিনীটি দায়ী ছিল। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে বাঘের আক্রমণে প্রাণহানির সংখ্যা বিবেচনায় এটি ইতিহাসের সর্বোচ্চ। ক্রমেই এটি ইতিহাসের পাতায় চম্পাবতের মানুষ খেকো নামে পরিচিতি লাভ করে। ইতিহাসবিদরা এর সম্পর্কে বলেছিলেন, "This tiger ceased to behave like a tiger at all. It transformed into a new kind of creature, all but unknown in the hills of northern India's Kumaon district." 1907 সালে এক শিকারীর বন্দুকের গুলিতে এই মানুষ খেকোর মৃত্যু হয়। এক দশকেরও বেশি সময় ধরে মানুষের মনে ত্রাস সঞ্চার করা

চম্পাবতের এই কিংবদন্তীর যবনিকাবাদের মধ্য দিয়েই জন্ম হয় ইতিহাসের আর এক বিখ্যাত কিংবদন্তীর। সেই কিংবদন্তীর নাম ছিল এডওয়ার্ড জেমস কর্বেট, সংক্ষেপে জিম কর্বেট। আর কুমায়ুন গাড়োয়ালের মানুষের কাছে তার পরিচয় ছিল কার্পেট সাহেব, কর্বেট থেকে কার্পেট। চম্পাবতের বিখ্যাত মানুষখেকো বাঘিনী ছিল তার প্রথম শিকার। জিম কর্বেট জন্মেছিলেন আজকের দিনে, অর্থাৎ 25 জুলাই 1875 সালে ভারতের কুমায়ুনে অবস্থিত নৈনিতাল শহরে। স্থানটি বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যে। শীতে নৈনিতাল প্রচণ্ড ঠান্ডার কারণে কর্বেটের বাবা তখনকার বহুল প্রচলিত নিয়মানুযায়ী নৈনিতাল থেকে 15 মাইল দূরে তেহেরি রাজ্যের অন্তর্গত কালাধুঙ্গি নামক গ্রামে জমি জমা নিয়ে দ্বিতীয় আরেকটি আবাস করে তোলেন শীতকালীন সময়ের জন্য। দুই আবাসস্থল পরবর্তীতে জিম কর্বেটের শিকারী হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা পালন করে। আর আজ জিম কর্বেটের জন্মদিনে তার কিছু রোমাঞ্চকর কাহিনী, তার গল্প, শিকারের গল্প থাকবে প্রভাত বিনায়। আপাতত গানে গানে জয়তী চক্রবর্তী।

জিম কর্বেটের কাছে জঙ্গল ছিল হাতের তালুর মতো চেনা। অজস্র পশু পাখির ডাক নকল করতে পারতেন তিনি। বাঘের মতোই নিঃশব্দ আর ক্ষিপ্র ছিল তার গতি। কুমায়ুন ও গারওয়ালের বনে পাহাড়ে এমন আরও হাজারো কাহিনী ছড়িয়ে আছে তার নামের সঙ্গে। 1907 থেকে 1938 সালের মধ্যে কর্বেট মোট 33টি মতো মানুষখেকো বাঘকে অনুসরণ করেন এবং গুলিবিদ্ধ করেন, যদিও এদের মধ্যে মাত্র ডজনখানেক ভালোভাবে নথিভুক্ত হয়েছিল। বলা হয়ে থাকে যে এই সব বাঘেরা 1200-র উপর মানুষকে হত্যা করেছিল। তার শিকারী জীবনে দুটি মানুষখেকো চিতাবাঘও শিকার করেছিলেন। 1910 সালে পানারে প্রথম যে চিতাবাঘটিকে হত্যা করেছিলেন সেটি প্রায় 400 মানুষকে হত্যা করেছিল, আর দ্বিতীয় ছিল রুদ্রপ্রয়াগের মানুষখেকো চিতাবাঘ। প্রায় 8 বছর ধরে যেটি দৌরাত্ম বিরাজ করছিল এবং হত্যা করেছিল 126টিরও বেশি মানুষকে, সেই মানুষরা ছিলেন তীর্থযাত্রী। রুদ্রপ্রয়াগের মানুষখেকো লেপার্ড শিকারের বিস্ময়কর অভিজ্ঞতা সম্পর্কে কর্বেট বলেছিলেন, "দের আর ইভেন্টস ইন ওয়ানস লাইফ হুইচ নো ম্যাটার হাউ রিমোট নেভার ফেডস অ্যাওয়ে ফ্রম মেমোরি।" এই সমস্ত গল্পই থাকছে আজকের প্রভাত বিনায়। আবারও একটু গানে যাই স্বপন গুপ্তের কণ্ঠে, তারপর আবারও জিম কর্বেটের রোমাঞ্চকর কাহিনী থাকবে আপনাদের জন্য।

0: শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: আজ কথা হচ্ছে শ্রদ্ধেয় জিম কর্বেটকে নিয়ে। প্রভাত বীণায় আপনার সঙ্গে রয়েছি আমি শ্রাবস্তী। জিম কর্বেটের কথা হচ্ছিল, ভয়ঙ্কর কোনো শিকারে ধরার সময় জিম কর্বেট একাকী থাকতে পছন্দ করতেন এবং পায়ে হেঁটেই মাইলের পর মাইল পথ অতিক্রম করতেন। অনেক সময় তিনি তার পোষা কুকুর রবিনকে সঙ্গে নিতেন শিকারের সময়। শিকারের সময় অন্যদের জীবন রক্ষার্থে তার নিজের জীবনের উপর বড় ঝুঁকি নিতেও পিছু পা হতেন না। কথায় আছে, বাঘে ছুলে আঠেরো ঘা। কিন্তু কেন? কারণ বাঘের থাবায় প্রচণ্ড জোর রয়েছে। বাঘ তার থাবা দিয়ে একবার আঁচড় দিলেই গ্যাংগ্রিন হয়ে মানুষ মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়তে পারে। এসব জানা সত্ত্বেও তিনি নিজের জীবন বাজি রেখে তাল্লা দেশের মানুষ খেকো, মোহনের মানুষ খেকো, থাকের মানুষ খেকো এবং মুক্তেশ্বরের মানুষ খেকোর মতো ভয়ঙ্কর সব মানুষ খেকো স্বীকার করেছিলেন। জিম কর্বেটের শিকার এবং ভারতের বন্যপ্রাণী সম্পর্কে যে বিপুল অভিজ্ঞতা, সে তুলনায় কিন্তু তার লেখা রচনার পরিমাণ বেশ কমই বলা চলে। নৈনিতালে তার বন্ধুর ছোট্ট প্রেসে ছাপা প্রথম বই জাঙ্গল স্টোরিজের কথা ভীষণই যদি আমরা বাদই দিই, কারণ হচ্ছে মাত্র ভীষণ কম সংখ্যক ছাপা হয়েছিল, মাত্র 100 কপি, এবং তার কোনো বিক্রয় মূল্য ছিল না এবং বিক্রি উদ্দেশ্যও ছিল না, এবং সেইটা বাদ দিয়ে জিম কর্বেটের গ্রন্থের সংখ্যা মাত্র 6টি। আর এখন মৃত্যুর 60 বছর পরেও কিন্তু তার শিকার কাহিনীগুলো এখনও বেস্ট সেলার। অথচ সে অর্থে পেশাদার লেখক হবার কোনো বাসনা

ছিল না তার। এবং ঘটনা ঘটার পর, শিকারের ঘটনা ঘটার পর, অনেক বছর পর, 30-40 বছর পর লেখা হয়েছিল এই সমস্ত কাহিনী। আরও বলবো এই কাহিনীর কথা, এই রোমাঞ্চকর কাহিনীর কথা। তার আগে রইল শ্রাবণী সেন কানে কানে আপনার।

1907 থেকে 1938 সাল পর্যন্ত দীর্ঘ তিন দশক ধরে রাতের পর রাত হিংস্র সাপদের সন্ধানে কেটেছে জিম কর্বেটের। একাধিকবার প্রায় অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন তিনি। তার মতে শিকার তখনই মান্যতা পায় যখন তা হয় সাধারণ নিরীহ মানুষের প্রাণ রক্ষার স্বার্থে। সুস্থ বাঘেরা সবসময় মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। তাদের খাদ্যাভ্যাসের মধ্যেও মানুষের মাংসের প্রতি অনাগ্রহ লক্ষ্য করা যায়। বাঘেরা মূলত মানুষখেকো হয়ে ওঠে বয়সের ভারে শিকার করার ক্ষমতা হারিয়ে ফেললে, কিন্তু এর ব্যতিক্রমও দেখা যায়। চম্পাবতের বাঘিনীর মতো আরও অনেক বাঘ তাদের বাস্তুতন্ত্রের ওপর শতাব্দীর পর শতাব্দীব্যাপী চলমান ধ্বংসযজ্ঞের ফলেও মানুষখেকো হয়ে উঠতে পারে। ইতিহাসবিদদের মতে 1875 থেকে 1925 সালের মধ্যেই 80,000-এরও বেশি বাঘকে কেবলমাত্র বিনোদনের জন্যই হত্যা করা হয়েছে। বিগত শতাব্দীর মধ্যেই ভারতবর্ষে অনেক বাঘ নিশ্চিহ্ন হয়ে গেছে, তাই বাঘকে

নিষ্ঠুর ও রক্তপিয়াসী বলতে ঘোরতর আপত্তি ছিল কর্বেটের। জিম কর্বেট বলছেন, বাঘ উদার হৃদয় ভদ্রলোক, সীমাহীন তার সাহস। যেদিন বাঘকে বিলোপ করে দেওয়া হবে, যদি বাঘের স্বপক্ষে জনমত গড়ে না উঠে, বাঘ লোপ পাবেই, তাহলে ভারতের শ্রেষ্ঠতম প্রাণীর বিলোপে ভারত দরিদ্রতরই হবে।

জিম কর্বেট সারা জীবন কাজ করে গেছেন ভারতবর্ষে বাঘেদের জন্য অভয়াশ্রম তৈরির উদ্দেশ্যে। 1938 সালের 30 নভেম্বর সন্ধে 6টায় থাকের মানুষখেকো বাঘিনী শিকারের মধ্যে দিয়ে জিম কর্বেট তার শিকারী জীবনের ইতি টেনেছিলেন। আজ পর্যন্ত মানুষখেকো প্রাণীদেরকে নিয়ে লেখা গল্পগুলোর মধ্যে এক অন্যতম নাটকীয় গল্প হল থাকের মানুষখেকোকে নিয়ে লেখা গল্পটি। তার লেখা ম্যান ইটার্স অফ কুমায়ুন এই বইটি 1945 সালে আমেরিকার বর্ষসেরা বই হিসেবে মনোনীত হয়। এছাড়াও বলবো আরও বিভিন্ন বইয়ের কথা এবং সেই বই থেকে বানানো চলচ্চিত্রের কথাও।

আজ জিম কর্বেটের জন্মদিনে তাকে নিয়ে হচ্ছে কিছু কথা, কিছু রোমাঞ্চকর গল্প। বলছিলাম আমেরিকার বর্ষসেরা বই ম্যান ইটার্স অফ কুমায়ুনের কথা। এই বইটি কিন্তু আজও ভীষণ রকম জনপ্রিয় এবং জন্মদিনের উপহার হিসেবে কিশোরদের জিম কর্বেটের একটা বই কিন্তু একদমই অনবদ্য একটা উপহার। এরপর এই ম্যান ইটার অফ কুমায়ুন নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল 1948 সালে। যদিও চলচ্চিত্রটিতে কর্বেটের গল্পগুলোর সেরকমভাবে কিছু অনুসরণ করা হয়নি, তবে চলচ্চিত্রটিতে বাঘ শিকারের কিছু দৃশ্য ছিল। বলা বাহুল্য, এই চলচ্চিত্রটিতে একেবারেই কিন্তু সেরকমভাবে যে খুব চলেছিল তা নয়। চলচ্চিত্রটি সম্পর্কে জিম কর্বেট মন্তব্য করেছিলেন, দ্য বেস্ট অ্যাক্টর ওয়াজ দ্য টাইগার, টাইগারটি বা বাঘটি সবচেয়ে ভালো অভিনেতা। এরপর কিন্তু জিম কর্বেটের জীবনে অনেক রকম কিছু আসে এবং তিনি ফিরে যান কেনিয়াতে। সেই সমস্ত গল্প কিন্তু থাকবে প্রভাত বীণায়। আবারও ইন্দ্রাণী সেনের কণ্ঠে একটা গান তার ওপারে।

বলছিলাম জিম কর্বেটের ভারত ছেড়ে কেনিয়া যাওয়ার গল্প। 1947 সালের নভেম্বর মাসে তার বোন ম্যাগিকে সাথে নিয়ে লখনৌ থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন জিম কর্বেট। সেখান থেকে জাহাজে করে মুম্বাসা এবং সেখান থেকে নাইরোবি হয়ে নাইরি শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি এবং তার বোন ম্যাগি। ঘনিষ্ঠজনদের কাছে তার লেখা চিঠিগুলো থেকে প্রকাশ পেয়েছিল যে তিনি হয়তো স্বাধীন ভারতে খানিকটা ভয় পেয়েছিলেন। লখনৌতে যারা সেদিন জিম কর্বেটকে বিদায় জানাতে এসেছিলেন তারা কেউ চোখের জল ধরে রাখতে পারেনি। তার প্রিয় ভারতভূমি ছেড়ে যাবার আগে নৈনিতালের বাড়ি বিক্রি করে তার বহুদিনের বিশ্বস্ত সঙ্গী রাইফেল এবং বন্দুকগুলো গভীর জঙ্গলে সমাধিস্থ করে এসেছিলেন। এবং এভাবেই কিন্তু জিম কর্বেটের শিকারী জীবন, ভারতবর্ষে তার জীবন শেষ হয়েছিল। আজ জিম কর্বেটের জন্মদিন, আর তার জন্মদিনে তার প্রতি রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য।

জিম কর্বেট 79 বছর বয়সে 19 এপ্রিল 1955 সালে কেনিয়ার নাইরোবিতে হার্ট অ্যাটাকে জীবন অবসান ঘটে এবং ভারতীয় উপমহাদেশের ঘন জঙ্গলগুলোর আনাচে কানাচে ছড়িয়ে আছে নানা কিংবদন্তি এবং উপকথা। তাকে নিয়ে বিভিন্ন কথা আজও আমাদের মনের মধ্যে তিনি স্বমহিমায় বিরাজমান এবং এই সমস্ত উপকথা গল্প অধিকাংশই হয়তো মানুষের কল্পনা প্রসূত, কিন্তু জিম কর্বেটের জীবন ছিল এমনই এক প্রকৃত কিংবদন্তির যার কোনো অংশই কিন্তু কল্পনা প্রসূত নয়, একদম রোমাঞ্চকর কিছু সত্যি ঘটনায় ভরপুর। তার পদচারণার ধ্বনি আজও ভারতীয় উপমহাদেশের ঘন শাপতসংকুল জঙ্গলগুলোতে প্রতিধ্বনিত হয়। আজ জিম কর্বেটের জন্মদিন, তার জন্য তাকে বলব তোমারই নাম বলব। আর এই গানের সাথে সাথে প্রভাত মিনা থেকে বিদায় নিচ্ছি, আমি শ্রাবস্তী ফিরে আসছি ঠিক 8:30 মিনিটে মনের মেলোডি নিয়ে।

0: Us, protesters firm on Pradhan's exit, leads Hindustan Times. Government seeks time for call on Pradhan exit demand, says the Times of India. Cabinet clears bill imposing tougher paper leak penalties, leads the Statesman. 47 officials sacked in major NEET paper leak purge. Legal action likely, notes the Tribune. Bill to grant Vande Mataram equal legal protection as national anthem introduced in Rajya Sabha, says the Statesman. The Indian Express, in its editorial piece, Shine On Dick Parry, writes that the brilliantly crafted saxophone lines by Dick Parry, who passed away at 83 this week, were rarely the first thing one noticed in a Pink Floyd song. But imagine the song stripped off his saxophone and the incompleteness will reveal what he brought to them. In his aching solo on Shine On You Crazy Diamond, written in memory of Syd Barrett, one can feel the instrument channeling the collective grief of the band. Vishwanathan Anand becomes FIDE interim president, reports a pioneer. Jurgen Klopp named new Germany football coach, informs Hindustan Times. And finally, spectacular cultural mix gives Commonwealth Games a fresh start, writes the Asian Age. And with that, it's back to you, Abhishek.
1: Thank you, Subhadra. And now, before we end the bulletin, the headlines once again. Government approves anti-paper leaks draft bill for stricter punishment. Legislation likely to be introduced in Parliament next week. Prime Minister Narendra Modi thanks youngsters for the suggestions to his video on proposed reforms against paper leaks issue, says relations will continue with more bonding. Government and CJP to hold third round of talks today. President Draupadi Murmu conferred Dr. Honoris Causa in Romania for a distinguished public service. New Delhi strongly condemns attack on commercial vessel in the Black Sea, claiming life of an Indian seafarer. Heavy rainfall expected in parts of Gujarat, Konkan, Goa and Odisha. And in the Commonwealth Games, Jhandu Kumar clinches bronze medal for India in the men's heavyweight para powerlifting. And with that, we end the morning news. Have a nice day.
2: কথায় গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold
3: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
5: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
4: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
5: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
4: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold মনের মেলোডি মনের মেলোডি।
6: গুড মর্নিং, সুপ্রভাত সকলকে জানাই আজকে এই যে সুন্দর দিনটা তার শুভেচ্ছা। হ্যাঁ, আবার একটা নতুন দিন, আর নতুন দিন মানে নতুন বিষয়, নতুন টপিক নিয়ে আড্ডা মারা সকাল সকাল। আর আপনার সঙ্গে রয়েছে আমি শ্রাবস্তী। কিন্তু কী বিষয়ের ওপর আমরা আজকে গল্প করব সেটা বলবো মান্নাদের কণ্ঠে একটা গানের ওপারে।

মনের মেলোডিতে গল্প করব আপনার পাওয়া মনের মতো উপহার নিয়ে। হ্যাঁ, জীবনে অনেক উপহারই তো আমরা পেয়ে থাকি, কিন্তু কিছু উপহার থাকে যেটা শুধুমাত্র একটা জিনিস নয়, যেন ভালোবাসার এক নিখাদ প্রতিচ্ছবি। আজ আপনাদের থেকে জানব সেই উপহারটার কথা, যা পাওয়ার পর আপনার মনে হয়েছে কেউ বুঝি আপনার মনের কথাগুলো পড়ে সেই উপহার দিয়েছে, অথবা একদম মন থেকে পাওয়া একটা উপহার, হয়তো খুব দামি নয়, হয়তো হাতে আঁকা একটা কার্ড। কোন সেই উপহার, সেই কথাটাই কিন্তু জানব, যে কোন উপহারটা আপনার এত ভালো লেগেছিল এবং এখনও সযত্নে সেটা আপনি রেখে দিয়েছেন, সেই গল্পই কিন্তু আজ করব। এবং আপনি মেসেজ করতে পারেন, টেক্সট মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন 9903 এই নাম্বারে, আর জানাতে পারেন আপনার সেই যে পাওয়া মনের মতো উপহারটার কথা।

সুন্দর করে তোলে এমন সব উপহার যা কোনো দোকানের তাক থেকে নয়, বরং সরাসরি মন থেকে আসে। আপনি সেরকম উপহারের কথাই জানাচ্ছেন শ্রাবস্তিকে, আর সেই সমস্ত উপহার সত্যি সত্যি ভালোবাসার এক নিখাদ প্রতিচ্ছবি হয়ে ওঠে। আপনার সেই সুন্দর আবেগঘন যে উপহার, সেই উপহার আমরা আজ ভাগ করে নেব সকলের সাথে। পড়ে ফেলি মেসেজ। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখছেন, আমি যখন স্কুলে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হই তখন আমার বাবা আমাকে একটি সাইকেল উপহার দিয়েছিল। সেই সাইকেল আজও আমার কাছে এখনো প্রাণীর চেয়ে প্রিয় হয়ে আছে। বাহ! দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন সেই উপহারের কথা। এর পরের মেসেজ লিখছে সৌভিক সরকার কসবা হালদু থেকে, আমার সেরা উপহার হলো হাতঘড়ি, ছোট্টবেলায় পাই, বাবা দেয়, দিয়ে বলেন সময়ের মূল্য বোঝো, সময় একদিন মূল্য দেবে। তখন কথার মানে বুঝিনি, এখন বুঝি, কিন্তু বাবা নেই, ঘড়িটা আছে এখনো, চলছে টিকটিক করে। বাহ! সৌভিক সরকার কসবা হালদু থেকে লিখেছেন এই মেসেজ। একেবারেই তাই, কিছু কিছু উপহার একদম আমাদের মনের কাছাকাছি থাকে, এবং সেই সমস্ত উপহারের কথাই কিন্তু আজ মনের মেলোডিতে জানতে চাইছি আমি শ্রাবস্তি। লিখে ফেলুন 9903059992 এই নাম্বারে। আমরা ততক্ষণ বরঞ্চ প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটা গান শুনে আবারও ফিরে আসছি আপনাদের মেসেজ নিয়ে।

আপনিও কি সেরকম কোনো জাদুঘরি উপহার পেয়েছেন যা আপনার মন ছুঁয়ে গেছে? হ্যাঁ, আমরা জানতে চাইছি সেই উপহারের কথাই, ভাগ করে নিন আমাদের সঙ্গে। আর এই মুহূর্তে মেসেজ করছেন কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে। আমাকে কেউ কোনো দিন কোনো উপহার দেয়নি, না কোনো আপনজন না কোনো প্রিয়জন, কেন জানি না, অথচ আমি অনেককে নানা উপহার দিয়েছি। কার্তিক মণ্ডল লিখছেন উত্তর চব্বিশ পরগনা থেকে। কি বলি বলুন, আপনি যখন উপহার দিয়েছেন নিশ্চয়ই তারাও আপনাকে উপহার দেবেন, ধৈর্য ধরুন, নিশ্চয়ই দেবেন। কিন্তু আমরা খুব বেশি আশা নিয়ে থাকব না, আমরা আশা নিয়ে থাকিও না যে কেউ আমাদের উপহার দেবে। কিন্তু ওই যে যদি একদম আনএক্সপেক্টেড কোনো উপহার আমরা পাই, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। আরও একটা কথা আপনার মেসেজ পড়ে মনে হচ্ছিল, ওই যে আমরা প্রকৃতি থেকে কত উপহার পাই, আমরা ঠান্ডা বাতাস পাই, আমরা ফুল পাই, আমরা ফল পাই, এই সব কিছুই কিন্তু প্রকৃতির দেওয়া উপহার। আমরা না চাইতেই একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছি বলে হয়তো আমরা তাকিয়ে দেখছি না বা তার মূল্য দিচ্ছি না। কিন্তু ভেবে দেখবেন, যখনই আপনি বৃষ্টির পরে রোদ উঠছে, আকাশে রামধনু উঠছে, বা আপনার নিজের বাগানের গাছে ফুল ফুটছে, বা কোনো আনাজ ধরছে, ফল ধরছে, তখন কিন্তু সে যে একটা কি অসম্ভব আনন্দ, সেটাও কিন্তু একটা উপহার প্রকৃতির কাছ থেকে পাওয়া, তাই না? পরের মেসেজ পড়ে ফেলি। সুপ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা সত্তর থেকে লিখছেন, আসলে মনের মতো উপহার মন থেকেই আসে, দোকান থেকে নয়। আমি একবার ট্র্যাভেলে গিয়ে ছিলাম, সেই সময় এক পাহাড়ি গ্রামের মানুষের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলাম তাদের নিজেদের গাছের সামান্য কিছু ফল আর এক চিলতে হাসি। এই ছোট্ট উপহারের স্মৃতিটাই সবার সাথে ভাগ করে নিলাম। খুব ভালো থেকো, আপনিও খুব ভালো থাকবেন, লিখছেন সুপ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা সত্তর থেকে। আমার এই মেসেজটা পড়তে পড়তে মনে পড়ে গেল, আমার এক পরিচিত, তিনি বৃদ্ধাশ্রমের দায়িত্বে আছেন এবং তাঁর যে ছোট্ট ঘরটা তিনি বিশ্রাম নেন, তিনি যখন কাজকর্ম করে গিয়ে সেই বিশ্রাম নেওয়ার ঘরটায় পৌঁছন, এক একদিন তিনি দেখেন যে এক একটা উপহার তার জন্য অপেক্ষা করছে। কোনোদিনও একটা ছোট বিস্কুটের প্যাকেট অথবা কোনোদিন কোনো গাছের ফল ফুল, এই ধরনের নানান জিনিস সেই বৃদ্ধাশ্রমের বয়স্ক মানুষরা গিয়ে বিছানার উপর, তার বিছানার উপর রেখে আসে। এবং এই কথাটা বলতে বলতে আমি নিজেও আবেগঘন হয়ে পড়ছি, আমার সেই স্মৃতিটার কথা মনে পড়ছে, তার থেকে ভাগ করে নেওয়া সেই স্মৃতিটা। এরকম বিভিন্ন উপহার কিন্তু আমরা চলার পথে পাই এবং সেই উপহারের কথাই আজ মনের মেলোডিতে জানতে চাইছি আপনার থেকে। আপাতত গানে গানে শিবাজী চট্টোপাধ্যায়।

প্রচুর মেসেজ জমা হয়ে রয়েছে ইনবক্সে। লিখছে মানুষী বৈদ্য কন্যাগড় থেকে, সুপ্রভাত মনের মেলোডি, আমার মিষ্টি, আমি একটু নামটা একটু গোলমাল হয়ে গেছে, আমি ঠিক করে নিচ্ছি, আমার মিষ্টি শ্রাবস্তিদিকে জানাই ঝলমলে দিনের রোদেলা শুভেচ্ছা, উপহার, আহা কি সুন্দর বিষয়, আমি যে বছর মাধ্যমিক পরীক্ষা দেব ঠিক তার কয়েকদিন আগেই আমার বিরাট সংসারের একমাত্র রোজগেরে বাবা অতি কষ্ট করে আমাকে একটি দামি ঘড়ি, দম দেওয়া ঘড়ি কিনে দিয়েছিলেন, যা আজও আমার কাছে যত্নে গচ্ছিত আছে, মাঝে মাঝে দম দিয়ে পড়ি। আর আমার ভীষণ পছন্দের উপহার হলো ফুল আর বই, যা আমার ছেলে আইএসসি দিতে যাওয়ার আগে উপহার দিয়েছিল, আর প্রচুর গান ডাউনলোড করে দিয়েছিল। এইটুকুই থাক, কন্যাগড় থেকে লিখছেন মানসী বৈদ্য, আহা। বাবা আজ

নেই, কিন্তু বাবার উপহার রয়ে গেছে এটা লিখছেন উনি। একেবারেই তাই, বাবা মারা থাকেন না, তাদের দেওয়া উপহার, তাদের দেওয়া শিক্ষা, সেটা আমাদের সঙ্গে থেকে যায় সবসময়। এর পরের মেসেজ লিখছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, আমার জীবনে শ্রেষ্ঠ উপহার হল কলকাতা হাইকোর্টের একজন মাননীয় বিচার

জীবনে তোর কোনো কিছুরই অভাব হবে না। ওনারই সেরা উপহার আমার জীবনে পাথেয় হয়ে রয়েছে, ওনার নির্দেশ মেনে চলেছি। সত্যি আজ আমার কোনো কিছুরই অভাব নেই, আজ উনি এ জগতে নেই, ওনার প্রতি আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। আর উনি লিখেছেন যে, প্রভাত বিনায়, আপনার অসাধারণ উপস্থাপনাতে জন্মদিনে বিশ্ববিখ্যাত আইরিশ ব্রিটিশ শিকারী প্রকৃতিবিদ শ্রদ্ধেয় জিম কর্বেট রোমাঞ্চকর অনেক কাহিনী ও মন ছুঁয়ে যাওয়া সঙ্গীত শুনলাম, ভীষণ ভালো লাগলো। লিখেছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়ে বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপরে মেসেজে যাব, টেক্সট মেসেজে যাই একটা। আশিস দত্ত সল্টলেক থেকে লিখছেন, আমার কাকু প্রায় 65 বছর আগে ইংল্যান্ড গিয়ে আমার জন্য মস গ্রিন রঙের একটি টি শার্ট এনে দিয়েছিলেন। এখনও শীতকালে ওটা আমি পরে থাকি, একদম ঠিক আছে। বাহ, এত বছর আগের জিনিস এখনও শীতকালে আপনি পরেন, এটা শুনতেও খুব ভালো লাগছে। এটা কিন্তু হয়, কেউ যদি বিদেশ যায়, আমাদের মধ্যে একটা ব্যাপার থাকে যে কী উপহার আনবে বা কী উপহার পাবো, বা তাদেরও থাকে যে বিদেশ থেকে আমার প্রিয় মানুষটির জন্য কী নিয়ে যাব, ভাগ্নি ভাগ্নি তাদের জন্য আমরা কী নিয়ে যাব, এটা কিন্তু হয়। ঐশী সরকার চিনার পার্ক থেকে লিখছেন, শ্রাবস্তি, আপনি তো একেবারেই আসেন না এই অনুষ্ঠানে, তাই আপনি কখনো কখনো যখন আসেন সেটা আমার কাছে খুব দামি উপহার। বাহ, মন ভরে গেল, এইটা আবার আমার কাছে সবচেয়ে দামি উপহার হয়ে রইল। ঐশী, অনেক ধন্যবাদ। আর আপাতত কিন্তু গান শুনবো এবং গানের ওপারে চলে যাব সংবাদ বিরতিতে, তারপর আবারও আপনাদের মেসেজ নিয়ে ফিরে আসছি মনের মেলোডিতে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

0: Mandi House, Supreme Court and others. However, DMRC noted that interchange facility shall remain available at Rajiv Chowk, Mandi House and Central Secretariat. President Draupadi Murmu was conferred the honorary title of Doctor Honoris Causa by the Bucharest University of Economic Studies in Romania in recognition of her distinguished public service, commitment to education and social inclusion, and contribution to strengthening India-Romania relations. Accepting the honor, President dedicated the award to the 1.4 billion people of India and said it reflected the enduring friendship between the people of the two countries.
1: For decades, Romanian universities have welcomed Indian students, particularly in medicine, engineering, and technology. I would encourage Romanian educational institutions to deepen cooperation through joint research and faculty and student exchanges. I hope that my visit will lead to new academic partnerships and encourage more students and researchers from Romania to engage with India.
0: The IMD has forecast very heavy rainfall today in parts of Gujarat, Konkan and Goa, Madhya Maharashtra, Odisha and Rajasthan, parts of Northeast India, coastal Karnataka, Gangetic West Bengal, Haryana, Chandigarh, Delhi and Himachal Pradesh to receive moderate to heavy rainfall today. And that is the end of this news bulletin.
2: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. Indian Air Force invites application from eligible boys and girls to join as Agniveer Vayu and Airmen Medical Assistant. Hurry, registration closes on 26 July 2026. For details, visit www.ifrecruitment.edcil.co.in.
3: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
4: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
3: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
4: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
3: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
5: আজ মনের মেলোডিতে আমি রয়েছি শ্রাবস্তী আপনার সঙ্গে, আর কথা হচ্ছে মনের মতো উপহার নিয়ে। মেসেজ রয়েছে ইনবক্সে, পড়ে ফেলি একটা একটা করে সেই মেসেজ। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখছে, ধূসর মাটির বুকে কৃষ্ণচূড়ার আবেশ, প্রকৃতির এই উপহার যেন নেই তার শেষ। শান্ত নদীর বুকে উথাল সাগর ঢেউ, সাগর নদীর এই মিলন দেখেছ কি কেউ? সাগরের বুকে নদীর সোহাগের এই আবেশ, মোহনার দিকে কূল মিলেছে এই উপহারের নেই শেষ। প্রকৃতির বুকে প্রাণীর ছোঁয়া এ যে শ্রেষ্ঠ উপহার, এই উপহার যেন শেষ নেই তো তার। বাহ, পায়েল ব্যানার্জি লিখেছে বেলঘড়িয়া থেকে। এরপরের মেসেজ লিখছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, ভেরি নাইস টপিক, মাধ্যমিক এক্সামে ভীষণ ভালো রেজাল্ট করবার জন্য বাবা আমাকে একটা সাইকেল আর রিস্ট ওয়াচ গিফট করেছিলেন, সেই দুটি আজ বিদ্যমান ও চলমান। বাহ, খুব সুন্দর, এই উপহার খুব আগলে যত্নে রাখবেন। লিখেছেন এই মেসেজ সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। আবারও আপনাদের মেসেজ নিয়ে ফিরে আসছি, আপাতত গানে গানে রূপঙ্কর আর অমৃতা দে।

আর সেই উপহারটার কথাই কিন্তু আপনি জানাচ্ছেন 9903059922 এই নাম্বারে। শ্রাবস্তিকে জানাচ্ছেন যে আপনার কোন সেই উপহারের কথা আজও মনে আছে, সেই উপহারটি আপনি যত্ন করে এখনও রেখে দিয়েছেন এবং ভীষণভাবে অমূল্য সেটা। উত্তম কুমার দাস তারহাটা হরিপাল হুগলি থেকে লিখছেন, আমার পাওয়া সেরা উপহার হলো হাতঘড়ি। যে ঘড়িটা বাবা আমাকে দিয়েছিল ওটা খুব দামি কোম্পানির ছিল এবং ওই একই কোম্পানির ঘড়ি বাবা ব্যবহার করত। বাবা আজ নেই, 5 বছর হয়ে গেল, কিন্তু আমার ওই ঘড়ি এখনও আছে। উত্তম কুমার দাস তারহাটা হরিপাল হুগলি থেকে লিখছেন। একদমই তাই। তারপরের মেসেজ লিখছেন লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে, উপহার নিয়ে কথা বলতে গিয়ে বলি আজকাল বই উপহার দেওয়া একদম কমে গেছে। আগে বিয়েতেও বই উপহার দেওয়া হতো, এখন বিশেষ হয় না। এখন শাড়ি গয়না এই সমস্তই এটাই রমরমা। বেশ, কিন্তু আপনার কোন উপহারটা অমূল্য সেই কথাই কিন্তু জানতে চাইছি। এর পরের মেসেজ গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখছেন, শুভ সকাল শ্রাবস্তী, আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে। আমি যখন বজবজে থাকতাম তখন ক্লাস 5 থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কালীপুর হাই স্কুলে পড়াশোনা করতাম। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তৃতীয় হতাম, কিন্তু যখন 10ম শ্রেণীতে তৃতীয় হয়েছিলাম তখন স্কুলের এক মাস্টার মশাই আমাকে প্রাইজের বইয়ের সঙ্গে আলাদা একটা বই দিয়েছিলেন উপহার হিসেবে। বইটির শিরোনাম ছিল গান্ধীজি ও নেতাজি। বইটি খুব সুন্দর ছিল, কিন্তু দুঃখের কথা হলো যে এই বইটি আমার এক বন্ধু পড়তে নিয়েছিল আর ফেরত দেয়নি। গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখছেন। এবং বই যখনই কাউকে ধার দেবেন এবং এরকম অমূল্য প্রাইজ পাওয়া বই একটুখানি দেখে শুনে দেবেন, কারণ হচ্ছে সেই বই যদি তারা পড়তে নিয়ে না ফেরত দেয় তার থেকে দুঃখের বোধ হয় আর কি।

প্রচুর মেসেজ জমা হয়ে রয়েছে ইনবক্সে, পরপর কয়েকটা মেসেজ পড়ে ফেলব। মেসেজ করছেন পূর্ণা ঘোষ, হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে। লিখছেন, সুস্বাগতম শ্রাবস্তী, একটা মনোরম বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, গানগুলো খুব সুন্দর হচ্ছে। আমি এমন একটা উপহার পেয়েছি যেটা পার্থিব নয়। আমার মায়ের স্ট্রোক হয়েছিল, মায়ের ডান হাতটা অকেজো হয়ে গিয়েছিল। মাকে যখন শাড়ি পরাতাম, মা বাঁ হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরত। সেই উপহারের থেকে শ্রেষ্ঠ উপহার আমার কাছে আর কিছুই নেই। মা আর নেই, মেসেজ করতে গিয়ে আমার চোখ জলে ভরে যাচ্ছে। মেসেজ করছেন হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ। এই মেসেজ পড়তে পড়তে আমরাও কিন্তু ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে উঠলাম, এবং এই সমস্ত অপার্থিব উপহারের কথাই কিন্তু আজ জানতে চাইছিলাম। এবং এগুলোই তো আসলে পাওনা আমাদের জীবনে, তাই না? এর পরের মেসেজ লিখছেন অমিতাভ হোর, গলফ গার্ডেন, কলকাতা 33 থেকে। সুপ্রভাত শ্রাবস্তী, আমার বাবা তার নিজের ব্যবহার করা ঘড়িটি আমাকে দিয়ে গিয়েছিলেন, যা প্রায় 40 বছর আগেকার ঘড়ি, যেটি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার বলে যত্ন করে রেখেছি। ঘড়িটি সম্পূর্ণ গোল্ড প্লেটেড। ভালো থেকো, আপনিও খুব ভালো থাকবেন। মেসেজটি লিখছেন অমিতাভ হোর, গলফ গার্ডেন, কলকাতা 33 থেকে। এই সমস্ত পার্থিব অপার্থিব জিনিস যেগুলো একেবারেই মূল্যবান, কিন্তু আবার মূল্য দিয়ে সেসব বিচার করা যায় না, সেই সমস্ত উপহারের কথাই কিন্তু হচ্ছে মনের মেলোডিতে। আপনিও চাইলে মেসেজ করতে পারেন, লিখে ফেলতে পারেন সেই মনের মতো উপহারের কথা 9903059992। কিশোর বালি হাওড়া থেকে লিখছেন, আমার জন্মদিনে আমার জ্যাঠামশাই আমাকে একটা জার্মান স্পিক ডগ দিয়েছিল। ওই কুকুরটা আমার খুব পছন্দ হয়েছিল। জ্যাঠামশাই জানতো আমি পশু পাখি খুব ভালোবাসি, তাই আমাকে ওইটা, ওই কুকুরটা গিফট করেছিল। সব থেকে সেরা উপহার ছিল ওটাই। বেশ, কিশোর এই মেসেজ লিখছেন হাওড়া বালি থেকে। এর পরের মেসেজ লিখছে হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে নন্দা রায় বোরেল। সুপ্রভাত শ্রাবস্তী, অনেকদিন বাদে মনের মেলোডিতে তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। প্রভাত বিনা সচরাচর শোনা হয় না, আজ শুনলাম, খুব ভালো লাগলো। উপহার পেতে সবাই ভালোবাসে, আমিও ব্যতিক্রম নই। ডায়েরি বই আর পেন পেলে ভীষণ আনন্দ পেতাম। দ্বাদশ শ্রেণীতে পড়াকালীন কোচিং থেকে চড়ুইভাতি করতে গিয়েছিলাম, সেখানে শুধুমাত্র একটা পাতার ওপর রং বেরঙের প্রজাপতি দেখে এক স্যারের কাছ থেকে ক্যামেরা নিয়ে প্রায় 20-25 মিনিট ধরে লেন্স ঘুরিয়ে ঘুরিয়ে বিশ্বভুবনকে দূরে সরিয়ে শুধু পাতার ওপর প্রজাপতির ছবিটা তুলেছিলাম। সকলে খুব প্রশংসা করেছিলেন। সেই ডায়েরিটা আজও আমার কাছে সযত্নে রাখা আছে। আর এখন খুব খুশি হই কেউ যদি সাদা পাতা আর খাম এনে দেয়, কারণ দুটো কিছু দপ্তর আছে যেখানে হাতে লেখাই গৃহীত হয়, আর আমি বড্ড কুঁড়ে। ভালো থেকো, লিখছেন নন্দা রায় পোরেল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। বেশ, শুনে নেব সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, এবং তারপর একটা ছোট্ট বিরতি, তারপর কিন্তু আবারও ফিরে আসছি আপনাদের লেখা মেসেজ নিয়ে।

0: লোন অফার স্যার।
1: আবার এখনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
4: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
3: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
5: হর ঘরে সূর্যঘর।
6: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি, মনের মেলোডি।
7: আবারও চলে এসেছি আপনাদের লেখা মেসেজ নিয়ে। একেবারেই সময় কিন্তু কমে আসছে, আর সেই জন্য সরাসরি চলে যাব মেসেজে। নিশাকর থর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে লিখছেন, শুভ সকাল শ্রাবস্তিদি। আমার জীবনে শ্রেষ্ঠ উপহার আমার বাবা মায়ের শিক্ষা। বাবা মায়ের যে শিক্ষা পাওয়া যায় তার থেকে বড় উপহার হয় না। সাথে আমার মা একটি মাথার বালিশ দিয়েছিলেন। মা আমাদের ছেড়ে অনেকদিন আগেই চলে গিয়েছেন, কিন্তু এখনও সেই বালিশ আমি সযত্নে আঁকড়ে ধরে রেখেছি। যতদিন বাঁচব ওটাই মায়ের স্মৃতিচিহ্ন। এই বৃষ্টিতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লিখছেন নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে। না মানে সুস্থ থাকাটা খুব একটা হচ্ছে না, দেখা যাক, সুস্থ হওয়ার চেষ্টা করছি। আপনারাও সকলে খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, শুভ সকাল শ্রাবস্তী দিয়ে। মনের মণিকোঠায় শ্রেষ্ঠ উপহার। জগতে বহু রকমের মূল্যবান উপহার পাওয়া যায়, কিন্তু যে উপহার মানুষের অন্তরের ক্ষত নিরাময় করে এবং বেঁচে থাকার নতুন আলো দেখায়, তার চেয়ে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না। মায়ের চলে যাওয়া জীবনের সবচেয়ে বড় শূন্যতা। সেই চরম বিষাদ ও একাগ্রহীনতার মুহূর্তে গীতার বাণী হয়ে উঠেছিল আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। জীবনের প্রতিটি দোলাচলে গীতার সেই অমর বাণী আমাকে একই রকম ভরসা ও মানসিক শান্তি দিয়ে চলেছে। এটি কোনো সাধারণ বস্তু নয়, এটি আমার আত্মার এক পরম উপহার, যা চিরকাল আমার মনের মণিকোঠায় অম্লান থাকবে। সুন্দর সব গান দিয়ে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে।

আপনি ভালো থাকবেন, লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। আপনিও খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই বৃষ্টিতে। এরপরের মেসেজ লিখছেন সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। মনের মতো পাওয়া উপহার, প্রিয় মানুষের মিষ্টি ব্যবহার, সারা জীবন পাশে থাকার অঙ্গীকার হৃদয় ছুঁয়ে নিয়েছে আমার। প্রিয় মানুষের সাথে সময় কাটাই যখন, প্রিয় মানুষের মিষ্টি ব্যবহার কেড়ে নেয় মন। সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখছেন এই মেসেজ। শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখছেন, আপনাকে রাত্রির প্রোগ্রামে পাই, আজ সকালে পেয়ে আনন্দ পেলাম। এই টপিকে লিখতে গিয়ে মনে পড়ে গেল অনেক যুগ আগের কথা। আমি ক্লাস ফোর যখন পড়ি তখন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিই, আর ওই এক্সামে আমি স্ট্যান্ড করাই হাওড়ায় টাউন হলে। শিক্ষামন্ত্রীর হাত থেকে আমি পাই বই আর সার্টিফিকেট উপহার, আমার জীবনের প্রথম উপহার যা আজও আমার কাছে যত্ন করে রাখা আছে। আর প্রাইজ নেবার পর আমার বাবা আমায় কোল্লে করে খুব আদর করেছিল, এই বাবার ভালোবাসাও বাবার কাছ থেকে পাওয়া আমার কাছে সব থেকে বড় উপহার, যা আমার যা মনে করে দু চোখ জলে ভর্তি হয়ে যায়। আজ বহু বছর বাপি আমাকে ছেড়ে নাম না জানা দেশে চলে গেছে, আর পরিশেষে বলি সেই ছোট্ট থেকে আজ পর্যন্ত ভগবানের আশীর্বাদ রূপে পাওয়া আমার বন্ধু প্রীতিকে, যার সাথে চোখে দেখা হয় না কিন্তু প্রায় প্রতিদিনই রাত্রেবেলা মাঝরাত হলেও খবর নেয় একেবারেই। তাই এই বন্ধুত্বের চেয়ে বড় উপহার আর কি আছে। শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখছেন এই মেসেজ। হুগলি দাদপুর থেকে অপর্ণা ভট্টাচার্যা বলছেন, আমিও বন্ধুদের বিয়েতে বই উপহার দিয়েছি, আর আমাকে দেওয়া সব থেকে প্রিয় উপহার হলো আমার দাদার দেওয়া শাড়ি, বেশ খুব সুন্দর। আবারও চলে যাই একটা গানে, বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে, এবং গানের উপরে আপনাদের মেসেজ পড়ছি। আর মনের মেলোডি কিন্তু শুনতে থাকুন ঠিক সকাল ১০টা অবধি, আমি রয়েছি শ্রাবস্তী আপনার সঙ্গে।

চলে যাই সরাসরি মেসেজে, পড়ে ফেলি সেই সব মেসেজ যারা অপেক্ষা করছেন ইনবক্সে। সোমেন যাদবপুর থেকে লিখছেন, সুপ্রভাত শ্রাবস্তী দিদিভাই, আপনার অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, গানগুলো জাস্ট ফাটাফাটি। আমাকে ছোটবেলায় আমার মামা একটা ফুটবল উপহার দিয়েছিল, সেটা আমার আজও মনে আছে। সেটা তখন আমার কাছে খুব মূল্যবান উপহার ছিল। সোমেন যাদবপুর থেকে লিখছেন এই মেসেজ। এরপরের মেসেজ লিখছেন, কে লিখছেন, গুড মর্নিং দিদিভাই, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আমার মেয়ে, আমি বজবজ থেকে টুম্পা মণ্ডল, আপনার অনুষ্ঠান আমি শুনি বেশ। এরপরের মেসেজ কে লিখছেন, পবিত্র সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে, সুপ্রভাত। 2002-03 হবে আমি ব্যবসা করার সূত্রে বড়বাজার থেকে আমাকে একটা মোবাইল উপহার দেয়, সেটা এখনও আমি সযত্নে রেখেছি, নমস্কার। বেশ, 2002 থেকে 2026 সেই মোবাইল আপনি সযত্নে রেখেছেন, এটা কিন্তু মানে বেশ একটা কি বলবো, দারুণ ব্যাপার। হ্যাঁ, কারণ আমরা যারা ওই 2-3 বছর অন্তর অন্তর মোবাইল চেঞ্জ করি, আপনি সেই একটা শিক্ষণীয় ব্যাপার পেলাম আপনার থেকে, যে 2002-এর থেকে সেই মোবাইল এখনও আপনি রেখে দিয়েছেন। এরপরের মেসেজ কে লিখছেন, সুপ্রভাত দিদিভাই, রানীকুঠি থেকে রীনা বলছি, আমার ছেলে আর আমার জন্মদিন একই দিনে, 2 মিনিটের ব্যবধান, এটি আমার ভগবানের কাছ থেকে সেরা উপহার। আর সেই ছেলে এখন ক্লাস 10-এ পড়ে, এই বছর মাতৃদিবসের দিনে একটা ব্যাগ নিজে কিনে উপহার দিয়েছে। আমার যে কী ভালো লেগেছে সেটা বলে বোঝাতে পারবো না দিদিভাই, আমার অনেক ভালোবাসা আপনার জন্য উপহার হিসেবে পাঠালাম, সামনে তো দেখতে পেলাম না, মনের আয়নায় ছবি এঁকে দিলাম। লিখছেন রানীকুঠি থেকে রীনা। একদমই তাই, ছেলে মেয়ের দেওয়া উপহার, বাবা মার দেওয়া উপহার যেরকম একটা অন্যরকম একটা আশীর্বাদ স্বরূপ, ছেলে মেয়ের হাত থেকে পাওয়া উপহার, এই যে ওরা যখন আস্তে আস্তে বড় হতে থাকে এবং কিছু একটা ছবি এঁকে, অপটু হাতে একটা ছবি এঁকে দেয় বা পকেট মানি থেকে জমিয়ে একটা চকলেট কিনে দেয়, তারপর যখন একটু আরেকটু বড় হয় আরেকটু দামি উপহার কিনতে শেখে, মানে সেই সমস্ত না ভীষণ মনের কাছাকাছি। এই ছেলে মেয়ের কাছ থেকে পাওয়া উপহার ভীষণ ভীষণ একটা দামি ব্যাপার। এরপরের মেসেজে চলে যাই, কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, গ্রামে আমার বাড়ি, তাই গ্রামের কথা লিখে যাই তাড়াতাড়ি, শাপলা ফুল প্রকৃতির উপহার শুধু গ্রামের মানুষের জন্য, শাপলা তোমাকে পেয়ে আমি ধন্য। লিখছেন কাজী আবু জাফর বাংলাদেশ থেকে। বেশ, এরপর আবারও একটু গান শুনে নিয়ে আবারও ফিরে আসছি আপনাদের মেসেজ নিয়ে কানে কানে। এই মুহূর্তে

খুব বেশিক্ষণ সময় নেই, সময়ের ঘড়ির কাঁটা বলছে যে একদম কিন্তু আজ হাতে 12 মিনিট মতন সময় আছে আমাদের, কারণ শ্রাবস্থী রয়েছে ঠিক সকাল 10টা পর্যন্ত। আর চটপট আপনাদের মেসেজ পড়ে ফেলি, উপহার নিয়ে কি লিখছেন আপনারা, সেই মনের মতো উপহারের কথাই কিন্তু আজ মনের মেলোডিতে নিয়ে রয়েছি। আর যারা এখনও ভাবছেন শুনতে শুনতে যে আমাদের পাওয়া উপহারের কথা ভাগ করে নিতে পারলে বেশ ভালো হতো, তারা কিন্তু চটপট আপনাদের মেসেজ পাঠিয়ে দিন 9903059992 নম্বরে। রবিন মান্না জুজার সাহা পাঁচলা হাওড়া থেকে লিখছেন, কেউ কিছু উপহার দিলে খুব খুশি হই, দিলে

কেউ কিছু উপহার দিলে খুশি সবার আগে। বেশ, উপহার পাই যা জিনিস সবই ভালো লাগে। দেয়া নেয়ার উপহারগুলো যখন আসে ঘরে, আনন্দ ভালো লাগায় মন যায় ভরে। বাহ, খুব সুন্দর লিখছেন রবীন মান্না জুজার সাহা, পাঁচলা, হাওড়া থেকে। এর পরের মেসেজ লিখছে সুতপা বসু, লিখছে দমদমবার্গ থেকে। আজকের টপিকটা খুব ইউনিক। আমাদের বাড়িতে একটা উপহার অনেকদিন আগে আমাদের বিয়েতে আমার ছোট দাদু দিয়েছিলেন, একটা পেতলের থালা আর একটা মহাভারত বাংলাতে লেখা। সেটা খুব যত্ন করে রেখে দিয়েছি। সবাই খুব ভালো থাকবেন, আর বাবা মায়ের ভালোবাসা, এই উপহারগুলো সবসময় আমাদের কাছে অমূল্য উপহার। আর আমার মায়ের ঘড়িটা ছিল আমার মায়ের প্রাণ, সব সময় ঘড়ি পরে থাকতেন। যখন শরীর খারাপ হলো তখন আমাকে দিয়ে দিয়েছিলেন, এটাও খুব দামি উপহার। লিখছেন সুতপা বসু দমদমপার্ক থেকে, খুব সুন্দর লাগলো। ইনফ্যাক্ট আজকের অনুষ্ঠানে সকলের মেসেজ কিন্তু ভীষণভাবে মন ছুঁয়ে গেল। সকলে একদম মন থেকে লিখেছেন তাদের পাওয়া উপহারের কথা, সেরা উপহারের কথা, এবং সেই সমস্ত উপহার বাবার থেকে পাওয়া, মার থেকে পাওয়া, ছেলেমেয়ের কাছ থেকে পাওয়া বা মাস্টারমশাইয়ের কাছ থেকে পাওয়া, এই সমস্ত উপহারগুলো কিন্তু আমাদের জীবনে সারা জীবন যতদিন আমরা বাঁচব একদম অমূল্য হয়ে থাকবে। আর আপনারাও আমি জানি সেই উপহার ভীষণ সযত্নে আগলে রাখবেন। আবারও চলে যাই হৈমন্তী শুক্লার কণ্ঠে একটা গানে, আবারও ফিরে আসছি মনের মেলোডিতে।

মনের মেলোডি নমস্কার জোহার। রেডিও থেকে প্রচারিত বিভিন্ন ধরনের দেশ বিদেশের অনুষ্ঠান ছোটবেলা থেকেই শুনে আসছি। এই রেডিও শোনাকালীন জার্মান বেতার তরঙ্গ থেকে এক কুইজ কনটেস্ট ভারত থেকে বিজেতা হয়েছিলাম, সেই 1995 সালের কথা। কলকাতা জার্মান কনস্যুলেট থেকে আমায় আমন্ত্রণ জানানো হয়, পুরস্কার হিসেবে আমাকে একখানা সুন্দর ডিজিটাল রেডিও

এই মেসেজ দিয়েই কিন্তু আজকের মনের মেলোডি থেকে শ্রাবস্তী বলবে টাটা, গুড বাই, আর সকলে খুব ভালো থাকবেন, এই বৃষ্টিতে সাবধানে থাকবেন। সোহম চক্রবর্তীর কণ্ঠে এই গান রেখে গেলাম যেতে যেতে আপনার জন্য।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য

0: খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তাঁর মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদমাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার, প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তি সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা সুনিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা নেওয়াও ছিল অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার মধ্যরাতে তাঁর ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তাঁর এই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তাঁর পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত।
1: মেরে জো ভিডিও পোস্ট কিয়া থা উসকো জিস প্রকার সে আপনে রেসপন্ড কিয়া সকারাত্মক সুঝাব দিয়ে থ্যাঙ্কস টু এভরিবডি ইয়ে আপকা প্যার बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। थैंक यू दोस्तों।
0: উল্লেখ, এই ভিডিওটির ভিউয়ার সংখ্যা 303 মিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রথম 24 ঘন্টায় এটি সবথেকে বেশি প্রত্যক্ষ করা রিল। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে তাঁদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই NTA এর এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্টে 2024 আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলি তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। দিল্লি পুলিশের এক বিবৃতিতে বলেছে যে টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত পরীক্ষাগুলির অনিয়ম নিয়ে দ্রুত তদন্ত করবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সরকার ভুয়ো বলে চিহ্নিত করেছে। ওই ভিডিওতে দাবি করা হয়, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল NS রাজা সুব্রামানি বলেছেন, নতুন দিল্লির যন্তর্মন্তর বিক্ষোভের জেরে 30,000 সেনা সদস্য পদত্যাগ করেছেন। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ভুয়ো এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মাধ্যমে তৈরি করা হয়েছে। চিফ অব ডিফেন্স স্টাফ এমন কোনো বক্তব্য রাখেননি। PIB সকলের কাছে শুধুমাত্র নির্ভরযোগ্য সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বিতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400 জন তরুণ অংশগ্রহণকারীদের প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করার কথা। দুই পর্বে গত মাসে বিকশিত ভাইব্রান্ট ভিলেজ কুইজ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের 74টি প্রাণবন্ত গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে 3 লক্ষেরও বেশি যুবক যুবতী দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে এক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকেই বাছাই করা হয় এই কর্মসূচিতে কাদের নেওয়া হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতা।

হাতে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। ভুল তথ্য ছড়ানোর জন্য এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটি ডিপ ফেক ভিডিও তৈরি করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, তিনি এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এই ভুয়ো ভিডিও তৈরি বা ছড়িয়ে দেওয়ার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া

0: ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানান। দিল্লি মেট্রো রেল নিরাপত্তাজনিত কারণে রাজধানী দিল্লিতে পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত আজ সকাল 7:30 থেকে 18টি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্টেশনগুলির মধ্যে রাজীব চক, প্যাটেল চক, নতুন দিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, মান্ডি হাউস ও সুপ্রিম কোর্ট রয়েছে। তবে রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশন থেকে অন্য রুটে যাওয়ার জন্য যাত্রীরা ট্রেন বদল করতে পারবেন বলে ডিএমআরসি সূত্রে জানা গেছে। অসমে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। 115,000-এরও বেশি মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। শিবসাগর, চড়াইদেও ও জোরহাট জেলার মানুষ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। এখনও পর্যন্ত 14 জনের বন্যাজনিত কারণে মৃত্যু হয়েছে। এদের মধ্যে 7 জন চড়াইদেও, 6 জন শিবসাগর ও 1 জন জোরহাটের বাসিন্দা। এই নিয়ে অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল 61। ডিকৌ, ডিসাং ও ধানশিড়ির মতো গুরুত্বপূর্ণ নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বয়ে যাওয়ার উজানি অসমে বন্যা পরিস্থিতি জটিল হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর সর্বদা নজর রেখে চলেছেন। বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণ ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে গুজরাটে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। এ পর্যন্ত 40,500 মানুষকে উদ্ধার করা হয়েছে। স্টেট রিলিফ কমিশনার 5 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও রাজস্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, দিল্লি, হরিয়ানা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় কর্ণাটক ও উত্তর পূর্ব ভারতের কিছু অংশে আজ ভারী বৃষ্টি হতে পারে বলে মৌসুম ভবন জানিয়েছে। মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনের প্রচারাভিযান এখন তুঙ্গে। বিজেপির আশুতোষ তিওয়ারি এবং কংগ্রেসের ঘনশ্যাম সিং নির্বাচনে প্রার্থী হয়েছেন। আজাদ সমাজ পার্টির প্রার্থী দামোদর সিং যাদব, 3 প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে প্রচারের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ দাতিয়া যাবেন। তিনি উদ্গাওয়ান ও উপরায়ণ গ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভায় ভাষণ দেবেন। এছাড়াও তিনি বুদ্ধিজীবী, দলীয় কর্মী এবং ব্যবসায়ীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে অংশ নেবেন। দাতিয়া বিধানসভা আসনের জন্য নেওয়া হবে 30 তারিখ, ভোট গণনা 3রা অগাস্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পবিত্র আষাঢ়ী একাদশী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই শুভ দিন ভক্তি ও করুণা শাশ্বত ভাবনাকে প্রসারিত করে। ভগবান বিঠালের আশীর্বাদে সকলের জীবন আনন্দ, সম্প্রীতি ও সমৃদ্ধিময় হয়ে উঠুক এবং উন্নত এক রাষ্ট্র গঠনের পথে আমরা এগিয়ে যাব। প্রতিটি নাগরিকের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করার এবং সেবা করার যে সম্মিলিত সংকল্প গ্রহণ করা হয়েছে, ভগবান বিঠাল সেই মনোভাবকে আরও শক্তিশালী করে তুলুন। গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। পুরুষদের হেভিওয়েট ভারোত্তোলনের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় রাউন্ডে 190 কেজি ওজন তুলে 130.9 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান তথা পদক জয় নিশ্চিত করেন। তাঁর এই ব্রোঞ্জ জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শৈশবে পোলিও আক্রান্ত হয়ে আন্তর্জাতিক মঞ্চে তিনি যে সাফল্য অর্জন করেছেন তা প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রোঞ্জ পদক জয়ের জন্য ঝান্ডু কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তি সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তাঁর মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। খবর শেষ হলো, এর পরের খবর দেড়টায়।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে ফরহত নাজ। असम में बाढ़ की स्थिति अब भी गंभीर बनी हुई है। राज्य में 1,15,000 से अधिक लोगों ने राहत शिविरों में शरण ली है। सबसे अधिक प्रभावित जिले शिवसागर, चराईदेव और जोरहाट हैं। राज्य में बाढ़ से मरने वालों की संख्या 61 हो गई है। प्रभावित क्षेत्रों में राहत और बचाव कार्य लगातार जारी है। वहीं गुजरात में तेज बारिश के बाद बचाव और राहत कार्य युद्ध स्तर पर चलाए जा रहे हैं। पिछले 24 घंटों में राज्य के 265 क्षेत्रों में बारिश हुई है। राज्य राहत आयुक्त ने 5 मौतों की पुष्टि की है। मौसम विभाग ने कोंकण, गोवा, मध्य महाराष्ट्र, उड़ीसा और राजस्थान के कुछ हिस्सों में आज तेज बारिश का अनुमान व्यक्त किया है। वहीं पूर्वोत्तर भारत, तटीय कर्नाटक, पश्चिम बंगाल के गांगेय क्षेत्र, हरियाणा, चंडीगढ़, दिल्ली, हिमाचल प्रदेश, जम्मू कश्मीर, लद्दाख, पंजाब, दक्षिण आंतरिक कर्नाटक और उत्तराखंड के कुछ हिस्सों में आज

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন।

0: ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
0: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই টিএনডি অ্যাপ আজকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
2: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
3: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে আইটিআর 1 বা আইটিআর 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
2: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
3: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
2: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
4: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
5: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
4: আমি বললাম, ও এটা ঠিক কাজ। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
6: भारतीय वायु सेना में अग्निवीर वायु और एयरमैन मेडिकल असिस्टेंट बनने के लिए जल्दी रजिस्टर करें। रजिस्ट्रेशन 26 जुलाई 2026 को बंद हो जाएंगे। अधिक जानकारी के लिए www.ieefrecruitment.edcil.co.in पर जाएं।
7: एक प्रकार से PM जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold.
2: 100.1 FM Gold আপনি টিউন করেছেন। আজ তোমায় গান শোনাবো এই পর্বে রয়েছে আমি প্রযুক্তি,
3: আমি সরিতা, আর আমাদের সঙ্গে রয়েছে আপনাদের গানের অনুরোধ। তবে আমাদের ফেসবুক পেজে যা অনুরোধ পেয়েছি সেগুলো তো আছেই, তাছাড়া আপনি যদি অনুরোধ করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9903052992, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন। তবে শর্ত একটাই, সোমবার থেকে যারা অনুরোধ করেছেন তারা আর অনুরোধ করবেন না।
2: একেবারেই, আমরা প্রথম গানে চলে যাই, সুকান্ত ভট্টাচার্যের কথা এবং সলিল চৌধুরীর সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ। আর কি বলে দিতে হচ্ছে কোন গান?
3: একেবারেই না, আমাদের বলে দিতে হবে না কোন গান, তবে কে অনুরোধ করেছেন সেইটা আমাদের বলতে হবে। কে অনুরোধ করেছেন? ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে বাসুদেব বসাক এবং আলপনা বসাকের অনুরোধে আমরা শুনবো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।
4: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুমঝুম।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা বাবা তারকনাথ ছবি থেকে গান শুনছিলাম, আর এই গান শোনার জন্য অনুরোধ করেছিলেন উত্তম কুমার দাস, দ্বারহাট্টা হরিপাল হুগলি থেকে। উনি আবার সঙ্গে একটু মানে অনুরোধ করেছেন, সঙ্গে একটু অভিমানও জানিয়েছেন যে গতকাল অনুরোধ করেছিলেন কিন্তু শোনানো হয়নি। কেন শোনানো হয়নি? ওই আসলে কি বলুন তো, অনেক অনুরোধ থাকলে কোনো একটা অনুরোধ, একটা দুটো অনুরোধ অনেক সময় বাদ পড়ে যায়, হয়তো সেরকমভাবেই বাদ পড়ে গেছিলো। আজকে শুনিয়ে দিলাম, নিশ্চয়ই আর দুঃখ নেই মনে।
1: আমরা চলে যাই পরের গানে। পরের গানের শিল্পী শ্যামল মিত্র। শ্যামল মিত্রের কণ্ঠে গান শোনার অনুরোধ জানিয়েছেন শৈবাল মাইতি মইপিট সুন্দরবন থেকে। অজয় দাসের কথায় এবং অজয় দাসের সুরে পান্না হিরে চুনি ছবি থেকে এই গান রইল আপনার জন্য।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র

পবিত্র নদীর তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: শুনছেন তোমায় গান শোনাবো, প্রযুক্তি আর সরিতার সঙ্গে 100.1 FM গোল্ডে রয়েছেন আপনি। এবারের গানের শিল্পী সবিতা চৌধুরী। সবিতা চৌধুরীর কণ্ঠে, সলিল চৌধুরীর কথা এবং সুরে এই গান শুনতে চেয়েছেন বিরাটি থেকে সোমা মজুমদার।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

আমরা মান্নাদের কণ্ঠে শুনছিলাম এই গান, রবীন্দ্রসঙ্গীত অবশ্যই বলার অপেক্ষা রাখে না। সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হাফিজা মোল্লা আমাদের এই অনুরোধ করেছেন হোয়াটসঅ্যাপে। আরও একটি অনুরোধ এসেছে রবীন্দ্রসঙ্গীতেরই, সেই গানেও আমরা এরপরে চলে যাই নাকি? আলো ছবি থেকে বর্ষা মানে বড়ুয়া শুনতে চেয়েছেন, বর্ষা বড়ুয়া শ্যামনগর থেকে আলো ছবির গান অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ম্যাটে শুনি তাহলে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা শুনছিলাম কে এল সাইগালের গলায় এই গান, আর অবশ্যই এই গান শুনতে চেয়েছিলেন কে সেটা বলে দেব। সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে এই গান শুনতে চেয়েছিলেন ধীরেন্দ্রনাথ মণ্ডল, কালীরানী মণ্ডল ও কার্তিক মণ্ডল। এবারে আমরা কোন গানে যাই?
1: এবারে আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপরে আমরা ফিরে আসব সতীনাথ মুখোপাধ্যায়ের গান শুনতে শুনতে।
2: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক সত্তরটি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIRFMGoldKolkata@gmail.com-এ। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: আমাদেরও একটা মিনতি আছে, কিন্তু সেটা পরে বলছি। আপাতত এই গান শোনার অনুরোধ যারা করেছিলেন তাদের নাম বলি: বাণী চট্টোপাধ্যায়, সুমন চট্টোপাধ্যায়, পঙ্কজ চট্টোপাধ্যায়, আরোহী চট্টোপাধ্যায়, সোনারপুর, মালির বাগান, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে চেয়েছেন।
1: এবারে আমরা শুনব অতল জলের আহ্বানে ছবি থেকে গান। গান শুনতে চেয়েছেন লক্ষ্মী মজুমদার বেলঘড়িয়া থেকে।

0: আমরা একেবারে শেষ গানে চলে যাই, আমাদের যিনি ওই তুমি যেটা বলছিলে আর কি অভিযোগ অনুযোগের কথা, সেই গানটাতে চলে যাই যে গানের জন্য এত অনুযোগ। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে দুই ভাই ছবির গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন নিশাকর ধর, অনুশ্রী শ্রেয়সী, রিমা ধর, আমতা জগদ্ধাত্রীতলা, হাওড়া থেকে।
1: আসলে কি হয় জানেন তো, আপনারা যখন অনুযোগ করেন তখন আমাদের বেশ খারাপই লাগে। যাই হোক, আমরা আবারও ফিরে আসছি 2:30 মিনিটে সরিতার প্রযুক্তি, আপাতত হেমন্ত মুখোপাধ্যায় আপনাদের জন্য।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাই এ ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যাঁ।

0: করছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল 0। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে 0 বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বললো,
4: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
3: আমি বললাম, ও এটা ঠিক কাজ। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ 80 থেকে 90।

0: সত্যি তাই, জিতে হ্যায় শান সে মরতে হ্যায় শান সে, এই কথা, এই গানের কথা যিনি লিখেছেন তিনি নিজের জীবনটাও ঠিক এইভাবেই শান সে বেঁচেছেন, তাই তো?
1: একদমই তাই, নিজের শর্তে বেঁচেছেন, যা করতে চেয়েছেন সেটা করেই ছেড়েছেন। মানে জিতটা এরকম ছিল, ছোট্টবেলায় যখন জন্মেছিলেন গান বাজনা করতেন, ভেবেছিলেন হয় গান বাজনা ক্রিয়েটিভ ফিল্ডে কিছু একটা করব, এই ভাবনাটা ছিল সব সময়। তারপরে তিনি মানে জন্মেছিলেন যে জায়গাটা সেটা হচ্ছে বর্তমান পাকিস্তানে, সে সময় ভারতবর্ষের অংশ। এবার সেখান থেকে পার্টিশানের সময় চলে আসেন, তারপরে তিনি নেভিতে চাকরি নিয়েছিলেন, রয়্যাল ইন্ডিয়ান নেভিতে। ভাবনা ছিল একটাই যে বিভিন্ন বন্দরে ঘুরতে ঘুরতে জাহাজ কখনো না কখনো মুম্বাইতে আসবে। হ্যাঁ, সেই ভাবনা থেকেই তিনি নেভিতে চাকরি নিয়েছিলেন, কিন্তু নৌবিদ্রোহে অংশ নিলেন এবং তারপরে তার বয়স তখন মাত্র 15-16 বছর, তিনি অ্যারেস্টও হলেন সেই নৌবিদ্রোহের সময়। কিন্তু তাকে ওই, তিনি যেহেতু নাবালক ছিলেন সেই কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, ছেড়ে দেওয়া হয়েছিল যদিও কিন্তু আর্মি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, আর্মিতে আর তিনি কাজ করতে পারবেন না, মানে নেভিতে, আর্মিতে নয় নেভিতে। তো তিনি যেটা ভেবে আর্মিতে গিয়েছিলেন সেটা তো সম্পন্ন হলো না। তার পরবর্তী সময় তিনি আবারও আর্মিতে যোগ দিয়েছিলেন, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু ওই যে বললাম মুম্বাইতে যেতে হবে এবং ক্রিয়েটিভ ফিল্ডে কিছু একটা করতে হবে, সেটা গান লেখা হোক, গান গাওয়া হোক,
0: যাই বা সঙ্গীত পরিচালনা হোক,
1: এই করতে করতে শেষ পর্যন্ত তিনি মুম্বাইতে এলেন, কিন্তু কিছু করতে পারলেন না। কারণ সংঘর্ষটা তো মারাত্মক, মুম্বাইতে যারা যারা এসেছেন কাজ করেছেন প্রত্যেকের ক্ষেত্রে, বেশিরভাগের ক্ষেত্রে আমরা দেখছি স্ট্রাগলটা মারাত্মক। সেইটা করতে না পেরে প্রথমবার কিন্তু ফিরে গেলেন, তিনি আর্মিতে যোগ দিলেন, মানে আর্মি থেকেই এসেছিলেন, তারপরে আবারও গিয়ে আর্মিতেই যোগ দিলেন। আবার কিছুদিন পর মনে হলো

0: মানে আর্মির যারা আর কি তার সাথী সঙ্গী সাথীটা ছিলেন, সেখানে গিয়ে তিনি মানে সময় পেলেই, ফাঁক ফোকর পেলেই গান বাজনা শোনাতেন, দারুণ মাতিয়ে রাখতেন সবাইকে। তো তার যারা সহকর্মী ছিলেন তারা প্রত্যেকেই তাকে বলতেন যে তুমি যাও, তোমার জায়গা এটা নয়, এখানে তোমার জায়গা নয়, তুমি যাও, তোমার ওখানেই কিছু একটা হবে। তো তাদের উৎসাহে তিনি আবার উৎসাহিত হয়ে আরও একবার মুম্বাইতে এলেন। কিন্তু সেবারও মনে হচ্ছিল মানে মোটামুটি তার যা টাকা পয়সা ছিল, সম্বল যা ছিল, সবটাই যখন শেষ হয়ে গেল তখন ভাবলেন না আর লাভ নেই, ফিরেই যাই। ঠিক সেই সময় এমন একজন মানুষের সঙ্গে তার দেখা হলো, আলাপ হলো, একজন টিকিট চেকার, রেলের একজন টিকিট চেকার, তার সঙ্গে আলাপ হলো। সেই মানুষটি তাকে কয়েকটা ওরকম তার শায়েরি দেখালেন যে আমি এরকম কবি হতে এসেছিলাম কিন্তু ফিরে যাচ্ছি। তো টিকিট ছিল না আর কি, টিকিট চেকার সেই কারণে তাকে সেই সময় ধরেন এবং তারপরে সবটা জানার পরে তিনি বলেন তুমি কোথাও যেও না, তুমি আমার কাছে থাকো, আমার বাড়িতে, এবং চেষ্টা করো, তোমার কিছু হবেই। এইভাবে যা শুরুটা, সেই মানুষটা কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত, প্রায় 2000 সাল পর্যন্ত, মানে সেই শুরু করেছিলেন 50s আর 2000 সাল সেই সময় পর্যন্ত যতদিন তিনি কর্মক্ষম ছিলেন ততদিন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভরিয়ে রেখেছিলেন তার লেখায়।
1: আমরা গান শুনছি, শুনলামও অবশ্য, প্রথম গান শোনার পরেই তার সম্পর্কে আমরা কথা শুরু করে দিলাম। আমার মনে হয় না আর বলতে হবে কার সম্পর্কে আমরা কথা বলছি আজ। কিন্তু 80 থেকে 90 এই পর্বে কিভাবে রাখা যায়? আসলে ওই যে 50-এর দশক থেকে শুরু করলেও তার যেরকম 50 বা 60-এর দশক বা 70-এর দশকে আমরা তার গান পেয়েছি, তেমনই 80 থেকে 90-এর দশকেই এই দুটো দশকেও তার অসংখ্য গান আমরা পেয়েছি, তার লেখা গান। 3500-এর উপরে গান লিখেছেন যে মানুষটি, সেই মানুষটিকে 80 থেকে 90-এর মধ্যেও আমরা কিন্তু দারুণভাবে সেলিব্রেট করতে পারি। নানা দাদন আনন্দ বক্সী।

0: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
0: আর ইলেকট্রিক বিলের?
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: সুরেলা সফরে আজ 80 থেকে 90, 80 থেকে 90,
3: 80 থেকে 90, 100.1 FM গোল্ডে সুরেলা সফরে সরিতার প্রযুক্তি সঙ্গে রয়েছেন আপনি। আর আজকে 80 থেকে 90-এ আমরা আনন্দ বক্সীজির লেখা গানের কথা নিয়েই আলোচনা করছি। একটা বিষয় সরিতা একটু আগে বলছিল যে এই মানুষটার প্রাইম টাইমকে আজকে আমরা ধরছি না, কিন্তু তা সত্ত্বেও মানে এত অজস্র গান আমাদের হাতে রয়েছে, সব গান তো সব খুব স্বাভাবিকভাবেই আমরা শুনিয়ে উঠতে পারবো না।
4: মোটামুটি আমরা দৌড়তে শুরু করেছি এখন থেকে যে এটা না ওটা।
3: এই যে তুমি একটু আগে বলছিলে না যে টিকিট চেকার তিনি তার বাড়িতে রাখতে থাকতে দিলেন, আসলে এই মানুষটি না সবসময় বিভিন্ন মানুষের সাহায্য পেয়ে গেছেন, কিন্তু নিজে থেকে যে সবসময় গিয়ে চাওয়া, আত্মসম্মান জ্ঞান সম্পন্ন মানুষ তো সবসময় সেটা চাইতে পারতেনও না, কিন্তু যখন দুবার তিনি মানে বিফল মনোরথ হয়ে মুম্বাই থেকে ফিরে গেলেন, তখন মানে তৃতীয়বার এসেও যখন তার ফিরে যাওয়ার সময় হলো আর কি, তখন তার মনে হলো ঠিক আছে একটু দেখি না, একটু ভাগ্য পরীক্ষা করি। সুনীল দত্তকে আগে থেকে চিনতেন, সুনীল দত্তের কাছে গেলেন এবং সুনীল দত্তই তাকে ভগবান দাদার কাছে পাঠালেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয় তো

0: আপনি দুবার এখানে এসে ফিরে গেছেন, তাহলে আগে কেন সুনীল দত্তের কাছে গেলেন না? তিনি বলছেন যে কিসি কা এহসান নেহি লেনা চাহতা।
1: একদমই, এই যে তুমি, আমি বললাম না টিকিট চেকার যে ভদ্রলোক যিনি আর কি এতদিন তার প্রায় মাস ছয়েক বোধ হয় ওনার কাছে ছিলেন, উনি সেই ভদ্রলোক, পরবর্তী সময় ওনার ছেলে এই গল্পটা বলছেন যে একটা সময় এরকম হয়েছে, উনি যখন রিটায়ার করেছেন ওনাদের মানে পারিবারিক সম্পর্ক হয়ে গেছিল ওনার সঙ্গে, তো উনি বাড়িতে গেছেন, তখন আনন্দ বক্সী তাকে জিজ্ঞেস করছেন আপনি কি করবেন এবার, তখন বলছে কি আবার করবো, পেনশন পাবো, আনন্দে জীবন কাটাবো, তখন উনি বলছেন আপনি একটা ব্যবসা শুরু করুন, আমি আপনাকে ফাইন্যান্স করবো। এইটা শুনে উনি খুব রেগে গেছেন, চিত্রাময়ল ওনার নাম ছিল, উনি খুব রেগে গেছেন, রেগে গিয়ে বলছেন চিত্রাময়ল সাহেব যে তুমি কি ভেবেছো এইভাবে আমার এহসান তুমি চুকিয়ে দেবে, কখনো পারবে না আমার এহসান চোখাতে, আর দ্বিতীয় দিন কখনো এরকম বলবে না, তাহলে আমি তোমার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখবো না। আসলে ওই কোথাও ওনার মনের ভেতরে ছিল যে উনি এতটা করেছেন আমার জন্য, আমি যদি কিছু করতে পারি ওনার জন্য।
0: সেই সেই আজকে আমরা তাঁরই বিভিন্ন গান শুনব, তাঁরই লেখা গান, তবে সেটা সবটাই আশির দশক এবং নব্বই দশকের যে ছবিগুলি সেইখান থেকে বেছে নেওয়া।
1: এর আগে শুনেছি বেতাব, এবারে রকি।

0: trials within 3 months of the filing of charge sheets. Acting Chief Justice Vivek Rusia designated district and additional sessions courts in Bhopal, Indore, Gwalior and Jabalpur as special courts under the Lok Pariksha Anuchit Sadhano Ka Nivaran Adhiniyam 2024 and related provisions of the Bharatiya Nyay Sanhita. Vice President C.P. Radhakrishnan today stressed that every day, every hour, every minute and every second spent in the House should be used to strengthen democracy. Mr. Radhakrishnan was addressing the inaugural ceremony of the two-day orientation cum training program for the newly elected and dominated members of the Rajya Sabha in New Delhi.
1: I always say in the House, debates, discussions and even disruptions, it must be always lead to a finer decision. Without decision, no country can move forward. Without decision, no government can function. So decision is required. If we delay also, the right decision also becomes sometimes wrong decision, or that becomes no decision. This is where we need to have knowledge of the rules and procedures of the House towards contributing effectively through debates.
0: The flood situation in Assam remains critical, with over 1,15,000 people taking shelter in relief camps. Shivsagar, Charaideo and Jorhat are the worst affected districts. 14 more flood-related deaths have been reported, taking the state's flood death toll to 61. Relief and rescue operations are underway, with disaster response teams and district authorities providing assistance and closely monitoring the affected areas. Prime Minister Narendra Modi today held a telephonic conversation with Assam Chief Minister Himanta Biswa Sarma and reviewed the flood situation in the state. In Gujarat, rescue and relief operations are underway on a war footing following heavy rainfall across the state. State authorities have evacuated more than 40,000 people to safer locations, while rescue teams have safely brought 6,766 stranded citizens to safety. In squash, India's Anahat Singh created history by reaching the women's singles final of the World Junior Championships after defeating Egypt's Barb Sameh 3-1 in the semi-final at Ontario in Canada. And that is the end of this news bulletin.
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
3: পার্সোনাল লোন অফার স্যার,
4: আবার এক্ষুনি ব্লক করছি।
3: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
4: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
5: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
4: তাহলে
5: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
4: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
5: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
6: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
7: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
6: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
7: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
6: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
8: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: সুরেলা সফরে আজ 80 থেকে 90

0: আমরা বেমিসাল ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে শুনছিলাম এই গান লতা মঙ্গেশকরের কণ্ঠে। ভাবো এই যে সময়টা, এই সময়টা আনন্দ বক্সিও প্রাইম টাইম থেকে সরে এসেছেন এবং আরডি বর্মনও সরে এসেছেন প্রাইম টাইম থেকে, অথচ মানে আরডি বর্মনের তো বলা যায় যে এই এইটিজের সময়টা খুব খারাপ সময় তার,
1: একদমই।
0: অথচ এই গান শুনে কি বলবো,
1: আনন্দ বক্সি কাছে, আনন্দ বক্সি যখন মানে এস ডি বর্মনের কাছে গেলেন, এস ডি বর্মন তো ভীষণ মানে কি বলবো, এত এত উৎসাহ দিতেন নতুনদের, এবং উনি এখনো বলেন মানে সবসময় মানে বলতেন আনন্দ বক্সি যে কি বলবো, দাদা হচ্ছেন আমাদের সবার গুরু, এটা উনি বলতেন। এবং যে গানগুলো উনি লিখে নিয়ে গেছিলেন, বিশেষ করে ধরো ওই গানটি যেটা লোরি ছিল, ওই গানটা যখন উনি শুনলেন এস ডি বর্মন, শোনার পরে বললেন যে কি করে তুমি লিখলে এরকম গান, তো আনন্দ বক্সি বললেন আমি আমার মাকে মনে করে লিখেছি, তো মায়ের কথা ভাবতে ভাবতে লিখেছি, তো এই গানটা লিখতে পেরেছি। এবং দেখো সেই সময় তো এখন যেরকম, এখন হয়তো একটা আলাদা জায়গায় বসে একজন গানটা লিখছেন, আরেকজন হয়তো সুর করছেন, কিন্তু তখন তো ব্যাপারটা যোগাযোগ ছিল না, তখন তো ব্যাপারটা এরকম ছিল না, তখন ভীষণ মানে একসঙ্গে বসে ডিরেক্টর প্রডিউসার এবং তার সঙ্গে লিরিসিস্ট মিউজিক ডিরেক্টর, তারা সকলে বসে একটা আড্ডা দিতেন, এবং সেইখান থেকে কীরকম সিচুয়েশন, গল্পটা কি, কি মানসিকতা এই সময়ে নায়ক নায়িকার মানসিকতা কি হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, এই সমস্তটাই তো আলোচনা হতো। সেখান থেকে একটা গান যখন উঠে আসতো, সেই গানগুলো ভীষণভাবেই মনে হতো যেন তাঁদেরই গান, তাঁরাই বলছেন, তাঁদেরই মনের কথা।
0: একদমই তাই। এবং আনন্দ বক্সির তো এটা নাম ছিল যে উনি মিনিটে মিনিটে গান লিখে দিতে পারেন, এবং শুধু তাই না, ওনার এটাও রেকর্ড ছিল একটা গানের যে কতগুলো অন্তর উনি তৈরি করতেন, সে গল্পে পরে আসবো। তবে তুমি মায়ের কথা বলছিলে, এই প্রসঙ্গে মনে পড়লো একটা কথা, যে উনি পার্টিশনের পর যখন চলে আসছেন ভারতে, তখন সেই সময় লখনৌতে চলে এসেছিলেন তার পরিবার, তো সবাই মানে ওটা তো একেবারে সেই হঠাৎ করেই আর কি, আজকেই চলে যেতে হবে এরকম একটা ব্যাপার সেই সময় চলে আসা, তো তারা তখন গুছিয়ে কিছু নিতে পারেননি, যে যা পেরেছেন, যেটা মনে হয়েছে জরুরি জিনিস সেইটা তারা সঙ্গে নিয়ে এসেছেন এদেশে। আসার পরে বাবা পরিবারের বড়, তিনি সবাইকে জিজ্ঞেস করছেন যে কি এনেছো, কি এনেছো। তো একটা সময় আনন্দ বক্সিরও পালা এসেছে, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি সঙ্গে কি এনেছো, তিনি পোটলা থেকে বার করলেন মায়ের একখান ছবি, এবং সেটা দেখে তখন সকলে বলেছিলেন যে এ কি, তুমি একটা ছবি নিয়ে এসেছো, অন্য কিছু নিয়ে আসতে পারোনি, জরুরি কোনো জিনিস আনতে পারোনি। তো উনি তখন বললেন যে খুব ছোটবেলায় তো মাকে হারিয়েছি, আমার মনে হলো যে আমার কাছে তো এই ছবিটাই সব, এইটাই, আর তো কোনো স্মৃতি আমার নেই, তাই আমি এটাকেই সঙ্গে করে এনেছি।
1: ঠিক তাই, আরাধনা ছবি তার জীবনে একটা অন্যতম ছবি, এবং শক্তি সামন্ত, এস ডি বর্মন, এই কম্বিনেশন, এবং সেখানে নতুন হিসেবে আনন্দ বক্সি গান লিখছেন চন্দা হ্যায় তু মেরা সুরজ হ্যায় তু, এই গানের সঙ্গে কোথাও একটা যেন তার মায়ের
0: এবং তুমি যেটা বলছো, আমার এই গানটা সঙ্গে সঙ্গে আরাধনার কথা বলতেই মনে পড়ে গেল, সফল হোগি তেরি আরাধনা, কি অসাধারণ লেখা।
1: হ্যাঁ, এটাও কিন্তু না তার জীবনের কোথাও একটা ফিলোসফি থেকে উনি লিখছেন, যে মানে মা বলতেন, এখানেও মায়ের বিষয়ে, মা বলতেন যে মানে তোর স্বপ্ন পূরণ হবে, তোর স্বপ্ন একদিন পূরণ হবে, এই কথাটা তার ভেতরে কোথাও না চলছিল, এখান থেকে তিনি ওই গানটা লিখলেন সফল হোগি তেরি আরাধনা। তো এস ডি বর্মন এটা শুনেও খুব আপ্লুত হয়েছিলেন আর কি, এই ঘটনাগুলো
0: সেই। অথচ অদ্ভুত ব্যাপার, দেখো তার এত এত গান, 41 বার তিনি নমিনেট হয়েছেন,
1: হ্যাঁ ফিল্ম
0: ফেয়ারে, অথচ মাত্র 4 পুরস্কার তার হাতে এসেছে। যদিও পুরস্কার মানে তিনি যেটা বলতেন যে আমি সেদিন বুঝেছিলাম যে আমার একটা জায়গা আমি করতে পেরেছি, যেদিন আমি ট্রেনের মধ্যে ট্রেনে করে যাচ্ছিলাম, একজন হকারকে শুনছিলাম সে গান গাইছে আমার গান লেখা গান, তখন মনে হয়েছিল যে না সত্যি সত্যি তাহলে আমি কিছু করতে পেরেছি।
1: তবে পুরস্কার তার কাছে ভীষণ প্রিয় ছিল, মানে তিনি পুরস্কারগুলো মাঝে মধ্যে একটু কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে রাখতেন, ট্রফি যেগুলো পেতেন সেগুলো মুছে।

0: পরিষ্কার করতেন,
1: নিজে নিজেই পরিষ্কার করতেন। আসলে কি হয়, একজন মানুষ তিনি যে কাজ করেন তার স্বীকৃতি সেটাকেও মাথায় করে রাখা, এটাও কিন্তু একটা, এটাও একটা যত্ন করতে হয়, সেটাও কিন্তু তার কাছ থেকে শেখার মতোই।
0: সত্যি তাই, তাকে বলা হতো, অনেকেই বলেন, বিশেষ করে জাভেদ আখতারের কথা বলতে হয়, তিনি তো বলছেনই যে উনি হচ্ছেন লোককবি। হ্যাঁ, মানে যে ধরনের ওনার গান লোকের মুখে মুখে ফেরে, সেক্ষেত্রে ওনাকে লোকায়ত কবি বললে কিছু ভুল বলা হয় না। এবং কবি শুধু নয়, তার আগে পর্যন্ত যারা কবি তারাই গান লিখেছেন। আনন্দ বক্সী কিন্তু সেই অর্থে কবি নন, তিনি গীতিকার। হ্যাঁ, এবং সিচুয়েশন অনুযায়ী তার মতো গান লেখা, এটা মানে কি বলবো, তার জুড়ি মেলা ভার যাকে বলে। শুধু তাই নয়, আরেকটা জিনিস যেটা উনি করতেন সেটা হচ্ছে যে মানে গানের অনেকগুলো যেটা বললাম অন্তরা তৈরি করতেন, করে সকলকে বলতেন বাঁচতে কোনটা সব থেকে ভালো সেইটা রাখতে হবে। এর আগে আমরা আর্মির কথা বলেছি, উনি আর্মিতে ছিলেন বেশ কিছুদিন, তো সেই কোথাও আর্মি, তার আর্মি জীবনের ছাপ যেন পাই, মানে সেই সময়কার কথা হয়তো, হয় না, অভিজ্ঞতা থেকেই তো মানুষের লেখা আসে, কোথাও এই গানের মধ্যে যেন তার সেই অভিজ্ঞতার নির্যাসটুকু ধরা আছে। আমরা একটু শুনি নাম ফিল্ম থেকে সেই গান।

0: এই মানুষটি আসলে নিজে যেহেতু আর্মিতে ছিলেন, প্রথমে নেভি তারপর আর্মি, এই যে পেট্রিয়টিক সং তার ভেতর থেকে মানে যেন অনায়াসে বেরিয়ে আসতো। আমরা তার লেখা কত পেট্রিয়টিক গান পেয়েছি, আই ওয়াতন তেরে লিয়ে কারমা ছবিতে, আই লাভ মাই ইন্ডিয়া পরদেশ ছবিতে পেয়েছি আমরা, কিংবা ধরো দেশপ্রেমী ছবিতে মেরে দেশপ্রেমীও, এরকম কত কত গান আমরা পেট্রিয়টিক গান আমরা তার কলম থেকে পেয়েছি। হতে পারে তার সেই ছোটোবেলা থেকে ভারতীয় সেনাবাহিনীর নানা স্তরে কাজ করার অভিজ্ঞতা তাকে এই সমস্ত গান লিখিয়ে নিয়েছে।
1: একদমই তাই। আর আমরা এর আগে যেটা বলছিলাম এই গানে যাওয়ার আগে, যে ওই যেটা বলছিলেন জাভেদ আখতার যে লোককবি তাকে বলছিলেন, এবং এটাও তিনি বলছেন যে পরবর্তী সময় এমন একটা দিন আসবে যখন তাকে নিয়ে গবেষণা করা হবে।
0: ঠিক তাই।
1: তো এবারে যে গানটা আমরা শুনবো সেই গানটা কিন্তু একটি পাকিস্তানি ফোক, তার আদলে তৈরি গান, এবং পাকিস্তানি ফোক সিঙ্গার তাকে নিয়ে এসে এই গানটা করানো হয়েছিল। আনন্দ বক্সীর সব থেকে অনেকের সঙ্গে কাজ করেছেন সেই কবে থেকে এতদিন, একটা এত বড় স্প্যান, প্রচুর সঙ্গীত পরিচালকদের সঙ্গে তিনি কাজ করেছেন, তবে সব থেকে বেশি যাদের সঙ্গে কাজ করেছেন তারা হচ্ছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল
0: এলপি
1: জুটি। হ্যাঁ, এবং তারা ওই পাকিস্তানি ফোক সিঙ্গার রেশমা তাকে নিয়ে এলেন এবং হিরো ছবিতে তাকে ব্যবহার করলেন, এবং একটি লোকগান, কি অসম্ভব সুন্দর সেই গান,
0: সেই গান শুনবো আমরা। কিন্তু এই মানুষটির যে নানা ধরনের লোকগান, রাজস্থানের লোকসঙ্গীত, পাঞ্জাবের লোকসঙ্গীতকে তিনি ব্যবহার করেছেন, এবং কখনো কখনো তাকে তো অভিযোগও করা হয়েছিল যে লোকগানের যখন হিন্দি রূপান্তর হচ্ছে তখন তো তার অর্থটা অন্যরকম হয়ে যাচ্ছে, একটা মানে ডুয়াল মিনিং হয়ে যাচ্ছে, যেরকম চলিকে পিছের এই গানটা নিয়েও বেশ কথা হয়েছে, বা জুম্মা চুম্মা লে রে,

এইগুলো নিয়ে বেশ বিতর্ক হয়েছে, কিন্তু এগুলো তো মূলত লোকগান থেকে তুলে আনা কথা। তো এই বিতর্কগুলো থেকে তিনি, মানে কি বলবো, বিতর্কগুলো হয়েছে তাকে নিয়ে, কিন্তু সেই গান যখন তৈরি হয়েছে তারপরে সেই গান মানুষের মুখে মুখে ফিরেছে, যেরকম লম্বি জুদাই।

0: তার জীবনে এমন এমন পরিস্থিতি এসেছে, সেই সমস্ত পরিস্থিতিকে তিনি কিন্তু গানের মধ্যে বেঁধে রেখেছেন। যেমন এলপির সঙ্গে একটু আগে সরিতা তুমি বলছিলে যে অনেক গান, অনেক ছবিতে এলপির সঙ্গে কাজ করেছেন, এবং এলপি তো একবার আচ্ছা তো হাম চলতে হ্যাঁ ফির কব আওগে, এটা নিয়েও একটা গান তৈরি হয়ে গেল ফির কব মিলোগে। আসলে এই মানুষটি বিভিন্ন পরিস্থিতিতে গান যেমন বানাতেন, তেমন বিভিন্ন গানে সুরও দিয়ে ফেলতেন। মানে প্রথম দিকের হয়তো গানের মুখড়ার সুরটা তিনি দিয়ে ফেললেন, মুখড়ার
1: লাইনটা লিখে ফেললেন এবং সঙ্গে সুরটাও।
0: হ্যাঁ, যেমন চান্সি মেহবুবা হোগি, গাড়ি বুলা রহি হ্যায়, তো এই সমস্ত গানগুলো কি হয় আসলে মানুষটির ভেতরে তো সুর ছিল, গায়ক তো হতে চেয়েছিলেন,
1: গান গেয়েওছেন,
0: গেয়েওছেন একদম একদম একদম গান গেয়েছেন।
1: এবং শোলে ছবিতে একটা কাওয়ালি ছিল যেটাতে উনি এক ভালোই রকম অংশ নিয়েছিলেন, যদিও সেটা পরে লেন্থ বেড়ে যাচ্ছে বলে বাদ দেওয়া হয়েছিল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান গাইতে খুব ভালোবাসতেন, মানে বিভিন্ন জায়গায় গান গাইতেন, গাইতে যেতেন, তো সুরটা তো চলেই আসতো, তাই না?
1: এইরকম ভাবে একদমই তাই। আমি বলছিলাম না যে অনেকগুলো অন্তরা লিখতেন গানের, তো সেরকম
0: গাদার ছবির কথাও মনে পড়ছে যেখানে অনেক অন্তরা লিখে এনেছিলেন
1: একদম, এবং বলেছিলেন যে আমি এসব এটা যদি লিখে না আনি তাহলে তুমি বলবে যে পরিচালককে বলেছিলেন, প্রডিউসারকে
0: বলেছিলেন
1: যে তুমি বলবে যে কিছুই তো করলো না, এমনি এমনি টাকা ভুলগুলো নিয়ে গেল, সেই কারণে এতগুলো লিখে এনেছি, এইবার তুমি বলো কোনটা রাখবো আর কোনটা রাখবো না। এইটা করলে যেটা হতো চূড়ান্ত কনফিউজড, মানে দিলওয়ালে দুলহানিয়া লে যায়গের ক্ষেত্রে ওরকম উনি বলতেন যে আলাদা আলাদা গান তৈরি করে ফেলো না, একসঙ্গে বসে তো করবো। তো যতীন ললিত তখন নতুন নতুন একসঙ্গে ওরকম সিটিং হচ্ছে, তো একদিন উনি এরকম ১৬টা অন্তরা লিখে এনেছেন, লিখে এনে উনি বলছেন যে এবার প্রত্যেককে কাগজ আর পেন দিয়েছেন যে মার্ক করো দুটো কোনটা কোনটা রাখা হবে। প্রত্যেকেই চূড়ান্ত কনফিউজ, শেষ পর্যন্ত আদিত্য চোপড়া তাকে বলেন বক্সি সাহেব আপনি নিজেই ঠিক করুন, আপনি বলুন কোনটা রাখা হবে।
0: আর যতীন ললিত তো তখন নতুন নতুন, এবার কি হয়েছে ওনার বিষয় ছিল যে উনি গানটা লিখবেন সিচুয়েশন অনুযায়ী, তারপরে সুর তৈরি হবে, এটা ওনার বরাবরেরই ব্যাপার ছিল যে আগে সিচুয়েশন অনুযায়ী উনি গান লিখবেন। মানে টিউনের উপর গান লিখতে উনি খুব একটা পছন্দ করতেন না, তাই যতীন ললিত মানে ঢোকার সঙ্গে সঙ্গেই বলেছেন এই তোমরা সুর করনি তো, যতীন ললিত বেশ ঘাবড়ে গিয়েছিল, মানে না না না না এখনো সুর করিনি, আপনি গান লিখুন আমরা তারপর সুর করব।
1: একদম, এবং যে গানটা এখন শুনবো সেই গানটার ক্ষেত্রে যেটা হয়েছিল যে ওখানে যশ চোপড়া ছিলেন, তিনি আলোচনা করছেন যে শাহরুখের এন্ট্রিটা একটু ধামাকেদার হওয়া দরকার, তার জন্য কি হবে, কিরকম কি করা যায়। তো তখন সবাই যখন ভাবছেন, যতীন ললিত বলছেন যে আমরা তো সেরকম কিছু ভাবিনি বলে মাথা চুলকোচ্ছেন প্রায়, সেই সময় আনন্দ বক্সি বললেন যে আমার মাথায় একটা আইডিয়া এসেছে, বলেই উনি উঠে দাঁড়িয়ে গাইতে শুরু করলেন, এবং সেইটাই কিন্তু শুরু হয়ে গেল, এবং তারপর থেকে বাকিটা শুরু করলেন যতীন ললিত।

0: একই গান শুনে বসে থাকাটা খুব কঠিন
1: সত্যি তাই।
0: এবং এই ছবি যে রেকর্ড করেছিল তার পেছনে তো আনন্দ বক্সীর অবশ্যই অবদান রয়েছে, যতদিন প্রত্যেকেরই অবদান রয়েছে, কারোর অবদানই অস্বীকার করা যায় না। কি বলবো, মানে আমরা 90s সবে পদার্পণ করলাম বলা যায়। সময়টা দেখো ঘড়ি বলছে 3:51 হয়ে গেছে
1: সত্যি, মানে আমাদের আমরা আলোচনাই করছিলাম যে শুধু 80s নিয়ে কাজ করলেও আমরা
0: মানে গান কম পড়ে যেত না মানে সময়টা কম পড়ে যেত, এটাই ব্যাপার আর কি। তো 90s আরেকটি ছবির কথা ভীষণ মনে পড়ছে, সেটা বাজাতে ভীষণ ইচ্ছে করছে, যে ছবির জন্য তিনি শেষবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, 4টি পুরস্কারের মধ্যে এটি শেষতম। তাল এই ছবির মানে পুরো ছবিটাই মিউজিক্যাল এবং এই ছবির সবকটা গানই ভীষণ সুন্দর, আর বিশেষ করে এই গানটির জন্যই পুরস্কার পেয়েছিলেন। অসম্ভব সুন্দর এই গান, আমরা একটু ছুঁয়ে দেখি।

0: আমাদের সময় বলছে এবার আমাদের থামতে হবে, কিন্তু
1: আমরা থামাতে পারছি না, আমরা আমাদের হাত থামাতে পারছি না, আমরা গান কোনটা ছেড়ে কোনটা বাজিয়ে যে শেষ করব সেটাও আমরা মানে সেটা নিয়েও আমরা কনফিউজড। আসলে এই মানুষটিকে সত্যি এত কম সময়ের মধ্যে, এত ছোট্ট পরিধির মধ্যে ধরা তো যায় না, পাঁচ দশকের একটা বিশাল
0: ক্যারিয়ার,
1: তার মতো গীতি কবির ক্যারিয়ার বোধ হয় আর কারণ নেই।
0: সত্যি তাই। আর ওই যে বারবার সেই কথায় ফিরে আসছি যে লোকের মুখে মুখে গান ফিরলে তবেই তিনি লেজেন্ড, হ্যাঁ, তো সেইটা তিনি তো প্রমাণ করেছেন। তার আমরা আমাদের জীবনের বিভিন্ন সময় কখনো কখনো যে গানগুলোর কথা মনে করি, যেমন ধরো তুমি ভেবে দেখো, জিন্দেগি কি সফর মে গুজর জাতে হ্যায় জো মাকাম ফির নাহি আতি, তার লেখা। এরকমভাবে অনেক গানের কাছে আমরা বারে বারে ফিরে যাই, যে গানগুলো পরবর্তী সময়ে দেখি তার লেখা। তো আজকে আমরা তাকে শ্রদ্ধা জানালাম আমাদের তরফ থেকে, আজকে 80 থেকে 90 এই পর্বে,
1: এবং এই জুলাই মাস,
0: হ্যাঁ, 21 জুলাই তার জন্মদিন ছিল। আমরা ছোট্ট করে জন্মদিনে ছুঁয়ে গিয়েছিলাম তাকে, প্রণামটুকু শুধু রেখেছিলাম তার চরণে। আজকেও আরও একটু সময় চেষ্টা করলাম, পুরোটা সম্পূর্ণটা ধরা কখনোই আমাদের পক্ষে সম্ভব না। শুধু বলবো তার গান আমাদের মুখে মুখে আজও ফেরে, এবং যেটা একজন গীতিকার তার জন্য সব থেকে বড় পুরস্কার। এবং সঙ্গীত যতদিন থাকবে ততদিন তিনিও থাকবেন আমাদের মনের মধ্যে।

0: বাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
4: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
3: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
4: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
3: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
5: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন।

0: তথ্যের জন্য 14555 নম্বরে ফোন করুন।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। একটা সময়
3: ভারতীয় বায়ুসেনা মে অগ্নিবীর বায়ু আর এয়ারম্যান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বননে কে লিয়ে জলদি রেজিস্টার করেন। রেজিস্ট্রেশন 26 জুলাই 2026 কো বন্ধ হো জায়েঙ্গে। অধিক জানকারি কে লিয়ে www.iefrecruitment.edcil.co.in পর জায়েন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন যে গত 10 দিন ধরে ছাত্রদের আন্দোলনের জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তার কাছে ব্যক্তিগত মর্যাদা নয় বলে উল্লেখ করেন তিনি। নতুন দিল্লির যন্তরমন্তর সহ দেশজুড়ে চলা আন্দোলনের সুযোগ নিয়ে কোনো দেশবিরোধী শক্তি যাতে মাথা ছাড়া দিতে না পারে সে কারণেও তার এই পদত্যাগ বলে শ্রী প্রধান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন আইনি জটিলতায় কোনো ছাত্রের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই বিষয়টিও তিনি মাথায় রেখেছেন। তার প্রতি সমর্থন এবং আস্থা রাখার জন্য ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী প্রধান আরও বলেন 2026 নিট ইউজি পরীক্ষায় কারচুপির খবর আসার পর সরকার নিজেই পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। পরে নতুন পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়। আগামী বছর থেকে কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি পদ্ধতিতে নিট পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান। নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনা কংগ্রেস এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিজেপি সাংসদ তথা মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আগামী সোমবার সংসদের অধিবেশনে কংগ্রেস এই আলোচনায় অংশ নেবে কিনা সেই প্রশ্ন তুলেছেন।
1: कांग्रेस पार्टी से स्पष्ट रूप से पूछना चाहता हूं कि सोमवार को संसद के वर्तमान सत्र का दूसरा सप्ताह प्रारंभ होगा, आप इस समस्या पर और आपके द्वारा जो भी विषय रखे गए जब सरकार संसद में चर्चा करने के लिए तैयार है तो आप सोमवार से संसद की चर्चा में भाग लेंगे अथवा पुनः चर्चा से भागेंगे।
0: ছাত্রছাত্রীদের প্রবল আন্দোলনে চাপিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন। সাংবাদিকদের কাছে আজ তিনি বলেন সারা দেশের মানুষ ছাত্র সমাজের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তাঁদের সঙ্গে থেকেছেন। আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের নির্যাতন সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি। গতকাল বামেদের মিছিলে বিশৃঙ্খলায় আহত সাংবাদিকদের দেখতে আজ SSKM হাসপাতালে যায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল। ধর্মতলায় বামেদের মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য বিধানসভায় জানিয়েছেন। ওই হামলার তীব্র নিন্দা করে শ্রী অধিকারী বলেন বিভিন্ন থানায় মোট 7টি মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন ব্যবহার করা হবে বলেও তিনি জানান।
2: ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি, মোট 7টি মামলা, এন্টালি থানাতেও 1টি মামলা হয়েছে, প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয় এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে।
0: রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য ছাত্রদের প্রতিবাদ মিছিলে সাংবাদিক হেনস্থার তীব্র নিন্দা করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন ছাত্রদের ঢাল বানিয়ে অশান্তি সৃষ্টির বাম সংগঠনগুলির এই কার্যকলাপ আগেও দেখা গেছে। বিজেপি রাজ্য সভাপতি বলেন ছাত্র আন্দোলনের নামে কংগ্রেস ও বামপন্থী দলগুলি রাজনৈতিক সুবিধা পেতে চাইছে।
3: সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত, ঘোলা জলে এভাবে মাছ ধরা যায় না, এটা সিপিএম এর বোঝা উচিত। ও একটু বাচ্চাদের সঙ্গে লাফালাফি করে নিচ্ছে, ওটা করুক। যারা এই আন্দোলন তৈরি করেছিলেন তারা বুঝতে পেরেছেন যে তাদের ভিন্ন পথে পরিচালিত করা

0: হচ্ছে কিছু অপান্তীয় অপ্রাসঙ্গিক পরিত্যক্ত শক্তি তাদের ব্যবহার করতে চাইছে, তারাও সচেতন, সেজন্য তারাও সরে এসেছে।
1: এদিকে সাংবাদিকদের উপর হামলার নিন্দা করে বিধানসভায় মধ্যাহ্নভোজের বিরতিতে বিজেপি বিধায়করা কালো ব্যাজ পরে মিছিল করেন। রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল পাশ হয়েছে। আজ এই বিলের উপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত প্রধানের আর্থিক ক্ষমতা খর্ব করা নয়, বরং দুর্নীতি কাটমানি ও পরিষেবা প্রদানে অচলাবস্থা দূর করতেই পঞ্চায়েত আইনে সংশোধন আনা হয়েছে।
2: পঞ্চায়েত বিকেন্দ্রীকরণ মানে সাধারণ মানুষের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া উচিত। সেই পঞ্চায়েতে যদি 10,000 লোক থাকে, 10,000 লোককে আমরা শক্তিশালী করতে চাই, তার হাতে গণতান্ত্রিক অধিকার দিতে চাই, একজন চোর প্রধানকে নয়। আর সেই জন্য এই বিল নিয়ে এসেছি।
1: চলতি অর্থবর্ষের শেষে রাজ্যে নিজস্ব আয় অন্তত 18% বাড়বে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আশা প্রকাশ করেছেন। আজ বিধানসভায় অর্থ বিলের উপর আলোচনার জবাবি ভাষণে শ্রী দাশগুপ্ত বলেন, সরকার করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বৃদ্ধি এবং কর ব্যবস্থাকে সহজ ও স্বচ্ছ করে তোলার নীতি নিয়েছে। কলকাতা হাইকোর্ট মিছিলের অনুমতি না দিলেও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মিছিলকে কেন্দ্র করে আজ কলকাতার ভবানীপুর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আজ দুপুরে পদ্মপুকুর থেকে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ এবং আইটি সেলের মিছিলের পরিকল্পনা ছিল, সেই মতো দুপুর থেকে জমায়েত শুরু করে মমতা ব্যানার্জির কালীঘাট তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। খবর এখনকার মতো এ পর্যন্তই।
3: परियोजना प्रस्तुति सरकारी उद्यम तरक्की समाज की परियोजना प्रस्तुति।

0: নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: মন কি বাত হ্যাঁ জন কি সভি কি কুছ আপনি সি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি। তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী ওর দূরদর্শন কে সভি চ্যানেলো ওর প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যাঁ আকাশবাণী ওর দূরদর্শন কে সম্বন্ধিত প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যাঁ রাত 8 বজে আকাশবাণী ওর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখে রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত।
2: चाय और क्लासिक में उन तमाम श्रोताओं का हार्दिक स्वागत है जिन्होंने ट्यून किया है 100.1 एफएम गोल्ड यानी खरा सोना।
3: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 एफएम गोल्ड पर। चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 एफएम गोल्ड पर, एफएम गोल्ड पर।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स। चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। चाय और क्लासिक्स। चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। FM गोल्ड पर।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स। चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। चाय और क्लासिक्स। चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। FM गोल्ड पर।
5: समाचारों के बाद एक बार फिर से हाजिर हूँ आपके साथ। मैं आपका रेडियो वाला मैं अमर, लेकर प्रोग्राम चाय और क्लासिक्स ऑन AIRFM गोल्ड यानी खरा सोना।

0: Well, of course, nothing really matters in a world where you know that you have the courage and confidence to put forward your statements, your ways, and of course, acting upon reasonable limitations and restrictions. Guys, it's 16 minutes past 7 by the studio clock. As promised, Ranjana is back once more here on the station, 100.1 megahertz FM Gold. And this time it's Western Waves. But going with Western Waves, I'm definitely going to play amazing tracks till 7:50 p.m. And the next one is, of course, going to be by the King of Pop, MJ. But before everything, we'll just take a very, very, very minuscule break.
1: Indian Air Force invites application from eligible boys and girls to join as Agniveer Vayu and Airmen Medical Assistant. Hurry, registration closes on 26 July 2026. For details, visit www.iefrecruitment.edcil.co.in.
2: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
3: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
2: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
3: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
2: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার। একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। সরকার বিভিন্ন দাবি দাওয়া মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিডিপির। নির্দুর্নীতির বিরুদ্ধে ধর্মতলায় বামেদের মিছিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানিয়েছেন। রাজ্য বিধানসভায় পাশ হয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল। রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের 28টি বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কলকাতা প্রিমিয়ার লিগ ডার্বিতে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারালো মোহনবাগান। আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন যে গত 10 দিন ধরে ছাত্র আন্দোলনের জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তার কাছে ব্যক্তিগত মর্যাদা নয় বলে উল্লেখ করেন তিনি। নতুন দিল্লির যন্তর্মন্তর সহ দেশজুড়ে চলা আন্দোলনের সুযোগ নিয়ে কোনো দেশবিরোধী শক্তি যাতে মাথা ছাড়া দিতে না পারে সে কারণেও তার এই পদত্যাগ বলে শ্রী প্রধান জানিয়েছেন। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং সরকার তাদের দাবি দাওয়া মেনে নেওয়ায় সিজেপি আন্দোলন প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং আজ সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরও এক প্রস্থ আলোচনায় বসেন। এক সাংবাদিক বৈঠকে শ্রী নাড্ডা জানিয়েছেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার সিজেপির দাবি মেনে নিয়েছে সরকার। ইতোমধ্যেই কোনো এফআইআর হয়ে থাকলে তাও প্রত্যাহার করা হবে বলে তিনি জানিয়েছেন। নিট প্রশ্ন ফাঁসের প্রেক্ষিতে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আইন অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও সরকার নিশ্চিত করবে বলে শ্রী নাড্ডা জানান। এদিকে রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন আন্দোলনে দেশবিরোধী নানা শক্তি প্রবেশ করেছিল।
1: এর বিপ্রতিবে দাঁড়িয়ে আজকে মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়েছেন। মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিষয়কে সামনে রেখে আন্দোলন করার নামে যে ধরনের দেশবিরোধী জঙ্গি চক্রান্ত ইত্যাদি আমরা দেখেছি, এটাও তার বাইরে অন্য কিছু নয়। আন্তর্জাতিক এবং ভারতের আভ্যন্তরের যত রকম দেশবিরোধী শক্তি আছে তারা একজোট হয়েছিল এবং যথারীতি তাতে সঙ্গত করেছিল বাম এবং সমস্ত বিজেপি বিরোধী শক্তিরা।
0: ছাত্রছাত্রীদের প্রবল আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন। আজ সাংবাদিকদের কাছে তিনি বলেন, সারা দেশের মানুষ ছাত্র সমাজের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তাঁদের সঙ্গে থেকেছেন। আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের নির্যাতন সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।
2: আজকে এই পরিণতিটা হয়েছে, ধর্মেন্দ্র প্রধান যদি পদত্যাগ করে দিতেন কিছুই হতো। আজকে পুরোটাই সরকার বিভাজনের রাজনীতি করতে চাইছে। সরকার কি গুন্ডা পাঠিয়ে দিলে যে এই গোলমাল করলে? তাহলে গোয়েন্দা বিভাগ কি করছে? এই যে বড় মিছিল গেল কলকাতা শহরের গোয়েন্দা বিভাগ, তারা তো আমরা দেখেছি সিভিল ড্রেসে মিলে মিশে মিছিলের ভেতরে থাকে। কারা গোলমাল করতে পারে, কারা বদমাশি করতে পারে, তারা এইটা দেখে। তাহলে আজকে আমি একের পর এক ঘটনা থেকে আমার মনে হচ্ছে গোয়েন্দা বিভাগের কি ব্যর্থতা।
0: গতকাল বামেদের মিছিলে বিশৃঙ্খলায় আহত সাংবাদিকদের দেখতে আজ SSKM হাসপাতালে যায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল। ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ বলে মন্তব্য করেছেন CPIM এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আন্দোলন দমন করতে পুলিশকে ব্যবহার করা হয়েছে বলেও তাঁর অভিযোগ। ধর্মতলায় বামেদের মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানিয়েছেন। ওই হামলার তীব্র নিন্দা করে শ্রী অধিকারী বলেন, বিভিন্ন থানায় মোট 7টি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন ব্যবহার করা হবে বলেও তিনি জানান।
3: ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি, মোট 7টি মামলা, এন্টালি থানাতেও 1টি মামলা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে।
0: এদিকে সাংবাদিকদের উপর হামলার নিন্দা করে বিধানসভায় মধ্যাহ্নভোজের বিরতিতে বিজেপি বিধায়করা কালো ব্যাজ পরে মিছিল করেন। রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য ছাত্রদের প্রতিবাদ মিছিলে সাংবাদিক হেনস্থার তীব্র নিন্দা করেছেন। সাংবাদিকদের কাছে আজ তিনি বলেন, ছাত্রদের ঢাল বানিয়ে অশান্তি সৃষ্টি

0: দেশটির বাম সংগঠনগুলির এই কার্যকলাপ আগেও দেখা গেছে। বামেদের আন্দোলনে ধর্মতলায় সাংবাদিকদের উপর আক্রমণের নিন্দা করে কলকাতা প্রেস ক্লাব আজ বিকেলে এক প্রতিবাদ কর্মসূচি পালন করে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর লাগাতার এই আক্রমণের বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রেস ক্লাবের তরফে একটি প্রতিনিধি দল SSKM হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকদের খোঁজ খবর নিয়েছেন। এদিকে সাংবাদিকদের একাংশ আগামী সোমবার বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্মতলায় জমায়েতের ডাক দিয়েছে। মিছিলের পর রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং তথ্য সংস্কৃতি মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানা গেছে। রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল আজ পাশ হয়েছে। বিলের উপর আলোচনা জবাবী ভাষণে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত প্রধানের আর্থিক ক্ষমতা খর্ব করা নয়, বরং দুর্নীতি, কাটমানি এবং পরিষেবা প্রদানে অচলাবস্থা দূর করতেই পঞ্চায়েত আইনে এই সংশোধন।
1: পঞ্চায়েত বিকেন্দ্রীকরণ মানে সাধারণ মানুষের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া উচিত। সেই পঞ্চায়েতে যদি 10,000 লোক থাকে, 10,000 লোককে আমরা শক্তিশালী করতে চাই, তার হাতে গণতান্ত্রিক অধিকার দিতে চাই, একজন চোর প্রধানকে নয়। আর সেই জন্য এই বিল নিয়ে এসেছি। যে গরিব মানুষগুলো যে রামজিতে কাজ করেছেন তার পেমেন্ট আটকে যাবে সে সই না করলে এই অনুমতি আমরা দিতে পারি না, সেই ক্ষমতা আমরা ছিনিয়ে নেব।
0: রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের 28টি বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। বিগত সরকারের আমলে বকেয়া থাকা এই রিপোর্টগুলি বিধানসভায় পেশ করেন অর্থমন্ত্রী অসিত স্বপন দাশগুপ্ত। পরবর্তীতে বিশেষ অধিবেশন ডেকে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
2: আমরা সামনের দিনে পুরো একটা স্পেশাল সেশন করতে চাই এই CAG রিপোর্টগুলোর ডিসকাশন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সরকারের যা ত্রুটি সেগুলো সর্বজনীন রূপে মানুষের কাছে আমাদের পেশ করা একটা কর্তব্য।
0: চলতি অর্থবর্ষের শেষে রাজ্যের নিজস্ব আয় অন্তত 18% বাড়বে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আশা প্রকাশ করেছেন। আজ বিধানসভায় অর্থ বিলের উপর আলোচনায় জবাবী ভাষণে শ্রী দাশগুপ্ত বলেন, সরকার করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বৃদ্ধি এবং কর ব্যবস্থাকে সহজ ও স্বচ্ছ করে তোলার নীতি নিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। কলকাতা হাইকোর্ট মিছিলের অনুমতি না দিলেও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মিছিলকে কেন্দ্র করে আজ কলকাতার ভবানীপুর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আজ দুপুরে পদ্মপুকুর থেকে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ও IT সেলের মিছিলের পরিকল্পনা ছিল। অভিযোগ, তাদের প্রস্তাবিত রুটে মিছিলে পুলিশের অনুমতি মেলেনি। এরপরে হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট পন্থী তৃণমূল ছাত্র পরিষদ। হাইকোর্ট সে আবেদন খারিজ করে দেয়। এরপরই পদ্মপুকুরে মমতা ব্যানার্জি পৌঁছলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় সমর্থকদের। কলকাতা প্রিমিয়ার লিগ ডার্বিতে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান। ম্যাচের একমাত্র গোলটি করেছেন সামাদ। একটি প্রতিবেদন,
3: মরসুমের প্রথম ডার্বির রং সবুজ মেরুন। সাহাল আব্দুল সামাদের গোলে ডুরান্ট কাপের ডার্বি ম্যাচ জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। শুরু থেকেই খেলায় প্রাধান্য ছিল মোহনবাগানের, যদিও খেলার শেষ দিকে একাধিক সুযোগ তৈরি করেছিল লাল হলুদ বাহিনী। মোহনবাগানের শেষ প্রহরে বিশাল কায়িক দুর্ভেদ্য হয়ে ওঠায় ইস্টবেঙ্গলের যাবতীয় লড়াই ব্যর্থ হয়েছে। মরসুমের প্রথম ম্যাচ হয় দুদলের প্রস্তুতিতে ঘাটতি ছিল, 90 মিনিটের লড়াইয়ে তা প্রতিফলিত হয়েছে। ইস্টবেঙ্গলের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের ডার্বি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আজ ভেঙে গেল। সবুজ মেরুনের গ্রিক কোচ প্যানাজিওটিস টিম্পেরিস শেষ হাসি নিয়েই মাঠ ছাড়লেন। বিশ্বকাপের জ্বর কাটিয়ে কলকাতা ফুটবল ফিরল তার চেনা ছন্দে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি নিম্নচাপ এলাকা এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। সরকার বিভিন্ন দাবি দাওয়া মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার CJP-র। রাজ্য বিধানসভায় পাশ হয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল। কলকাতা প্রিমিয়ার লিগ ডার্বিতে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান।
4: ইয়ে আকাশবাণী হ্যায়। আবাব বিশ্ব।

0: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: আপনার কথা নিয়ে আপনাদের বন্ধু আমি বিশ্বজিৎ। আপনার কথায় আমি এখানে স্টুডিওতে বসে তেমন কোনো কথা বলবো না, বরং আপনারা আপনাদের মতামত জানাবেন আমার কাছে, আর আমি সেই মতামত জানিয়ে দেবো যারা আমাদের অন্য লিসনাররা রয়েছেন তাদের কাছে। আজকের বিষয়, আপোষ করে ভালো কাজ হয় না। আরেকবার বলি, আপোষ করে ভালো কাজ হয় না। যারা সরাসরি আমাদের কাছে আসতে চান, আমাদের কাছে চলে আসতে পারেন 2248 8085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903050992 এই নাম্বারে। আমাদের ফোন লাইন খোলা রয়েছে এবং সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার, আর ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজেতে আপনারা লিখেছেন। শুরুতেই যাব, কে আছেন দেখি। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা।
2: আমি সুধা ভট্টাচার্য বাঁশজনি থেকে বলছিলাম।
1: বলুন।
2: হ্যাঁ, আজকের টপিক, আপোষ করে ভালো কাজ হয় না। এটা সত্যি খুব ভাববার মতো একটা বিষয়। আমার মনে হয় কথাটা একদম 100% সত্যি। কোনো ভালো বা মহৎ কাজ করতে গেলে নিজের আদর্শ, সততা আর নিষ্ঠার জায়গায় অনড় থাকতে হয়। সেখানে যদি আমরা পরিস্থিতির চাপে পড়ে বা কাউকে খুশি করতে গিয়ে বারবার আপোষ বা কম্প্রোমাইজ করতে শুরু করি, তাহলে কাজের আসল মানটাই নষ্ট হয়ে যায়। খিচুড়ি রান্না করতে গিয়ে যদি সব উপাদানেই আপোষ করা হয়, তাহলে আর যাই হোক তা সুস্বাদু ভোগ হয়ে ওঠে না। তাই সমাজসেবা হোক বা নিজের কর্মক্ষেত্রে কোনো সৎ কাজকে সফল করতে গেলে মেরুদণ্ড সোজা রেখে কোনো আপোষ না করেই এগিয়ে যেতে হয়। আপোষহীন জেদটাই আসল ভালো কাজের জন্ম দেয়। ধন্যবাদ, এইটুকুই বলার ছিল।
1: নমস্কার, সুন্দর করে বললেন আপনি। সত্যি আপোষ করে কোনো ভালো কাজ হয় না। বন্ধুরা আমাদের কাছে আসবেন, এই মুহূর্তে আরো একজন লিসনার এসেছেন, যাব সরাসরি তার কাছে। হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার,
3: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
1: বলুন সায়ন।
3: সত্যি তাই, আপোষ করে কোনো ভালো কাজ করা যায় না। ভালো কাজ, আমি একজন মানুষের পাশে দাঁড়াতে চাইছি, কিন্তু সেই মানুষের পাশে দাঁড়াতে গেলে আমাকে উল্টো একজন মানুষ বলছেন, তুমি দাঁড়িয়েও না তার পাশে, তোমার খারাপ হবে, তুমি এগোতে পারবে না। তখন যদি আমি আপোষ করে দিই যে আমি তার কথা ভাববো না, তাহলে আমার খারাপ হবে, আমার ক্ষতি হয়ে যাবে। তাহলে সেই আপোষ তখন হয়তো সাময়িকভাবে হয়তো সেই তথাগতিত আমার ক্ষতিটা আমি আটকাতে পারলাম, কিন্তু সত্যি মনে মনে আমার বিবেকের কাছে কি আমি সঠিকভাবে থাকতে পারলাম? তাই আপোষ করলে কিছু ভালো কাজ কোনোদিন হয়নি। কোনো ভালো কাজ যদি আপোষ যদি একটি স্বাধীনতা সংগ্রামীরা করতেন, তাহলে আমরা এত আজকেও পরাধীন থাকতাম, তাই না? এটা তো আমাদের শিক্ষা নেওয়া উচিত।
1: ধন্যবাদ, সুন্দরভাবে বললেন এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ টেনে নিয়ে এলেন। আমাদের অনেকেই লিখছেন হোয়াটসঅ্যাপে, প্রথমেই আমি যাব যে হোয়াটসঅ্যাপ আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের খুব প্রিয়জন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, এটা প্রমাণিত সত্য যে আপোষ করলে আশানুরূপ কাজ পাওয়া যায় না। আপোষকারীর আপোষ দুর্বলতা বলে মান্যতা পায়, তাই আপোষের নামে দুর্বলতা প্রদর্শন আর নয়, কাজে নিযুক্ত ব্যক্তিকে দক্ষতার সাথে সঠিক সময়ে সঠিক কাজ করতেই হবে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন। এই মুহূর্তে আর একজন লিসনার রয়েছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
4: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
4: আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদিয়ার থেকে সমীর দাস বলছি।
1: বলুন।
4: দেখুন, আপোষ তারাই করে যারা একটু সুযোগ সন্ধানী হয় এবং নিজের স্বার্থ সিদ্ধি লাভের জন্য তারা আপোষ করে, কিন্তু যারা সমাজের ভালো কাজ করে

0: এবং অন্যায়ের প্রতিবাদ করতে যাদের বুকে সাহস রয়েছে তারা কোনোদিনই আপোষ করে না, কারণ আপোষ করে চলতে গেলে কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, অন্যায়কে প্রশ্রয় দিতে হবে, সমাজের কোনো ভালো কাজ করতে পারবে না, কেন বাধা বিঘ্ন সামনে আসবে, নিজের আত্মরক্ষা করার জন্য নিজের স্বার্থসিদ্ধি পূরণ করার জন্য তাকে আপোষ করতে হবে। কিন্তু তারাই আপোষ করে যারা সুযোগ সন্ধানী এবং স্বার্থসিদ্ধির জন্য যারা মানুষের পিছন পিছন ঘুরে বেড়ায় তারাই অন্যায়ের সঙ্গে আপোষ করে চলে। কিন্তু প্রকৃত যারা ভালো মানুষ, যারা সমাজের কিছু কাজ করতে চায়, যারা গরিব দুঃখীদের জন্য কিছু কাজ করতে চায়, যারা দেশের কথা ভাবে, যারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে, তারা বুক ফুড়িয়ে চলে বীরের মতো, তারা কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে চলে না। নমস্কার।
1: এবারে আমরা আবার যাব সরাসরি হোয়াটসঅ্যাপে। তবে হোয়াটসঅ্যাপে যিনি আমাদের লিখছেন, কিশোর বালি থেকে, একটা ভুল হয়েছে। উনি লিখেছেন সুদীপ্ত দাকে, অর্থাৎ সুদীপ্ত তোমাকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, সুদীপ্ত নয়, আজ আছে বিশ্বজিৎ। কিছু কিছু জায়গায় কোনো রকম আকর চলবে না, কিছু কিছু জায়গায় আপোষ করে মেনে নিতে হয়। এখন দেখতে হবে কীরকম ভুল, আপোষ করা যায় কি যায় না। কোনো মানুষ যদি মানুষের ক্ষতি করে, দু নম্বরই ব্যবসা করে, যেখানে অনেক মানুষের ক্ষতি হচ্ছে সেই সব জায়গায় কোনো রকম আপোষ চলবে না। কোনো মানুষ যদি ছোটোখাটো ভুল করে, কাউকে একটু বাজে কথা বলেছে, সেখানে একটু মেনে নেওয়া যেতে পারে দ্বিতীয়বার না হয়, বা অভাবে তাড়নায় চুরি করেছে ধরা পড়েছে, একটু আপোষ করা যেতে পারে। লিখছেন কিশোর বালি হাওড়া থেকে। বন্ধু আছেন, যাবো বন্ধুর কাছে। হ্যালো,
2: হ্যালো,
1: বলুন।
2: বেলবা থেকে লক্ষ্মীজন্দ বলছি, দাদা শুভ সন্ধ্যা। দাদা বলছি, আপোষ করলে, আপোষ করে কোনো কাজ হয় না, যদি মিটিয়ে নেওয়া যায়, যদি যেখানে আর কি দেখবে যে আমার কোথায় কিভাবে কথা বলতে হবে সেই সুযোগ বুঝে কথা বলতে হবে। এইটুকু বললাম দাদা, নমস্কার দেবেন, ভালো থাকবেন।
1: আমাদেরকে অনেকে লিখছেন, অনেক লিখেছেন, আমরা সেগুলো আপনাদের কাছে শোনাবো যে যারা লিখছেন আমাদের। এবারে আমি আসি বারাসাত থেকে বাবাই সিংহ হোয়াটসঅ্যাপ করেছেন, আজকের বিষয় আপোষ করে ভালো কাজ হয় না। কথাটা আমার একদম অক্ষরে অক্ষরে সত্যি বলে মনে হয়। দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিছু উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। ধরুন, একটা বাড়ি তৈরি করার সময় যদি আমরা ভালো ইট বা সিমেন্টের সাথে আপোষ করে সস্তা জিনিস ব্যবহার করি, তবে সেই বাড়ি কি কোনোদিন মজবুত হবে? অথবা ভালোবেসে কোনো রান্না করার সময় যদি সঠিক উপকরণের সাথে আপোষ করা হয়, তবে রান্নার স্বাদ কখনোই সেরা হতে পারে না। যে কোনো সম্পর্ক বা সৃষ্টির ক্ষেত্রেও একই কথা খাটে। ভালো কিছু তৈরি করতে গেলে নিজের সততা এবং চেষ্টার সাথে আপোষ করলে চলে না। কোনো রকমে কাজ চালিয়ে দেওয়া বা শর্টকাট খোঁজার মানসিকতা থাকলে কাজের মান কখনোই ভালো হয় না। তাই সেরা ফল পেতে গেলে আপোষহীন মনোভাব থাকাটা খুব জরুরি। ধন্যবাদ আনতে বাবাই সিংহ বারাসাত। এবারে যাব আমাদের ফেসবুক পেজে, লিখেছেন কার্তিক মণ্ডল, দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে। লিখছেন আপোষ করে সবসময় ভালো কাজ হয় না, অনেক সময় সত্য ও ন্যায়ের সঙ্গে আপোষ করলে তার মূল্য দিতে হয়। সাময়িক সুবিধার জন্য নেওয়া আপোষ ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে। সৎ পথে চলতে গেলে দৃঢ়তা এবং সাহসের প্রয়োজন হয়। নীতির সঙ্গে আপোষ করলে মানুষের আত্মসম্মানও ক্ষুণ্ণ হয়। তবে যুক্তিসঙ্গত সমঝোতা আর নীতিহীন আপোষ এক জিনিস নয়। ভালো কাজের জন্য সততা, আদর্শ এবং দৃঢ় অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারে আবার যাব, আমাদের লিসনার রয়েছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো, হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ দাদা, আমি পায়েল বলছি বেলঘরিয়া থেকে।
1: বলুন।
3: হ্যাঁ দাদা, দেখুন, আমার মনে হয় যে আপোষ আমরা কোন জিনিসটার সাথে করছি সেটা আমাদের আগে একটু ভাবতে হবে। যদি কিছু কিছু সম্পর্ক বা আমাদের বাড়ির ক্ষেত্রে আছে, নিজের মানুষদের ক্ষেত্রে, হয়তো কিছু জিনিস একটু যদি আমরা আপোষ করে নিই নিজের মানুষদের ক্ষেত্রে, হয়তো সেটা পরে গিয়ে সমাধান হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিছু আমাদের আপোষ করাটা উচিত আমার মনে হয় পার্সোনালি। কিন্তু যেখানে কোনো বড় অপরাধ হচ্ছে বা বড় অন্যায় হচ্ছে, তো সেইখানে যদি আমরা আপোষটা করি তো নেক্সট টাইম কিন্তু সেটা আরো সাংঘাতিক হয়ে আমাদের সমাজে দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কখনোই আপোষ করা ঠিক নয়, সেই অন্যায়ের যেন ইমিডিয়েট কোনো সমাধান হয় এটাই বলবো আমরা।
1: ধন্যবাদ, আমাদের সঙ্গে পায়েল ছিলেন। এবারে আমরা যাব হোয়াটসঅ্যাপে। আপোষ হলো এক উপায় পারস্পরিক বাতাবরণে শর্তাবলী আরোপিত হয় উভয় পক্ষের সমর্থনে। আপোষের নিবিড় শর্তে যে কাজের হয় সমাধান, ভালো সেটা হতেই পারে, বলছে কিনা সন্ধিহান। আসলে আপোষ মানেই আত্মসমর্পণ নয়, আপোষ করার সিদ্ধান্তে হয় স্থির বুদ্ধির জয়। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখছেন। আর আমাদের ফেসবুক পেজে যারা লিখেছেন, যাব নিশাকর ধর লিখছেন, আজকের বিষয় আপোষ করে ভালো কাজ হয় না। কথাটা আমার দু রকমের মতামত আছে, একরকম সাময়িক সময়ের জন্য আপোষ করা হয়, আর একরকম নিজের ভুল যদি বুঝতে পারা যায় তাহলে অপরের সঙ্গে আবার সেই আপোষ করে ফেলা হয় বন্ধুত্ব করার জন্যে। সাময়িক সময়ে কার্যসিদ্ধির জন্য আপোষ করা হয়, কার্যসিদ্ধি মিটে গেলে আসল রূপটা ধরা পড়ে। আর দ্বিতীয় আপোষ করা, নিজের ভুলটা যখন বুঝতে পারে তখন কি আবার বন্ধুত্ব করার জন্যে আপোষ করে ফেলা হয়? দুজনের মধ্যে যদি মনের মিল ঠিক থাকে সেই আপোষ সম্পর্কের মধ্যে অনেক গভীরতা নিয়ে আসে। বিশ্বজিৎ দা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে লিখছেন। আবার যাব লিস্টনারদের কাছে, তারা আসছেন আমাদের কাছে 2248 8085। কে আছেন দেখি। হ্যালো
4: হ্যালো,
1: হুম
4: বলছি আমাদের এখানে কিছু বর্তমানে কোনো খবরই শুনতে পাচ্ছি না, কথাই শুনতে পাচ্ছি না রেডিও।
1: আচ্ছা, আমাদের যারা শুনছেন তারা দেখবেন। এই মুহূর্তে আমরা চলে যাই আবার আমাদের ফেসবুক পেজে যারা লিখছেন। শুভ্রা ভট্টাচার্য লিখছেন, নমস্কার বন্ধু, আপোষ করে ভালো কাজ হয় না। এটা নিয়ে আমার দ্বৈত মনোভাব, কারণ আপোষ দু রকমের হয়, একটা অন্যায়ের সাথে আপোষ, অপরটি বৃহত্তর কর্মকার্য সাধনে বা শান্তি প্রতিষ্ঠার জন্যে সাময়িক আপোষ। আপোষ অন্যায় আপোষ করে দেখনদারি ভালো কাজ হলেও আদপে সমাজের বৃহত্তর ক্ষতি সাধিত হয়, সেই অন্যায়ই একদিন মাথা চাড়া দিয়ে ওঠে, ফলে তো ঘুণ ধরা সমাজের কদর্য কুৎসিত রূপটা প্রকটভাবে প্রকাশিত হয়ে পড়ে, তাসের ঘরের মতো ভেঙে পড়ে আপোষে গড়ে গড়া কর্ম তথা সম্পর্কগুলো। কিন্তু সমাজে বা ঘরে শান্তি প্রতিষ্ঠার জন্যে বা কর্মক্ষেত্রে বৃহত্তর স্বার্থে কখনো কখনো সাময়িক আপোষ প্রয়োজন হয়, তবে সেটার একটা লিমিট থাকা বাঞ্ছনীয়, যা নিজের আদর্শ বা মনকে ছাপিয়ে নয়, নিজের মন কি চায় সেটাও প্রাধান্য দিতে সততা ন্যায়ের জন্য আমরণ লড়ে যেতে হয়। কখনোই মাথা বিকিয়ে অন্যায়ের সাথে আপোষ নয়, তাতে নিজের কবর নিজেই খুলে রাখা হয়। তবে এত সব জানার পরও কিছু কিছু সময় আপোষ করতেও হয়। শুভ্রা ভট্টাচার্য চুচুড়া হুগলি থেকে লিখছেন।
5: আমি হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি।
1: বলুন।
5: হ্যাঁ, আপোষ কিছু কিছু ক্ষেত্রে করতে হয়, যেমন ধরুন ফ্যামিলিতে আমরা অনেকগুলো যা, তো সবাই তো সমান হয় না, একজন খুব রাগি, হ্যাঁ, তো তার উপর রাগ করে থাকলে তো চলবে না, আমরা মানিয়ে নিই। শাশুড়ি মা বললো, দেখো না আমাকে এরকম বলেছে, কি করবেন, আপনারই তো বৌমা, মানিয়ে নিন। এভাবে আমি সবাইকে বোঝাই, তো কিছু কিছু ক্ষেত্রে মেনে নিতে হয়। আবার যেগুলো ধরুন মানুষের ক্ষতি হবে বড় বড় ক্ষেত্রে, সেখানে বলবো না যে আপোষ করতে, আপোষ করে অনেক কিছু নষ্ট হয়ে গেছে আমাদের দেশেও বলতে পারি। তো এটুকুই বললাম, আমার ফোন খারাপ তাই মেসেজ করতে পারিনি, ভালো থাকবেন, ধন্যবাদ।
1: ধন্যবাদ জানাই আপনাকেও, আপনিও ভালো থাকবেন। এবারে আবার যাব হোয়াটসঅ্যাপে। রকি ভাই লিখছেন, আপোষ করে ভালো কাজ হয় না। এই কথাটা সত্য, বড় এবং ভালো কাজ করতে গেলে নীতি বা মনের সাথে আপোষ করা চলে না। আপোষ করলে কাজের মূল আদর্শ নষ্ট হয়ে যায় এবং কাঙ্ক্ষিত সাফল্য আসে না। আপোষ না করার সুফলও রয়েছে এবং আপোষের ক্ষতির দিকগুলোও রয়েছে। বারুইপুর থেকে লিখছেন রকি ভাই। সুচেতা মণ্ডল লিখছেন, আপোষ সবসময় ভালো কাজের সাথে আর সত্যের সাথে, অন্যায়ের সাথে আপোষ কখনোই নয়। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা। এবারে যাব এস এন মণ্ডল বাপি, তিনি লিখছেন।

0: কথাই বলি, যদি থাকে তবে পাবে শ্বাস, যদি থাকে তবে পাবে আশ্বাস, পাবো আশ্বাস। সুতরাং যে কোনো কাজে সমঝোতা বা আপোষ করতে আগে চাই বিশ্বস্ত ভরসা আলা ব্যক্তি। যদি তা না হয় তাহলে আখেরে নিজের লাভের স্বার্থে চটজলদি যেমন তেমনে কাজ সেরে দায় উদ্ধার করা যাবে, যার কোয়ালিটি গুণগত মান মোটেই ভালো হয় না। কত যে দেখলাম কেউ কথা বলে এক আর কাজ দেখায় আর এক, বিশেষ করে সরকারি প্রকল্পের কাজ, এরকম বিভিন্ন বিষয়ে তিনি লিখেছেন। তার জন্যে চাই দুর্নীতিমুক্ত মানসিকতা এবং পরিবেশ। এস এন মণ্ডল বাপি কোড়াকাঠি সন্দেশখালী থেকে লিখছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে লিসনার্স আছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি বদুরচক মাঝপাড়া রাজবালহা চুগড়ি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন।
1: আপোষ দুরকমের হয়, তো অন্যায়ের সাথে যদি আপোষ হয় সেটা কিন্তু যুক্তিযুক্ত হবে না বলে আমি মনে করি। আর আপোষ আর এক রকম হয় যদি আমাদের এখন তো পারিবারিক বা অন্যান্য কোনো সর্বদিক দিয়ে মানুষের ঝগড়া বিবাদ এটা হয়েই থাকি, তবে সেই সব ক্ষেত্রে বিশেষ আমি অন্তত বলবো যদি উভয় মিলে দুজনে বসে আপোষে বসে যদি সেইটা দুজনের বসে যদি মীমাংসার মধ্যে আপোষে বসে যদি মীমাংসার সমাধান করে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা কিন্তু সব ভালো হয়। তা আপনি যেটা আজকে অপশন যেটা বলেছেন যে আপোষে বসলে মীমাংসা বা ভালো কাজ হয় না, আমি বলি এইসব ক্ষেত্রে বিশেষ কিন্তু আমি বলবো আপোষে বসে যদি মীমাংসা করে নেওয়া যায় সেটা কিন্তু ভালো কাজ হয় বলে মনে করি। নমস্কার,
0: ধন্যবাদ। বন্ধুরা আমাদের কাছে বলছেন তাদের মতামত। এবারে আমরা যাব আবার ফেসবুক পেজে। শুভা দত্ত লিখছেন দত্তপুকুর থেকে, আপোষ করে ভালো কাজ হয় না। কথাটা শুনতে খুব আদর্শবাদী মনে হলেও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমি এর সাথে পুরোপুরি একমত হতে পারছি না। আমার মনে হয় জীবনে বা কাজের ক্ষেত্রে অনেক সময় বৃহত্তর স্বার্থে আমরা একটু আধটু আপোষ বা কম্প্রোমাইজ করতেই হয়। ধরুন একটা টিমে দশজন মানুষ একসঙ্গে কাজ করছে, সবার চিন্তাভাবনা বা কাজের ধরন তো এক হবে না। সেখানে যদি প্রত্যেকেরই নিজের জেদে অটল থাকে আমি কোনো আপোষ করব না, তাহলে তো কোনো কাজই এগোবে না। সবার মতামতের মধ্যে একটু আর তো আপোষ মানিয়ে নেওয়ার মাধ্যমেই কিন্তু বড় প্রজেক্ট সফল হয়। আপোষ করা মানে সবসময় নিজের নীতি বিসর্জন দেওয়া বা খারাপ কাজ করা নয়, বরং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিয়ে কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা। তাই আমার মতে কখনো কখনো আপোষ করেই সবচেয়ে ভালো কাজটা তুলে আনা যায়। আজকের আলোচনা দারুণ হচ্ছে, খুব মন দিয়ে শুনছি, ভালো থাকবেন। এবারে আমরা চলে যাব আবার লিসনারদের কাছে। 2248085 এ কে আছেন দেখি। হ্যালো, হ্যালো, না যিনি আছেন, হ্যাঁ বলুন।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: বিশ্বজিৎ দাদা ভাই,
0: হ্যাঁ বলুন বলুন।
2: থেকে অশোক দত্ত বলুন।
0: হ্যাঁ বলুন।
2: অন্যায়ের সঙ্গে তো আপোষ করাই যায় না, ভালো কাজ হলে তার সঙ্গে আপোষ করা যায়। নাহলে আপোষ এমনি ভালো নয়। ধরুন কেউ আমাকে এখানে কেউ কিছু বলবো, সেখানে মানে আমার খারাপ হচ্ছে খুব, তার সঙ্গে মানে আপোষ করা যায় না, তার সঙ্গে তো আমরা ছেড়েই দিয়েছি এরকম। নমস্কার দাদা ভাই।
0: নমস্কার। আপোষের প্রশ্নে আমরা রয়েছি বিভিন্নভাবে। এবারে আমরা সরাসরি চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে যারা লিখছেন। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, শুভ সন্ধ্যা। আপোষ করে কোনো ভালো কাজ হয় না, এই কথাটি সম্পূর্ণ সত্য নয়, আবার পুরোপুরি মিথ্যাও নয়। এটি আসলে পরিস্থিতির উপর নির্ভর করে। নিজের সততা আদর্শ বা নৈতিকতার জায়গায় আপোষ করলে ব্যক্তিত্ব নষ্ট হয়। কোনো কাজের গুণগত মান বা কোয়ালিটির সাথে আপোষ করলে চূড়ান্ত ফলাফল খারাপ হয়। একসাথে কাজ করার সময় সবার মতামতকে সম্মান দিতে গিয়ে নিজের কিছু জেদ ত্যাগ করতে হয়। পরিশেষে বলা যায় আপোষ করা মানেই পরাজয় বা দুর্বলতা নয়। যেখানে অন্যায় অধর্ম বা নিজের আত্মসম্মানের প্রশ্ন আসে সেখানে আপোষ না করাই শ্রেয়। কিন্তু যেখানে শান্তি প্রগতি এবং সুন্দর সম্পর্ক বজায় রাখার প্রশ্ন আসে সেখানে আপোষ করাই বুদ্ধিমানের কাজ। তাই অন্ধভাবে জেদ ধরে না রেখে পরিস্থিতি অনুযায়ী নমনীয় হওয়াই জীবনের আসল সতর্কতা। খুব ভালো থাকবেন আপনি সবসময়। এবারে আমরা আসবো এই মুহূর্তে আরো একবার লিস্টনারের কাছে যাই, তারপরে আবার আমরা হোয়াটসঅ্যাপ মেসেজে আসবো। হ্যালো,
3: হ্যালো দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার,
3: শুভ সন্ধ্যা দাদা ভাই।
0: শুভ সন্ধ্যা।
3: দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান জেলা বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল। হ্যালো,
0: বলুন। বলুন বলুন
3: দাদা ভাই। দেখুন, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল তো অর্জুন অর্জুন চেয়েছিল যে আপোষ করে নিতে, কিন্তু সেই আপোষটা কিন্তু কৌরবরা মানে মানেনি, এবং শ্রীকৃষ্ণ বলেছিল আর আপোষ করার দরকার নেই, তুমি যুদ্ধ করো। তো সেই যুদ্ধ করে দেখুন তাদের তাদেরকে কৃষ্ণই মেরে রেখেছিল, কিন্তু আপোষ করতে গিয়ে আপোষটা আর করেননি, তাতে মানে অর্জুনের লাভ হয়েছিল। তো সেই রকম আমিও কিন্তু শ্রীকৃষ্ণের কথা মেনেই চলি, তার সাথে আমার মানে কথাবার্তা থাকবে না, তার সাথে আপোষ করার কোনো চিন্তা ভাবনাই আমার থাকে না, এবং যে আমার যদি ভুল হয় সেখানে কিন্তু আমি আপোষ করতে একদম রাজি আছি, এবং আপোষ করে দিলে সেই কাজটা ভালো হবে এবং সেটা আখিরে লাভই হয়। এইটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: ধন্যবাদ। বন্ধুরা আমাদেরকে লিখছেন, হোয়াটসঅ্যাপ করছেন, হোয়াটসঅ্যাপ করেছেন পরবা মিত্র ভবানীপুর কলকাতা থেকে। ভালো কাজের পথ সহজ হয় না, সেখানে অনেক সময় চাপ আসে, লোভ আসে, সুবিধার প্রলোভন আসে, কিন্তু সেই সব কিছুর সঙ্গে আপোষ করতে করতে একসময় কাজের উদ্দেশ্যটাই হারিয়ে যায়। যে ভালো কাজ নিজের নীতি এবং বিবেককে বিসর্জন দিয়ে দাঁড়িয়ে থাকে, তা বাইরে থেকে যতই সুন্দর দেখাক ভেতরে তার ভিত্তি দুর্বল। সত্যিকারের ভালো কাজের শক্তি আপোষে নয়, আদর্শে অটল থাকার মধ্যেই। এবারে যাব যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষ মানেই পরাজয়। কোনো বড় সৎ কাজের ক্ষেত্রে আপোষ হলো সত্যের প্রত্যয়। বড় এবং ভালো কাজ করতে হলে নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হয়। মাঝপথে আপোষ করলে মহৎ লক্ষ্য অর্জন করা যায় না। অনেক সময় রাজনীতির ক্ষেত্রে কঠোর নীতি থেকে সরে এসে আপোষ করতে হয়, তাতে কিন্তু আদর্শ কাজ ক্ষতিগ্রস্ত হয়। নীতির সঙ্গে আপোষ করা মানে নিজের আত্মাকে বিক্রি করে দেওয়া। আমি নিজে কোনোদিন কোনো কিছুরই বিনিময়ে অন্যায়ের বিরুদ্ধে আপোষ করিনি এবং করব না। খুবই ভালো এবং সুস্থ থাকবেন। আমাদের বন্ধুরা যেমন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন, আবার সেই সঙ্গে সঙ্গে যারা ফোনে আসছেন 2248-8085 কোন লিসনার্স আছেন, সরাসরি যাব তার কাছে। না ছিলেন এতক্ষণে, বরং আমরা চলে যাই আবার আমাদের হোয়াটসঅ্যাপে। অনিমেষ ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে, প্রিয় আপনার কথা, ভালো কাজে চাই আন্তরিকতা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, যোগ্যতা। কোনো কাজে আপোষ করলে উক্ত গুণাবলীর যথেষ্ট অভাব ঘটে, তাই আপোষ করে কোনো ভালো কাজ হয় না। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন। দেখব আমাদের সঙ্গে লিস্টার রয়েছেন সরাসরি। হ্যালো, হ্যালো,
4: বিশ্বজিৎ নমস্কার।
0: নমস্কার,
4: আমি কলকাতা নিউ টাউন থেকে বিশু মন্ডল কথা বলছি।
0: বলুন।
4: আজকের বিষয়টা খুব সুন্দর দিয়েছেন, আমার নিজের ঘটনায় আমি একটু বলতে চাইছি দাদা।
0: বলুন বলুন।
4: আমি বলছি, আমাদের বাড়িতে আমরা দুটো ভাই, আমাদের নিউটনের বাড়ি চার কাঠা জমির উপরে বাড়ি। তা আমি এখান থেকে 18 বছর আগে আমি অন্ধ হয়ে যাই। তার আগে আমি বিয়ে থাকা করিনি, আমি ওদের সংসার আমার দাদার সংসারে টেনেছি, ছেলে মেয়ে মানুষ করে দিয়েছি। অন্ধ হয়ে যাওয়ার পরে আমার বৌদি আমাকে বলেছিল যে আমি অন্ধ লোককে খাওয়াতে পারবো, ওর ব্যবস্থা করে নি। আমি বললাম ঠিক আছে, আমার জমি ভাগ করে দাও, আমি আলাদা করে আমার মতো আমি বেঁচে নেবো। নিয়ে আমি আলাদা ঘর টর করে ভাড়া দিয়ে আমি খাই। এখন ওরা দেখছে যে আমি খুব ভালো আছি, এখন সেটা ওরা আমার সঙ্গে খুব মিল চাইছে, আকস্মে আসতে চায়। কয়েকবার আমাকে বলেছে, আমি বললাম না, আমি তোদের সঙ্গে থাকবো না, আমি আলাদা হয়ে গেছি, আমি যেভাবে আছি সেইভাবেই থাকবো। কিন্তু তার সত্ত্বেও অনেকবার এসে এসে মানে মিলচাল করে নেয়। নেওয়ার পরে আমাদের সামনে একটু রাস্তা খারাপ ছিল আমার ভাইপোর জন্য, সেই রাস্তাটা ঠিক হয় না। তাই আমি ভাইপোকে বলেছি যে তুই এটা ঠিক করিস না, আমার ভাড়াটা যাতায়াত করতে পারে না, তুই এরকম অসুবিধা করে রেখেছিস, তা তুই কি ভেবেছিস? সামান্য এই কথাটা বলার পরে বিশ্বজিৎ সে আমার সঙ্গে আবার আগের যে অবস্থা সেই অবস্থায় ফিরে এসছে। তার মানে কি, ওরা স্বার্থকর, মানে দেখছে কাকার কেউ নেই, কাকার জমি বাড়ি সব আমরাই পাবো, এখন নীলচাল করে নেওয়াটাই ভালো, না হলে তো সব।
0: হ্যালো।

0: হ্যাঁ কথা
1: বললে।
0: হ্যাঁ হ্যালো,
1: হ্যাঁ হ্যালো,
0: বল। না আমরা শুনছিলাম, শুনতে শুনতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, জীবনের কথা বলছিলেন আপোষ করার। এবারে আমরা আবার যাব হোয়াটসঅ্যাপে। আপোষে ভালো কাজ হয় না, তবু করতে হয়। যৌথ কাজে এগোতে গেলে আপোষেই নির্ভর। নিজের মতে অটল হলে থমকে যাবে কাজ, আপোষ করলে একের থাকে না রাজ। এমন না হয় যেন অন্যায়ের সাথে আপোষ, তাহলে মনে খুশির বদলে থাকবে আফসোস। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন। আমরা আবার যাব লিসনারদের কাছে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি বিহারি স্বরূপনগর থেকে আবু সোহান মন্ডল বলছিলাম।
0: বলুন,
1: আজকে যে টপিকটা আপনারা রেখেছেন যে আপোষ করে কোনো কাজ হয় না, এই সম্বন্ধে আমি বলতে চাই যে এটা কিছুটা ঠিক আবার কিছুটা ভুল। অনেক এমন কাজ আছে যেখানে সামাজিক ভাবে দেখতে গেলে আমরা আপোষ করে সেই কাজটা আমরা ভালোভাবে মিটিয়ে নিতে পারি, কিন্তু আবার অনেক ক্ষেত্রে, যেমন একটু আগে একজন কল করেছিল, তিনি বলছিল যে স্বার্থের ক্ষেত্রে যখন ব্যাপার আসে তখন স্বার্থের ক্ষেত্রে মানুষ আপোষ করতে চায়, সেই সময় আপোষ করলে সেই আপোষটা করা ঠিক না। তো আমরা দেখবো সার্বিক পরিস্থিতি কিরকম, সেই অনুযায়ী আমরা আমাদের ডিসিশনটা নেব। অতএব আপোষ করলে যেখানে আমাদের ভালো হবে সেটা আমরা অবশ্যই করব, কিন্তু স্বার্থপর মানুষের সঙ্গে কোনো আপোষ যেন না হয়, এটাই আমি বলতে চাই।
0: ধন্যবাদ, সুন্দরভাবে বলছেন প্রত্যেকে। এবারে আমরা যাব আমাদের আবার হোয়াটসঅ্যাপে। আপোষ যদি কোনো নীতিবিরুদ্ধ বিষয় থাকে তাহলে ফল ভালো হয় না। মানুষের কল্যাণমূলক কাজের জন্য আপোষের ফল ভালো হয় যেখানে কিছুটা ত্যাগ থাকে। লিখছেন সংঘমিত্রা ঘোষ, কাকিনাড়া, ভাটপাড়া থেকে। প্রিয় দাদা ও দিদিমণি, সংসারে শান্তি বজায় রাখতে আপোষ মাঝে মাঝে করতে হয়, কিন্তু আপোষ দুর্বলতার কারণ না হয়। বারবার একই ঘটনা ঘটলে আপোষ নয়, উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। ধন্যবাদ আনতে শ্রী তাপস কর্মকর, খড়ার, পশ্চিম মেদিনীপুর। সবাই লিখছেন এবং এই মুহূর্তে আরও একজন লিসনার রয়েছেন। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: মৌলি বলছি ঢাকুরিয়া থেকে, বিশ্বজিৎ দা ভালো আছো?
0: হ্যাঁ মৌলি, তুমি কেমন আছো?
2: আমি আছি ভালোই।
0: ভালো মৌলি।
2: দেখো বিশ্বজিৎ দা, একটা কথা বলি, আমার বুদ্ধি দিয়ে কিন্তু আমাকে এই বিবেচনা করতে হবে আমার কোনটা আপোষ করা উচিত কোনটা উচিত না।
0: মৌলি প্রচুর ফিড আসছে, একটু রেডিওর ভলিউমটা কমিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে বলো।
2: দেখো আমার বুদ্ধি দিয়ে আমাকে বিবেচনা করতে হবে যে আমার কোনটা উচিত আপোষ করা কোনটা। অনেক সময় অনেক আপোষ ভালোর জন্য হয়, সেটা দিয়ে সবকিছু দিয়ে বিবেচনা করতে হবে। যদি সেরকম তবে যদি সেটা খুব হিতে বিপরীত দেখছি, আমি আমি বুঝতে পারছি আমার বুদ্ধি দিয়ে, আমি সেখানে কিছুতেই আপোষ করব না। এইটুকুনি তোমায় বললাম, ভালো থেকো।
0: ধন্যবাদ, তুমিও ভালো থেকো। সুন্দরভাবে বলছেন প্রত্যেকেই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। এবারে আমরা যাব মেসেজে। মালিকপাড়া লেন থেকে লিখছেন শিপ্রা কারার। লিখছেন আজ আমার মনে হচ্ছে এবং অভিজ্ঞতার ঢালি ধারি বলবো, আপোষ করে কোনো কাজই হয় না। আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারি না, যে কোনো প্রবলেমে আমি ভালোভাবে কথা বলে রিকোয়েস্ট করি, কিন্তু যার সাথে করি সে আমাকে উইক ভাবে, তাই শুনতেই চায় না। এত এরা যথেষ্ট অশান্তি প্রচন পছন্দ করে, অশান্তি পছন্দ করে তারা, রিলেটিভ প্রতিবেশী যেই হোক। আজকের দিন আপোষের যুগ নয়, ভালো থাকবেন। আমি বারবার বলি আপনারা যারা এরকম লিখবেন না তারা সঠিকভাবে লিখবেন, না হলে আমাদের

0: লিখতে অসুবিধা হয়, কারণ যা উচ্চারণ করি সেটার এক অর্থ হয় এবং আপনাদের লেখার মেসেজের মতো লিখলে তার আলাদা রকম অর্থ হয়। সেটাই আপনাদের কাছে অনুরোধ। আমরা আপোষে ছিলাম যে তাহলে আপোষ কি আমরা করব না আপোষ করব না? বিভিন্ন বন্ধু আমাদের লিখেছেন আপোষের কথা, আবার কেউ কেউ বলেছেন দুটো দিক তুলে ধরেছেন যে ন্যায়ের সঙ্গে আপোষ করব নাকি অন্যায়ের সঙ্গে আপোষ করব। সুতরাং এর পরেও এমন অনেক বিষয় থাকে যে ন্যায় অন্যায়ের মাঝে আপোষ কতটা শক্তিশালী হবে আমাদের। একদিকে যেমন বন্ধুরা অনেকেই চেষ্টা করছিলেন যে বৃহত্তর স্বার্থে, অনেকের স্বার্থে, সমাজের স্বার্থে কোথাও কোথাও আমরা আপোষ করি, কিন্তু সব ক্ষেত্রে আমরা এই আপোষটা করি না। কারণ সব ক্ষেত্রে যদি আমরা আপোষ করি তাহলে আমাদের দুটো বিষয় মাথায় রাখতে হয় যে আমরা অধিকাংশ সময় আপোষ করতে করতে এটা ভুলে যাই যে আসলে আমরা কিসের সঙ্গে আপোষ করছি, কেন আপোষ করছি। কারণ আপোষের সবথেকে বড় কথা কেন আপোষ করছি সে সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা। আমি যে কেন আপোষ করছি এটা যদি না জানি তাহলে কিন্তু এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ধরনের মানসিকতা বা তৈরি হবে এমন যেগুলো আমাদের অত্যন্ত খারাপ লাগবে। বরং আপোষ মানে তো মানিয়ে নেওয়া, এই যে মেনে নেওয়া অনেক সময় মনে নেওয়া হয় না। একই সঙ্গে মেনে নেওয়া এবং মনে নেওয়া যদি আমাদের থাকে তাহলে কিন্তু সেই আপোষ আরও অনেকটা আমাদের সঠিকভাবে সঠিক কাজ করতে উৎসাহিত করে, উদ্দীপিত করে, আমরা সেই দিকটাই লক্ষ্য রাখি। আজকের মতো আপনার কথা এখানে, এখন একটি ঘোষণা শুনতে শুনতে, অর্থাৎ রাত পোয়ালেই মন কি বাত, তার ঘোষণা শুনতে শুনতে আমরা চলে যাব সংবাদ বিরতিতে, ফিরে আসব ঠিক 9:30 বাংলার ক্যানভাস নিয়ে বিশ্বজিৎ, আর জুড়ে থাকবে বাংলা গানে নদী।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: क्या आप परेशानियों से घिरे हैं? मन भारी है और कोई रास्ता नजर नहीं आ रहा? याद रखें, समाधान आपके पास है। टेलीमानस के निशुल्क नंबर 14416 पर कॉल करें। कहीं से भी, कभी भी, 24 घंटे यह सुविधा उपलब्ध है। यहाँ आपकी बात सुनी जाती है, समझी जाती है और आपको सही दिशा दी जाती है। आप अकेले नहीं है, मदद बस एक कॉल दूर है।
3: नमस्कार, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं विशाल शर्मा। मुख्य समाचार। केंद्रीय शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान ने इस्तीफा दिया। कॉकरोच जनता पार्टी ने

0: spam getting leaked and getting cancelled. It plays with the minds of the people. It plays with the emotional health of children who've been preparing for years to sit for this exam. Absolutely. It's painful. It's cruel. It's cruel when an examination is cancelled.
1: Exactly. When the Prime Minister has often talked about the aspirations of the youth in the country, and he's probably the only Prime Minister who has endorsed that we must be aspirational. India must be aspirational. So if the aspirations of the youth are throttled in this way, it'll be very tragic, because we can't afford to be dreaming of Viksit Bharat by 2047 if we lose our talent like that, certainly. What do you think that we can make? What are the other steps we can take, or the government can take, to ensure that we have a leak-proof NEET exam? How else can we restructure? Is there anything you can, any other idea you can provide?
0: I think the basic reform is required in the education system itself. Why should the options of children be limited to these few examinations? There's so much else children can do. You have to subsidize education. Education is becoming very expensive, out of reach of people. The moment a child is born, people start auditing their finances. You know, people start planning their lives around the education of the child. You have to send the child to a good school. Then once he's in class 10, you have to start planning for coaching. Then these very tough tests, and then they get leaked. Imagine. Yes. Look at the layers involved, and it's actually unfair on the parents also, because they are also putting in everything to ensure that children get the best possible education. I have a feeling that the government has to rework the examination and the education system to make it more holistic, create more opportunities for professional avenues for children, increase seats. You know, that's one good thing that this government has done. MBBS seats have been increased substantially, Lalima.
1: You also talked a few years ago, it was the 12th class exams results which mattered most. Can't we get back to that system?
0: That's not a bad system. If your schools are doing well, if CBSE selection system and examination system is good and can be improved, that can be one model also. I mean, you can admit children on the basis of class 12 examinations and maybe have one more examination and have weightage for the school exam, just like you have it in JEE. Right now, JEE does give some weightage to class 12. That's in the school exit exam. That's a possible model, and that will be even fair. Because sometimes what happens, Lalima, some children are extremely good at school studies. They self-study. They don't go into the coaching institutes. They're studying at home. They're brilliant at school. They may not be so brilliant at cracking an exam that's conducted on one day in 500 cities.
1: Right.
0: So you cannot judge the intelligence and intellect of a child in that one NEET UG exam.
1: Absolutely. Very well said. And we hope that some of your analytical points would be taken into consideration by someone who's tuned in. Thank you very much, Aditi, for joining us on the view and review on the NEET paper leak case. Thank you very much.
0: Thanks, Lalima.
2: You were listening to a discussion on government's stringent measures against paper leaks. The participants were Aditi Tandon, senior journalist, and Lalima Aneja Dang, anchor. This program was produced and presented by the News Services Division of Akashvani. You can listen to it on our mobile app, News on AIR. This program is also available on our YouTube channel, News on AIR Official. You may share your feedback about this program through email at airnsdtalks@gmail.com or WhatsApp on 928-909-4044.
3: Spotlight.
4: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
5: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
6: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
5: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
6: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
5: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
7: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
8: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল
3: জিরো করতে কাবি হয়
7: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে আপনিও লাগিয়ে নিন
8: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in সূর্যঘর
0: মন কি বাত জনগণের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold Day.

100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ বাংলার ক্যানভাসে নদীমাতৃক বাংলাদেশের নদীর কথা, অর্থাৎ বাংলা গানের অনুষঙ্গে নদী।

বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর বাংলার ক্যানভাস যখন আমরা করতে বসেছি, তার পরতে পরতে রয়েছে নদীর অনুষঙ্গ। সেই নদীর গল্প আপনাদেরকে শোনাব, কখনো নদীর জলের সেই ছলাত ছল গল্প, আবার কখনো বা একেবারে নদীর আপনজন হয়ে গল্প বলা। কারণ নদী তো বহমান, নদী তো জীবনের কথা বলে, নদী তো লোকজীবনের কথা বলে। তাই বাংলা গানে বারবার নদী এসেছে। কথায় বলে না, নদী বহে নিরবধি, বহমান নদী কখনো শান্ত স্নিগ্ধ স্বচ্ছ সলিলা, আবার কখনো উন্মত্তা ভয়ঙ্করী। বহমান নদীর অজস্র জলধারা প্রতিদিন চলে যাচ্ছে, যা আর কোনো দিন ফিরবে না। বাংলা গানে কবিতায় বারবার নদীর কথা এসেছে। নদী যেমন আমাদের প্রচুর দেয়, আবার কেড়েও নেয় প্রচুর। নদীর কখনো শান্ত রূপ, আবার কখনো আগ্রাসী রূপ দেখেছি আমরা। থাকব বাংলার ক্যানভাসে নদীর কথায়, ফিরছি গানের বিরতির পর।

কে তুমি বসি নদী কূলে একলা। আমরা নদীর কথা যখন বলছিলাম, বলছিলাম বাংলা গানের কথা, কবিতার কথা, বলছিলাম নদীর দেওয়া নদীর নেওয়া নিয়ে। প্রমত্ত নদীর রুদ্ররূপ আরো ভয়ঙ্কর ধ্বংসলীলা হয়ে ওঠে, আর আমরা মরমী কণ্ঠশিল্পীদের শুনি সেই গান গাইতে, নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা আমির যে ভাই ফকির সন্ধ্যাবেলা। লিখছেন কবি নজরুল ইসলাম। পরলৌকিক মুক্তিলাভের আশায় মরমী কণ্ঠশিল্পীরা গিয়েছেন, তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি আকুল দরিয়ায়, সাই সাই রে মাঝি বাইয়া যাও রে আকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও। আবার ভবসিন্ধু পারে দয়াল পাল করো আমারে। নজরুলের লেখায় একাধিকবার নদীর অনুষঙ্গ এসছে। আমরা নজরুলের গানও শুনব বিভিন্ন শিল্পীর কণ্ঠে, তবে আমাদের এই বাংলার ক্যানভাস যত এগোবে, বাংলা গানের পরতে পরতে নজরুল থাকবেন। তবে এবারে শুনব সতীনাথ মুখোপাধ্যায়ের গান।

নাম না জানা উজানের কথা বলছে, নদীও জানে না সেই নাম না জানা উজানের কথা। মানব মনের এই আধ্যাত্মিক চেতনায় ব্যাকুল করা গান লেখা হয়েছে বাংলার নদীকে কেন্দ্র করে, যে গান গ্রাম বাংলার মানুষের কণ্ঠে চিরদিন শোনা যায়। নির্বাধার স্বপ্ন মানব মনে চিরন্তন, যে নদীর কূলে ঘর বেঁধে মানুষ বসবাস করে সেই ঘর একদিন ভেঙে যায় সর্বনাশা ঝড়ে আর নদী ভাঙনে। মেঘনার কূলে ঘর বাঁধিলাম বড়ই আশা করে, সেই ঘর আমার ভাইঙ্গা গেল সর্বনাশা ঝড়ে রে, মেঘনার সর্বনাশা ঝড়ে। আবার এ নদী একসময় শান্ত হয় নতুন আশা নিয়ে, ভালোবাসা নিয়ে। এই নদীর কূলেই আবার মানুষ তার ঘর বাঁধে। নদী যে আমাদের জীবনের সর্বত্র একাকার হয়ে গিয়েছে, এ নদীর কথায় আমরা থাকব। গান শুনতে শুনতে যাব সংবাদ বিরতিতে, ফিরে আসব ঠিক 10:10 মিনিটে। সঙ্গে থাকবেন বাংলার ক্যানভাস, সঙ্গে বিশ্বজিৎ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রহ্লাদ যোশী নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হচ্ছেন। ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা এবং সরকার বিভিন্ন দাবি দাওয়া মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিজেপির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দেশ সফর শেষে নতুন দিল্লিতে ফিরছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। উত্তরপ্রদেশের সারনাথে প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। লাদাখের দ্রাসে 27তম কারগিল বিজয় দিবস উদযাপনের প্রথম দিনে শৌর্য সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রহ্লাদ যোশী নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হচ্ছেন। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রকের পাশাপাশি শিক্ষামন্ত্রকের দায়িত্ব সামলাবেন তিনি। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আজ তিনি তাঁর পদত্যাগপত্র পাঠান। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন, গত 10 দিন ধরে ছাত্র আন্দোলনের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তাঁর কাছে ব্যক্তিগত মর্যাদা নয় বলেও উল্লেখ করেন।

0: তিনি বলেন, আইনি জটিলতায় কোনো ছাত্রের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই বিষয়টিও তিনি মাথায় রেখেছেন। তাঁর প্রতি সমর্থন এবং আস্থা রাখার জন্য ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী প্রধান আরও বলেন, 2026 নিট ইউজি পরীক্ষায় কারচুপির খবর আসার পর সরকার নিজেই পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সকলের সহযোগিতায় 21 জুন পুনরায় নিট আয়োজিত হয়। 16 জুলাই নিটের ফল প্রকাশিত হয়েছে। আগামী বছর থেকে কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি পদ্ধতিতে নিট পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান। নিট পরীক্ষায় অনিয়ম ধরা পড়ার প্রথম দিন থেকেই তিনি তার দায় নিয়েছেন, কখনোই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেননি বলে উল্লেখ করেন তিনি। সরকারের সঙ্গে তৃতীয় দফায় আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তাদের দাবি পূরণে সরকার সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডঃ জিতেন্দ্র সিং আজ পরীক্ষা ব্যবস্থা সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রুখতে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করেন। পরে নতুন দিল্লিতে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা বলেন, সিজেপির দাবি অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এফআইআর দায়ের করা হবে না। যদি কোনো এফআইআর দায়ের করা হয়ে থাকে তবে তা প্রত্যাহার করা হবে এবং এফআইআর এর কপি তাদের সরবরাহ করা হবে। সরকারি পরীক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য সিজেপির 5 দফা দাবিপত্র বিষয়ে শ্রী নাড্ডা বলেন, সরকার এই নিয়ে আলোচনা করছে। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যেসব পড়ুয়া আত্মঘাতী হয়েছেন তাদের পরিবারের প্রতি সরকার পূর্ণ সহানুভূতিশীল এবং সরকারের পক্ষ থেকে নিয়ম ও বিধি অনুযায়ী তাদের সহায়তা দেয়া হবে।
1: कम्पेंसेशन के बारे में सरकार ने बड़े स्पष्ट शब्दों में कहा है, जान किसी बच्चे की जाए और उसके प्रति हम भी सहानुभूति रखते हैं। प्रधानमंत्री मोदी जी अत्यंत सहानुभूति के साथ कहा है कि ऑनरेबल कंपेंसेशन अकॉर्डिंग टू द रूल्स एंड रेगुलेशंस व्हाटएवर मैक्सिमम विल बी पॉसिबल दैट विल बी गिवन टू देम।
0: সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আশা প্রকাশ করেন, তাদের দাবিগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ হবে। এদিকে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।
2: তমাম মাঙ্গে জো হমারি থি ও মান লি গই হ্যায় তো হাম ইমিডিয়েট এফেক্ট সে প্রোটেস্টার সে রিকোয়েস্ট করতে হ্যায় কি আপ উইথড্র করেন পিসফুলি আপনে ঘর ওয়াপিস যায় অর আগে কি জো ভি হমারি রণনীতি হোগি ইয়া বাতচিত হোগি উসসে হাম আপকো অবগত করায়েঙ্গে।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লি ফিরছেন। সফরকালে শ্রীমতী মুর্মু সেদেশের রাষ্ট্রপতি নিকোসোর ড্যানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে বৈঠক করেন। রোমানিয়ার প্রধানমন্ত্রী এবং সংসদের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রীমতী মুর্মু। ভারত রোমানিয়া ব্যবসায়িক ফোরামে তিনি বক্তব্য রাখেন। জনপরিষেবা এবং ভারত রোমানিয়া সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ থেকে ডক্টরেট লাভ করেন তিনি। মলদোভা এবং উত্তর ম্যাসিডোনিয়ার পর 3 দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি রোমানিয়া গিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, রোমানিয়ার বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রোমানিয়া সফরের শেষ দিনে আজ বুখারেস্টে ভারতীয় সম্প্রদায় আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বিদেশে বসবাস করলেও ভারতীয়রা নিজেদের মাতৃভূমির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকেন এবং তাদের দক্ষতা ও কৃতিত্বের মাধ্যমে দেশবাসীকে গর্বিত করেন। রোমানিয়ার প্রেসিডেন্ট নিকোসোর ড্যান এবং সেদেশের নেতৃবৃন্দের সঙ্গে তার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে বলে শ্রীমতী মুর্মু বলেন। তিনি বলেন,
3: ডিফেন্স, রিনিউয়েবল এনার্জি, ডিজিটাল টেকনোলজি, এডুকেশন, রিসার্চ, হেলথ কেয়ার, সায়েন্স এন্ড টেকনোলজি, এআই, ইনোভেশন তথা অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং জেসে এক নয়া নয়া ক্ষেত্র মে আর্থিক সহযোগকে ব্যাপক অবসর উপলব্ধ হে। মুঝে এ দেখার প্রসন্নতা হে কি ভারতীয় কোম্পানিজ অর ভারতীয় প্রফেশনালস রোমানিয়াকে বিকাশ মে মহত্বপূর্ণ যোগদান দে রহে হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। আপনারা এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সারনাথ হল শান্তি, জ্ঞান ও করুণার এক

0: চিরন্তন ঐতিহ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রত্যেক ভারতবাসীর কাছে এটি এক গর্বের মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, এই স্বীকৃতি ভগবান বুদ্ধের স্মৃতি বিচলিত সারনাথে আরও বেশি করে ভ্রমণ এবং ভগবান বুদ্ধের আদর্শ অনুসরণের প্রেরণা যোগাবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, এই স্বীকৃতি দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতিফলন। ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সন্ধ্যায় লাদাখের দ্রাসের কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে 27তম কার্গিল বিজয় দিবসের প্রথম দিনটি উদযাপিত হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শৌর্য সন্ধ্যা নামে এই অনুষ্ঠানে অংশ নেন। তার সঙ্গে ছিলেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর, লাদাখের সাংসদ হাজি হানিফা জান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শহীদ জওয়ানদের বিধবা পত্নী সহ কার্গিল শহীদদের পরিবারের সদস্যরা। দেশাত্মবোধক সঙ্গীত, সর্বধর্ম প্রার্থনা, বিটিং রিট্রেট অনুষ্ঠান, জাতীয় সঙ্গীত এবং শহীদ সৈনিকদের স্মরণে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেসের আমলে বেশ কয়েকটি ঘটনার সঙ্গে যুক্ত 5 পুলিশ আধিকারিককে বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানান, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের এক ছাত্রীর ওপর অত্যাচারের ঘটনায় পুলিশের এএসআই মোয়াজ্জিন হোসেনকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে এফআইআরও দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক প্রয়াত পঙ্কজ দত্তকে বটতলা থানায় ডেকে হয়রানির জন্য এসআই সাধন দাস ও ওই থানার তৎকালীন আইসি সুবর্ণ দত্ত চৌধুরীকে সাসপেন্ড করার নির্দেশ দেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সূর্যনগরে কালীমূর্তি ভাঙার ঘটনায় তৎকালীন সুন্দরবন জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে রাজ্য সরকার সাসপেন্ড করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দক্ষিণ চীন ও হংকংয়ে টাইফুন নাউলের প্রভাবে প্রবল ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হংকংয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সামুদ্রিক ঝড় ঘণ্টায় সর্বোচ্চ 140 কিলোমিটার পর্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারে। হংকং বিমানবন্দরের তরফে আজ এবং আগামীকালের জন্য 150টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানি কর্মকর্তাদের উপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে ইরান। ইউ এর এই পদক্ষেপকে দ্বিচারিত আখ্যা দিয়ে তারা একে অসৎ মানসিকতার পরিচয় বলে উল্লেখ করেছে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কয়েকজন ইরানি বিচারক এবং একজন সাইবার আধিকারিকের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেন। লেটুস পাতা থেকে খাদ্যজনিত অসুস্থতার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এছাড়া দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার ঘটনায় কানাডার ওপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। ক্রমবর্ধমান অসুস্থতার মধ্যে এটি খাওয়া নিরাপদ কিনা ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি এই মন্তব্য করেন। মানবাধিকার সংগঠন বালুচ ওমেন ফোরাম এক অভিযোগে জানিয়েছে, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে জোর করে ধরে নিয়ে যাবার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বালুচিস্তানে পাকিস্তানি বাহিনী নারী ও শিশুসহ সাধারণ নাগরিকদের ধরে নিয়ে যাওয়ার সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করেছে। হারারে স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ম্যাচে ভারত 90 রানে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রহ্লাদ যোশী নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হচ্ছেন। ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা এবং সরকার বিভিন্ন দাবি দাওয়া মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিজেপির। খবর আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold-এ বাংলার ক্যানভাস।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠান

0: অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold,
2: 100.1 FM Gold-এ ফিরে এলাম আপনাদের বন্ধু বিশ্বজিৎ বাংলার ক্যানভাস নিয়ে। আর বাংলার ক্যানভাস জুড়ে আজ রয়েছে নদী। আসবো নদীর কথায় গানের পর, কারণ আজ বাংলা গানে নদীর অনুষঙ্গ।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
5: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
4: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
5: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
4: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
6: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস,
2: বাংলার ক্যানভাস জুড়েই রয়েছে নদী। সেই নদীর গল্প ছলাত ছল, আবার কখনো নদীর অনুষঙ্গ আসে গানে, যে নদী বয়ে চলে হৃদয়ের দুকুল ধরে। কারণ শুরুতেই বলেছিলাম নদী গড়ে নদী ভাঙে, এবারে সেই নদীর কথা বলছি যে নদীর পাড়ে বসে ছলাত ছল নদীর গল্প শোনা যায়, আবার যে নদী দুই হৃদয়ের মাঝে চলে। গানের পর ফিরছি আপনাদের কাছে।

বাংলার ক্যানভাসে বাংলার নদী, আর সেই নদীর কথাই আজ আপনাদের বলছি। যে নদীতে রূপালি শস্য হয় আর গানে বলে ওঠে, রূপালি নদীরে রূপ দেখে তোর হইয়াছি পাগল, আবার ঝিরিঝিরি হাওয়ায় নৌকায় পাল তুলে দে, নাও ছাড়িয়ে দে পাল উড়াইয়া দে। মানুষের জীবনে সুখ দুঃখ হয়তো পালাক্রমে আসে, তাই মানুষ সুখের আশায় তার জীবন তরি বেয়ে যায়, সুখ দুঃখের দোলায় ভরে তার ভব নদীর পানি। তাই সুখের আশায় বেঁচে যা তুই আশার তরিখানি, মাঝি তো তার তরি বেয়ে চলেছে, বহমান নদী যে কত দূর গিয়েছে মাঝি তার খবর রাখে না। উজান গাঙের নাইয়া ভাটি খাঙের নাইয়া, তুই কতবার নিপার নদী গেছে কত দূর। এ নদী তো হৃদয়ের কথা বলে, এ নদী তো মানব জীবনের কথা বলে। নদীর কথা গানে, গানের কথা নদীর বুকে। দুটো গান শুনে আবার আসি আপনাদের কাছে বাংলার ক্যানভাসে। আর যে গানগুলোর কথা বললাম সেগুলোও শোনাবো, অপেক্ষায় থাকুন।

নদীর কথা যখন আমরা বলি বাংলা গানে, প্রথমেই আমাদের লোকজীবনের সঙ্গে নদীর কথা বলতে হয়, কারণ নদীর তীরগুলোতে মানুষের বসতি গড়ে উঠেছে। তাই লোকগানে নদীর অনুষঙ্গ আসে বারবার। আমরা বিভিন্ন অনুষঙ্গে লোকগানে নদীকে পাই। কখনো একটু আগে বলছিলাম রূপলী নদীর কথা, আবার কখনো বলছিলাম নাও ছাড়িয়ে দে। লোকজীবনের ছবিগুলো এমনভাবে তুলে ধরে যেন আমাদের আটপৌরে জীবনের রূপকথা তুলে ধরে নদী। তাই এবার নদীর অনুষঙ্গে লোকগান।

ভাটি অঞ্চলের গান ভাটিয়ালি, যে ভাটিয়ালি গানের সঙ্গে নদীর চোখ, নৌকার চোখ আর মাঝির চোখ, সেই ভাটিয়ালি গানে নদীর কথা, নদীর জীবনের কথা, আর নদীর কূলে বসা নাবিকের কথা। আবার অনেক সময় এমন নদীর ছবি উঠে আসে যে নদীর কূল নেই, পারাবার পথ নেই, তেমন নদীও থাকে গানের অনুষঙ্গে। এবারে তাই নদী আসছে ভাটিয়ালির সুরে।

ভাটির এমন নানান গান আছে, যে গানের কথা বলতে গেলে প্রথমে বলতে হয় কে যাস রে ভাটি গান গাইয়া। নদীর সঙ্গে ভাটিয়ালি গানের যোগ গানের জন্ম থেকেই, তার সুরে আছে নদীর বহমানতা, তার সুরের চলনে আছে নদীর কথকথা। আমরা নদীর কথা নিয়ে থাকব, বাংলা গানে নদীর অনুষঙ্গের কথা নিয়ে থাকব। তবে এখন 10 মিনিটের সংবাদ বিরতি, ফিরে আসব 11:10 বাংলার ক্যানভাস নিয়ে, বাংলা গানের অনুষঙ্গে নদী।

বাংলার ক্যানভাসে হচ্ছে নদীর কথা। নদীর কথা যখন আমরা বলছি, বারবার নদীর অনুষঙ্গের কথা আসছে, কিন্তু যার কথা না বললেই নয়, পল্লী কবি জসীম উদ্দিনের লেখায় বেদে জীবন আর পদ্মা নদীর কিছু কথা এসেছে এই গানে। ও বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বৈদ্যা বাবু বাড়ি পদ্মার পার। আবার এই পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, মধুমতি, ধানসিঁড়ি, হাজার নদীর মধুময় স্মৃতি বাঙালির মনকে বারবার উদাস করে। এই পদ্মা, এই মেঘনা, যমুনা, সুরমা নদীর তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে। নদীর ঘাটে জল ভরতে আসা রমণীর কাঁখের কলসি যদি মাঝি নৌকার ঢেউ লেগে ভেসে যায়, তখন হয়তো রমণীর কণ্ঠে শোনা যায়, কাঁখের কলসি গিয়াছে ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া। এমন অনেক কথা রয়েছে নদীর অনুষঙ্গে। তবে এই যে এতগুলো নদীর কথা বললাম, তাদের গান তো শুনতে হবে। তাদের গান শুনে আবার ফিরে আসছি নদীর কথায়।

একটু আগে বলছিলাম মধুমতির কথা, ধানসিঁড়ি নৌতির কথা, এবং সেই সঙ্গে সঙ্গে মেঘনা, যমুনা, সুরমা নদী, অনেক নদী রয়েছে বাঙালির সাহিত্য কল্পনায়। গান জুড়েও কিন্তু সেই নদীদের কথা। এরকম নদীদেরকে, এই সব নদীদের নিয়ে যে গানের কথা, সেগুলো আপনাদের শোনাবো বলেছিলাম। এবারে মেঘনার চর, তারপর ধানসিঁড়ি নদী, একটা লোকগান আর একটা এই সময়ের আধুনিক গান।

নদী তো শুধু বাংলার জীবনে নেই, এর সঙ্গে সঙ্গে বাংলার ভাবজগতেও নদী ঢুকে পড়েছে। আধ্যাত্মিক চেতনায় নিমগ্ন মরমী কণ্ঠশিল্পীর কণ্ঠে তাই শোনা যায়, মন মাঝি রে তোর বইঠানে রে আমি আর বইতে পারলাম না। আবার দেহরূপ নদীতে মন রূপ মাঝি অথই নদীতে কিসের অনুসন্ধানে যেন ক্লান্ত হয়ে যায়, সে তার চেতনার বইঠা আর বইতে পারে না। আবার একই কথা যে গান আমরা বারবার শুনেছি, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নাইকি চলার শেষ। আর আমাদের দুই চোখ দুই জলের ধারা, মেঘনা যমুনা, এ কথা তো স্মরণ করে দেন ভূপেন হাজারিকা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। আবার যখন মান্না দে গিয়ে ওঠেন, এই কূলে আমি আর ওই কূলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। নদীকে বাদ দিয়ে বাংলার অমর গান ভাবাই যায় না। একের পর এক গান আছে যার অনুষঙ্গে রয়েছে নদী, তার কূলের কথা, তার বয়ে চলার কথা।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

মাঝখানে নদী বয়ে চলে যায়, হৃদয়ের মাঝ খান দিয়েই তো নদী বয়ে চলে। প্রেমের কবি, যৌবনের কবি আর বিদ্রোহী কবি নজরুলের লেখা গানে বারবার এসেছে নদ নদী প্রসঙ্গ। অনেক গান শুনিয়েছি এর মধ্যে, নদীর একুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্মা নিয়ে যা। আবার আজি মধুর বাঁশরি বাজে গোমতীর তীরে পাতার কুটিরে। তবে যে গান দুটো এখন শোনাব সে গান দুটোতেও নদী আছে। কাবেরী নদী জলে কে গো বালিকা, আনমনে ভাষা ও চম্পা শেফালিকা। আর ও কথা তো বলতেই হবে, ওরে নীল যমুনার জল। বা যখন আমরা বলি আমার গহীন জলের নদী, কত গানের কথা বলবো, পরপর মানে এখন শুধু ইচ্ছে করছে সেই গানগুলো আপনাদের শোনাই। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী, ওই বহিয়া চলিছে আগের মতো কই রে আগের মানুষ কই। বা আমার সম্পান যাত্রী লাইন ভাঙা আমার তরি, বা আমার দেউলিয়া করেছে ভাই যে নদীর জল, আমার কোন কূলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়। শেষ নেই একাধিক গান যেখানে নদীর অনুষঙ্গ আছে, তবে ফিরোজা বেগম এবং ধীরেন বোসের কণ্ঠে দুটো গান শুনি, তারপর শেষ গানও শুনব নদী নিয়ে।

আমরা একেবারে অনুষ্ঠানের শেষ অংশে এসে পৌঁছেছি। অনেক গানের কথা বলছিলাম, সব গান শোনাতে পারলাম না। অন্য কোনো একদিন আবার নির্দিষ্ট গান নিয়ে নদীর অনুষঙ্গে আলোচনা করব। আজ নজরুলের এই গান শুনতে শুনতে বাংলার ক্যানভাস থেকে ছুটে নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।

শিল্পী সুজয় ভৌমিক এবং তারপরে শিল্পী উজ্জয়িনীর কণ্ঠে শুনলেন গান। আর নদী অরণ্যের গান যখন আসে তখন তারই সঙ্গে ভেসে আসে মাঝি ভাইদেরও গান। এবারে শুনব তেমনই গান শিল্পী তুলিকা। তুলিকার কণ্ঠে পরপর গান এখন আপনার জন্যে। শুনছেন আধুনিক গানেরই আসর এই সফর ডিটিএইচ বাংলা পরিষেবায়।

ঝিরি ঝিরি বর্ষার গান, ঝিরি ঝিরি বর্ষা। এই ঋতুতে আমাদের কানেও ভেসে আসে ঋণিঝিনি সুর, কখনো বেশি কখনো বা কম। কিন্তু বর্ষার ঋতুতে এই বৃষ্টির গান সত্যি কিন্তু আমাদের এই বর্ষার আমেজকে বা বৃষ্টির আমেজে কখনো আমাদের করে তোলে ব্যাকুল, কখনো বিষণ্ন, কখনো বা বাঁধনহারা। শুনছেন অনুষ্ঠানটি টিজ বাংলা পরিষেবায়। এবারে আপনার জন্যে শিল্পী সুমন কল্যাণপুর।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা নিউজ অন এআইআর অ্যাপ মৈত্রী অ্যাপ এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 110.1 মেগাহার্টজ এফএম গোল্ডে। সুমন কল্যাণপুরের কণ্ঠে শুনলাম গানগুলি। এবারে আপনার জন্য শিল্পী সুপ্রতীক গানে গানে।

অরণ্যের কথা বলতেই মনে পড়ল যে আপনারা কি জানেন, আমরা হয়তো অনেকেই জানি, আপনাদের মধ্যে অনেকেই জানেন যে প্রতি বছর 26শে জুলাই এই দিনটি আন্তর্জাতিকভাবেই কিন্তু ম্যানগ্রোভ ইকোসিস্টেম সংরক্ষণের জন্য পালন করা হয়, অর্থাৎ ম্যানগ্রোভ দিবস। আমাদের উপকূল সুরক্ষা, জীববৈচিত্র্য, কার্বন শোষণ, এই সমস্ত কারণের জন্যে আমাদের যে বিশেষ উদ্ভিদ আছে ম্যানগ্রোভ, যা আমাদের সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে, সুন্দরবনে এবং আরও বিভিন্ন দেশে জানা যায়, দেখা যায়, যাকে আমরা সাধারণভাবে বলি ম্যানগ্রোভ বা পাদাবন, যেখানে এক বিশাল জীববৈচিত্র্য আছে, তার মধ্যে অন্যতম আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। এর পরিবেশ সুরক্ষা এবং আন্তর্জাতিকভাবে সমস্ত ধরনের সংরক্ষণের উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই অঞ্চলগুলির যে ম্যানগ্রোভ অরণ্য আছে তাকে আমরা রক্ষা করার জন্য প্রতি বছর 26শে জুলাই এই দিনটি পালন করি। এবং এই ম্যানগ্রোভ অরণ্য নিয়ে আরও কিছু কথা হবে আজকে গানে গানে, যেহেতু আজ সবুজ অরণ্যানী বন নদীর গান আমরা শুনছি। গানে গানে এখন আপনার জন্যে শিল্পী স্বাগতা লক্ষ্মী পরপর।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 1:49 শুনছেন অনুষ্ঠানটি এইচ বাংলা পরিষেবা নিউজ অন এআইআর অ্যাপ মৈত্রী অ্যাপ এছাড়াও FM গোল্ডে। এই ঘন্টার শুরুতেই আপনার জন্য রেখেছি শিল্পী তালাত মাহমুদকে। এখন গানে গানে শিল্পী তালাত মাহমুদ আপনার জন্যে।

বন্যদের কথা শুনলেই আমাদের মনে আসে সুন্দরবনের কথা। আর সুন্দরবন বলতেই আমাদের সুন্দরী গাছ বা ম্যানগ্রোভ অরণ্যের বিশাল যে স্থল আর সমুদ্রের মাঝখানের এক বাস্তুতন্ত্র বা এক বিশাল অরণ্যানীর তার কথা মনে আসে। একটু আগেই বলছিলাম 2015 সাল থেকে ইউনেস্কো 26শে জুলাই দিনটিকে ম্যানগ্রোভের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালন করে আসছে। স্থল আর সমুদ্রের মাঝখানের এক অদ্ভুত বাস্তুতন্ত্র, সাপ, ব্যাং, হরিণ, বাঘ, কত না জীববৈচিত্র্য তাকে টিকিয়ে রেখেছে। আমরাও তো এই বর্ষা, এই দিশুৎসব হোক বা যে কোনো সময়ই হোক, সুন্দরবনের উদ্দেশ্যে ছুটে যাই, এছাড়াও বকখালি অথবা অন্য যে কোনো প্রান্তে। কিন্তু আমরা এই যে অরণ্য, এই যে বাস্তুতন্ত্র, এই যে পরিবেশ, এবং তারা যেভাবে হ্রাস হচ্ছে বা কমে যাচ্ছে এবং তাদেরকে সংরক্ষণ কতটা জরুরি, এই সমস্ত বিষয় বোধ হয় অতটাও সচেতন নেই। তাই আসুন না এবারে আমরা আমাদের পরিবেশ সচেতনতা, আমাদের অরণ্য সংরক্ষণ, এই সমস্ত কথাও ঘুরতে যাবার পাশাপাশি একটু আশেপাশের সমস্ত মানুষজনের মধ্যে ছড়িয়ে দিই। গানে গানে এবার আপনার জন্যে শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

আধুনিক গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। নদী অরণ্যের, জলের, সুন্দরবন, ম্যানগ্রোভ অরণ্যের এবং নানান কথা হচ্ছে গানের মাঝে মাঝে টুকরো টুকরো ভাবে। আপাতত এখন গান শুনব লতা মঙ্গেশকরের কণ্ঠে, এবং তারপর আবার বলবো সুন্দরবনের কিছু কথা।

একটু আগে ম্যানগ্রোভ অরণ্য বা বাদাবনের কথা বলছিলাম, আর বাদাবন বলতেই তো আমাদের ভারত এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে বিস্তৃত সুন্দরবনের কথাই মনে পড়ে। সুন্দরবনের বিস্তৃত অঞ্চল এই ঘন বনভূমিতে ঢাকা, আর আমরা কিনা জানি যে সুন্দরী গাছ থেকেই আসলে এই সুন্দর বনের নামকরণ হয়েছে। যদিও এখন

সুন্দরী গাছ গাছের কাঠ কেটে ফেলার জন্য তা অনেকটাই নিশ্চিহ্ন হয়ে উঠেছে এবং সেটা নিয়েই নানান সতর্কতা এবং নানান সচেতনতা ছড়ানোর চেষ্টা হচ্ছে। আসলে সুন্দর বন, বনভূমির যে সৌন্দর্য, তাও কিন্তু আরেকটি দিক এই সুন্দরবনের নামকরণের জন্যই। আর গরান, গর্জন, সুন্দরবন, এই সুন্দরী গাছ, কেওয়া গাছ, এই সব কিছুই আমরা যখন দেখতে যাই, আমাদের যখন যাত্রা ঘটে সুন্দরবনে, বা আমরা অন্যভাবেও যখন দেখেছি, তখন মনে হয় সত্যি কি অপূর্ব বনজ সম্পদ আমাদের মধ্যে লুকিয়ে আছে। এবং আছে অবশ্যই এই জীব বৈচিত্র্যের হরিণ, বাঘ, সাপ এবং আরও নানান পশু পাখি, গন্ডার, এই সব কিছু নিয়েই। তা শুধু যে আমাদের বিনোদনের কারণ তা নয়, তাকে রক্ষা করা এবং গাছ না কেটে তাকে সংরক্ষণ করা, বনভূমি পরিষ্কার রাখা, নদীর জল নোংরা না করা, এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো আমরা মনে রাখি যদি, তাহলে আমরা মনে হয় আমাদের প্রকৃতিকে আরও একটু ভালোবাসতে পারব। গানে গানে এখন আপনার জন্য শিল্পী বনশ্রী সেনগুপ্ত, শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

ম্যানগ্রোভ দিবসে অর্থাৎ 26 জুলাই ম্যানগ্রোভ অরণ্য বনভূমি সংরক্ষণের প্রসঙ্গ নিয়ে কথা বলতে বলতে বলছিলাম সুন্দরবনের কথা, সুন্দরী গাছ থেকে সুন্দরবন। আর নীল আকাশের পটভূমিতে সবুজ বন, বাদাবন, আর তাতে ভেসে যাচ্ছে নৌকো অথবা লঞ্চ। এমন দৃশ্য যখনই আমাদের সামনে কোথাও ভেসে ওঠে তখনই মনে হয় যে সত্যি আমাদের এই ইট কাঠের জঙ্গল ছেড়ে যদি একটু সময়ের জন্য, কটা দিনের জন্য এমন কোনো জায়গায় যাওয়া যেত, তা হতে পারে সুন্দরবন অথবা হতে পারে অন্য কোনো দ্বীপে, অন্য কোনো অরণ্যে, তাহলে মনে হয় যেন কিছুক্ষণের জন্য নিষ্কৃতি মেলে। আর সুন্দরবনের কথা হতে হতেই একটুখানি আমরা জানি বা জেনে নিতেই পারি যে 1997 সালে প্রথম যখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছিল, তারপর থেকে কিন্তু অনেক জলবায়ু পরিবর্তন এবং অনেক সুন্দরী গাছ এবং অন্যান্য গাছ কাটার ফলে কিন্তু সুন্দরবনের জলস্তর সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উপরে উঠে এসেছে। আবার সুন্দরবনের দ্বীপ কিন্তু আংশিকভাবে বা অনেকটাই জলের তলায় চলে গিয়েছে। ঘূর্ণিঝড় বা চোরা কাঠকার বাড়ি সমস্ত কারণেই কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের অনেক ক্ষতি সাধন হচ্ছে। সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য, গ্রামীণ জনসংখ্যা এবং সবাইকেই অনেকে মানুষ, অনেক বনকর্মী, অনেক সমাজকর্মীরা উৎসাহ দিচ্ছে যাতে এই বন সংরক্ষণ করতে পারি। আমরা যারা সাধারণ মানুষ, পর্যটক, আমরা যারা বন ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি, তারাও যেন মনে রাখি শুধু একটা বা কয়েকটা দিনের জন্য না, আমাদেরই বনাঞ্চল কিন্তু আমাদেরই সম্পদ, আমাদেরই গর্ব, তাকে বাঁচাতে হবে আমাদেরই। ঠিক যেমনভাবে আমাদের মন ভেসে যায় আমাদের সবুজের কাছে, ঠিক তেমনভাবে সেই সবুজকে রক্ষা করাও আমাদেরই কর্তব্য। আজকে এই ঘন্টায় যেতে যেতে আপনার জন্য বন, পাহাড়, ম্যানগ্রোভ বর্ণনা নিয়ে কথা হতে হতে প্রায় ঘন্টা শেষে চলে এসেছি। এর পরের ঘন্টায় থাকবো বাংলা ছায়াছবির গান নিয়ে। এখন আপনার জন্য আপাতত গানে গানে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং তারপরে শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

হেমন্ত মুখোপাধ্যায় এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর দুখানি গান শুনলাম। এই ঘন্টায় যেতে যেতে আপনার জন্যে রেখে যাচ্ছি শেষ গান মান্নাদের কণ্ঠে। পরবর্তী ঘন্টায় আপনার জন্যে আবারও আসবো আমি অর্ঘতাপা নিয়ে ছায়াছবির গান, বাংলা ছায়াছবির গান। শুনতে থাকুন অনুষ্ঠান, কোথাও যাবেন না।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 2:15 হয়ে 15 সেকেন্ড, আর এখন থেকে রাত ভোর 3টে পর্যন্ত আপনার জন্যে থাকবে বাংলা ছায়াছবির গান। প্রথম গানটি উষা উত্থপের কণ্ঠে শুনবেন চালচিত্র ই ছায়াছবি থেকে, রিতম সেন এবং প্রতিম দি গুপ্তার কথা, গানের কথা এবং গানের সুর দিয়েছেন শিল্পী দেবজ্যোতি মিশ্র। উষা উত্থপ ছায়াছবি চালচিত্র।

শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন ওপেনটি বায়োস্কোপ ছায়াছবি থেকে, উপল সেনগুপ্তের কণ্ঠে। গীতিকার শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং সুরকার শিল্পী উপল সেনগুপ্ত।

শুনছেন বাংলা ছায়াছবির গান। উপল সেনগুপ্তের পরে এবারের গানটি শুনব তিমির বিশ্বাসের কণ্ঠে। আকাশ চক্রবর্তীর কথা এবং সুরে এই গানটি শুনবেন শহরের উষ্ণতম দিনে এই ছায়াছবি থেকে।

গানে গানে এবারে আপনার জন্য শিল্পী তিমির বিশ্বাস, ছায়াছবি মেহের আলী। গানটির গীতিকার শিল্পী সৌম্যদীপ বসু এবং সুর দিয়েছেন শিল্পী স্যাভি। শুনছেন বাংলা ছায়াছবির গান, ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, এছাড়া মৈত্রী অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে 101.1 FM গোল্ডে।

গানে গানে এখন আপনার জন্য শিল্পী সামন্তম মুখোপাধ্যায় এবং শিল্পী অরুণা দাস। আমি ছায়াছবি থেকে শুনবেন গানটি অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথা এবং সুরে।

ছায়াছবি দৌড়, শিল্পী সুজাতা মুখোপাধ্যায়, সুধীন দাশগুপ্তের কথায়, সুধীন দাশগুপ্তের সুরে আপনার জন্যে এবারে এই গানটি।

শুনছেন বাংলা ছায়াছবির গান, ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপের এআইআর বাংলা এই চ্যানেলটিতে, যেটি আপনি ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ রাজ্যে রেডিও এই অপশনটির মধ্যে পাবেন। এছাড়াও

মৈত্রী অ্যাপে এবং এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। স্টুডিওর ঘড়িতে সময় এখন রাত 2:29 হয়ে 37 সেকেন্ড। এখন আপনার জন্য ব্ল্যাক কফি ছায়াছবি থেকে গান, অনুপম রায়ের কথায় সুরে শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানটি এখন আপনার জন্য ডিটিএইচ বাংলা পরিষেবায়।

শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনব পরবর্তী গানটি। শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আলোয় ফেরা এই ছায়াছবি থেকে এবারে শুনবেন এবারের গানটি, প্রিয়া চট্টোপাধ্যায়ের কথা এবং অশোক ভদ্রের সুরে। শুনছেন বাংলা ছায়াছবির গান।

শুনছেন বাংলা ছায়াছবির গান। শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের পর এবারে শুনবেন সৌম্যজিতের কণ্ঠে গান ছায়াছবি মা, ছায়াছবি ধর্মযুদ্ধ। গানটি সুরকার শিল্পী ঋতম সেন এবং সুর দিয়েছেন শিল্পী ইন্দ্রদীপ দাশগুপ্ত।

সমরিতের কণ্ঠে এবারের গানটি শুনবেন। ঠিক সন্ধে নামার আগে, ঠিক সন্ধে নামার আগে ছায়াছবি থেকে গানের কথা এবং সুর শিল্পী সমরিত।

এবারের গানটি শুনবেন সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে বিট নুন ছায়াছবি থেকে, প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের কথায় এবং রাঘব শুভিনের সুরে।

সুধীন দাশগুপ্তের কথায় এবং সুরে তাহলে এই ছায়াছবি থেকে এবারে আপনার জন্যে শিল্পী শ্যামল মিত্র।

এই ঘন্টার শেষ গান আপনার জন্য ভূতপূর্ব ছায়াছবি থেকে শাহানা বাজপেয়ীর কণ্ঠে। এই গানটি দনু সৈকত সিংহর সুরে এবং গীতিকার শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটি দিয়ে এই ঘন্টার অর্থাৎ বাংলা ছায়াছবির গানের ঘন্টা শেষ করব এবং পরবর্তী ঘন্টা আপনার জন্য নানা রঙের গান।

স্টুডিওর ঘড়িতে রাত 3:03 হয়ে 25 সেকেন্ড। এখন থেকে ভোর 4 পর্যন্ত আপনার জন্যে থাকবে নানা রঙের গান। প্রথমেই নানা রঙের গানের পর্বে আজকে নজরুল গীতি, শিল্পী তালাত মাহমুদ প্রথমে।

নজরুলগীতি শুনলেন সুদেষ্ণা পালের কণ্ঠে। এবারে আধুনিক গানের পর্ব, আধুনিক গান শুনবেন সুধীরলাল চক্রবর্তীর গান কণ্ঠে। পরপর তিনখানি গান আপনার জন্যে।

নানারঙের গানের এই পর্বে শুনবেন লোকগীতি। প্রথমেই শিল্পী উজান আপনার জন্যে। শুনছেন অনুষ্ঠানটি টিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে সময় এখন রাত 3:27 হয়ে 33 সেকেন্ড।

0: লোকগীতিতে শেষ গানটি শুনবেন তাপসী রায় চৌধুরীর কণ্ঠে। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।
1: কথা রে।

নানা রঙের গানের এই পর্বে অর্থাৎ শেষ পর্বে শুনব রবীন্দ্রসঙ্গীত। শুনছেন অনুষ্ঠানটি ডিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে রাত 3:46, আর ভোর 4 পর্যন্ত আপনার জন্য সঙ্গে আছি। আর গানে গানে এখন শিল্পী তপন রায়, রবীন্দ্রসঙ্গীত।

আকাশবাণী কলকাতা শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়। নানা রঙের গানে রবীন্দ্রসঙ্গীতের পর্বে আজকের শেষ গান স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে। যেতে যেতে আপনার জন্য শেষ গানখানি রেখে যাচ্ছি এবং গানের পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা। সকলেই শুনতে থাকুন এবং সকলে ভালো থাকুন। স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে আজকের শেষ রবীন্দ্রসঙ্গীত।

আহির ভৈরব রাগটিতে খেয়াল পরিবেশন করবেন শিল্পী তৃপ্তি চক্রবর্তী, এবং তারপর সেতারে ললিত রাগটি বাজিয়ে শোনাবেন শিল্পী মিতা নাগ।

প্রভাতের আসরে আজ প্রথমে আমরা শুনলাম রাগ আহির ভৈরব এবং তারপর রাগ ললিত। আহির ভৈরবে খেয়াল পরিবেশন করলেন শিল্পী তৃপ্তি চক্রবর্তী এবং তারপর সেতারে ললিত রাগটি বাজিয়ে শোনালেন শিল্পী মিতা নাগ।

পুরাতন কথায় সাজানো চিরনতনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরনতনী।

আবারও চিরন্তনীর আসরে ফিরে আসা। চিরন্তনী আমাদের পরম বন্ধু, আমাদের পরম সঙ্গী। কখনো কখনো আমাদের একাকিত্বে চিরন্তনই আমাদের প্রাণের আরাম। চিরন্তনীর সঙ্গে আমাদের পথ চলা বহুত কম দিনের নয়, তবুও চিরন্তনীকে আমাদের পরম বন্ধু, পরম আত্মীয় মনে করতে আমাদের ভালো লাগে। আমাদের এই বৃহৎ পরিবারে আমরা যে কজন আছি, এই সময়টা আমরা একত্রিত হই, একসঙ্গে বসি জীবনের গল্প শোনার জন্য। আর সেই গল্পের সঙ্গে হাত ধরাধরি করে কখনো কখনো আসে গান। গান গল্পে কিছুটা মুহূর্ত তৈরি হয়, যে মুহূর্তগুলো আমরা বাকি দিনটা আগলে রাখি, আঁকড়ে থাকি। আমি সৌম, আজ আবারও আপনাদের সঙ্গে। প্রতিদিনের মতন আজ আপনাদের জন্য গল্প তো থাকবেই, কিন্তু আজ চাইব আপনারাও আপনাদের জীবনের কোনো গল্প ছোট্ট করে লিখে পাঠান, সেই গল্প সকলের সঙ্গে ভাগ করে নেব আমি। আসলে আমাদের সবারই জীবন থেকে কিছু না কিছু শেখার থাকে। আমরা একে অপরের থেকে যদি শিখে নিতে পারি, আমাদের জীবনটা আরো অনেক সুন্দর হতে পারে, আরো অনেক মসৃণ হতে পারে। আমাদের এক একজনের জীবন তো এক এক রকম, তাই সেই শিক্ষাগুলো এক এক রকমের হতে পারে।

9035992 হোয়াটসঅ্যাপ বা SMS এর অপেক্ষায় রইলাম। যে গানটি দিয়ে আমাদের পথ চলা শুরু করেছিলাম, শিল্পী নূপুর ছন্দ ঘোষের কণ্ঠে, সে গানটি দিলীপ কুমার রায়ের সৃষ্টি। আমাদের গল্পে প্রবেশ করার আগে যে গানটি এবার শুনব, সেই গানটির স্রষ্টা রজনীকান্ত সেন, শিল্পী মিতা হক।

পুলক বাবু লিখছেন, 90 দশকের মাঝামাঝি থেকে 2000 সাল অবধি মেদিনীপুরে একজন অত্যন্ত প্রতাপশালী কমিশনার ছিলেন, 100% সৎ, কিন্তু অত্যন্ত মেজাজি। তার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খেত। তরুণ অফিসাররা এমনকি স্যারের রুমের করিডোরে হাঁটার সময় ঈশ্বরকে ডাকতেন, যাতে বাঘের মুখে পড়তে না হয়। মজার ব্যাপার হল, আমি স্যারকে তেমন ভয়টয় পেতাম না। মাঝে মাঝে মুখের ওপর ভিন্ন মত পোষণ করতাম। স্যার চোখ লাল করে তাকাতেন, কিন্তু কিছু বলতেন না।

অবশ্য কারণ আছে, কারণ চাকরির কারণে স্যার সারা জীবন যে কলোনিতে কাটিয়েছেন, আমার জন্ম সেই কলোনিতেই, বড় হওয়া সেখানেই। হাফ প্যান্ট পরা বয়স থেকে তাকে পাড়ার জেঠু হিসেবেই দেখে আসছি, তাই চাকরিতে ঢুকে ব্যাঘ্র কমিশনারকে আমার যতটা না বস মনে হতো, তার চেয়ে অনেক বেশি জেঠু মনে হতো। আফটারঅল সারা জীবন তো তাই দেখেছি, তিনিও আমাকে পিতৃসুলভ প্রশ্রয় দিতেন। কিন্তু কেন জানি না মনে হয় তিনি আসলেই শুধু বাঘ ছিলেন না, সত্যিকারের রয়্যাল বেঙ্গল টাইগার ছিলেন। এই বাঘ শব্দটার কিন্তু অনেক রকম ব্যঞ্জনা রয়েছে। আমাদের জীবনে যার প্রতিফলন ঘটে মাঝে মাঝে, সে কথাই আসব। তার আগে আরেকটা গান, শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: মাঝে মাঝে আপনাদের কোনো কোনো মানুষের ডায়েরির পাতা থেকে কিছু কথা পড়ে শোনাতে ইচ্ছে করে। আজ যেমন শোনাচ্ছি পুলকবাবুর কথা। তিনি লিখছেন, 2000 সালের দিকে প্রমোশন পেয়ে তিনি দিল্লি চলে যাচ্ছেন। আমাদের কমিশনার অতি সৎ, সৎ মানুষের যা হয়, টিকিট করেছেন ট্রেনের নন এসি শ্রেণীতে, সাথে জীর্ণ ব্যাগ, লিপ্ত শখের বান্ডেল, কিন্তু স্টেশন লোকে লোকারণ্য। শোনা যাচ্ছে স্যার দিল্লি গিয়েই খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ পাবেন, অতএব আমরা স্বভাব মতো স্টেশনে হাজির। স্যারকে খুশি করতে হবে না, তার নজরে পড়তে হবে। তো স্যার দিল্লি গেলেন একা, তোর ফ্যামিলি তখন কলকাতায়। দিল্লি গিয়ে প্রথম উঠলেন তার অনুজ প্রতিম, অত্যন্ত স্নেহের সহকর্মী শীতাংশুবাবুর বাড়িতে। তারপর আশ্রয় নিলেন এক রুমের একটি বাড়িতে। সেখানে বিলাসবহুল তেমন কোনো ব্যবস্থা নেই, মর্যাদা মতো সরকারি বাড়ি তিনি নিলেন না। তার বেতন থেকে ভাড়া কেটে ফেললে সংসার চালাতে অসুবিধে হবে, তাই কিছুক্ষণ বিষয়টা ভাবি কি ঘটল। একজন কমিশনার প্রায় মেসের মতন একটা ঘরে আশ্রয় নিয়েছেন, তার ক্ষমতা নেই এর বেশি খরচ করার, কারণ তাকে কলকাতায় পরিবারের কাছে টাকা পাঠাতে হবে।